আকাশবাণী আগরতলা, আজ শুক্রবার, 27শে ভাদ্র 1948 শকাব্দ, 31শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 18ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে শোনা যাবে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট 47 সেকেন্ড।

জগৎ সুখ ও আরামের উপাসক, যাহা দুঃখকর তাহার উপাসনা করিতে খুব অল্প লোকেই সাহস করে। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। মানুষ এই দ্বার অতিক্রম না করিলে মুক্ত হইতে পারে না। আমাদের সকলকেই এগুলির সম্মুখীন হইতে হইবে। আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি, কিন্তু আমাদের দেহ, প্রকৃতি, ভগবানও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। আমাদিগকে বজ্রের মধ্যে, লজ্জা, দুঃখ, দুর্বিপাক ও পাপতাপের মধ্যে তাহাকে উপাসনা করিতে ও ভালোবাসিতে শিখিতে হইবে। সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে। আমি একাধারে পুণ্য ও পাপের ঈশ্বরকে প্রচার করি। যদি সাহস থাকে, এই ঈশ্বরকে গ্রহণ করো, এই ঈশ্বরই মুক্তির একমাত্র পথ, তবেই সেই একত্বরূপ চরম সত্যে উপনীত হইতে পারিবে। তবেই একজন অপর অপেক্ষা বড় এই ধারণা নষ্ট হইবে। যতই আমরা এই মুক্তির নিয়মের সন্নিহিত হই, ততই আমরা ঈশ্বরে শরণাগত হই, ততই আমাদের দুঃখ কষ্ট চলিয়া যায়। তখন আমরা আর নরকের দ্বার হইতে স্বর্গের দ্বারকে পৃথকভাবে দেখিব না। মানুষে মানুষে ভেদ বুদ্ধি করিয়া বলিব না, আমি জগতের যে কোনো প্রাণী হইতে শ্রেষ্ঠ। যতদিন আমরা সেই প্রভু ব্যতীত জগতে আর কাহাকেও না দেখি, ততদিন এই সব দুঃখ কষ্ট আমাদিগকে ঘিরিয়া থাকিবে এবং আমরা এই সকল ভেদ দেখিব। কারণ সেই ভগবানেই, সেই আত্মাতেই আমরা সকলে অভিন্ন। আর যতদিন না আমরা ঈশ্বরকে সর্বত্র দেখিতেছি, ততদিন এই একাত্মানুভূতি হইবে না। একই বৃক্ষে সুন্দর পক্ষযুক্ত নিত্য সখার স্বরূপ দুইটি পক্ষী রহিয়াছে। তাহাদের মধ্যে একটি বৃক্ষের অগ্রভাগে, অপরটি নিম্নে। নিচের সুন্দর পক্ষীটি বৃক্ষের সাধু ও কটু ফলগুলি ভক্ষণ করিতেছে। একবার একটি সাধু, পরমুহূর্তে আবার কটু ফল ভক্ষণ করিতেছে। যে মুহূর্তে পক্ষীটি কটু ফল খাইল তাহার দুঃখ হইল, কিয়ৎক্ষণ পরে আরেকটি ফল খাইল এবং তাহাও যখন কটু লাগিল, তখন সে উপরের দিকে চাহিয়া দেখিল অপর পক্ষীটি সাধু বা কটু কোনো ফলই খাইতেছে না, নিজ মহিমায় মগ্ন হইয়া স্থির ধীরভাবে বসিয়া আছে। তারপর বেচারা নিচের পাখিটি সব ভুলিয়া আবার সাধু ও কটু ফলগুলি খাইতে লাগিল। অবশেষে অতিশয় কটু একটি ফল খাইল। কিছুক্ষণ থামিয়া আবার সেই উপরের মহিমময় পক্ষীটির দিকে চাহিয়া দেখিল। অবশেষে ওই উপরের পক্ষীটির দিকে অগ্রসর হইয়া সে যখন তাহার খুব সন্নিহিত হইল, তখন সেই উপরের পক্ষীর অঙ্গজ্যোতি আসিয়া

0: তাহা রঙ্গে লাগিল ও তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে তখন দেখিল সে নিজেই উপরের পক্ষীতে রূপায়িত হইয়া গিয়াছে। সে শান্ত মহিমময় ও মুক্ত হইয়া গিয়াছে এবং দেখিল বৃক্ষে বরাবর একটি পক্ষী রইয়াছে, নিচের পক্ষীটি উপরের পক্ষীটির ছায়া মাত্র। অতএব আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর হইতে অভিন্ন, কিন্তু যেমন এক সূর্য লক্ষ শিশির বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া লক্ষ লক্ষ ক্ষুদ্র সূর্যরূপে প্রতীত হয়, তেমনি ঈশ্বরও বহু জীবাত্মারূপে প্রতিভাত হন। যদি আমরা আমাদের প্রকৃত ব্রহ্মস্বরূপের সহিত অভিন্ন হইতে চাই, তবে প্রতিবিম্ব দূর হওয়া আবশ্যক। এই বিশ্বপ্রপঞ্চ কখনো আমাদের তৃপ্তির সীমা হইতে পারে না। সেই জন্যই কৃপণ অর্থের উপর অর্থ সঞ্চয় করিতে থাকে, দস্যু অপহরণ করে, পাপী পাপাচারণ করে। তোমরা দর্শন শাস্ত্র শিক্ষা করো, সকলেরই এক উদ্দেশ্য, এই মুক্তি লাভ করা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই পূর্ণতা লাভের চেষ্টা করিতেছি, প্রত্যেকেই এই পূর্ণতা লাভ করিবে।
1: সুভাষিততেই আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হাইমনি খোরাং।

আকাশবাণী আগরতলা যতরণ ফুং হামিয়া ফারৈ দাবুক জেং জগতিনি ফুংনি ককবরক পান্ডা হৈনি খরাং অ পান্ডা মিতা নৈরা থামচি ডক পয়েন্ট ব্রৈ এবার সাসাই নৈরা ডক চিচুকু কিলো হার্জ তে অবকারিব সারসা পয়েন্ট ডক মেগা হার্জ খনাই টংময় তিনি ফাসাল তালবাংনি সালমারি নৈজি স্নি সিব্রেরা থামচি বা তিপ্রা বিশি নৈসাই নৈজি ডক ইংরেজি বিশি সেপ্টেম্বর তালনি সালমারি চি সার হাইনি খরাঙ্গ পুইলানো খনাবায়েন ককাহাম শ্রীমৎ ভগবৎ গীতানি ককাহাম পরিমাণে তাংসা তাংনি খনাবায়েন সং তামো সামং তাংনাই বহাইকে তাংনাই আবসিনি মুসুংতৈ তাঙ্গৈ মানো ফিয়াবা নিনে সামং তাংমানি বথাইন নিনে মুসুংতৈ সামামৈ মানিয়া কাইটর সাও নংনি নিখ্লাইথাইন খ্লাইদি ফিয়াবা সামংনি বথাইন খাতুঙ্গুই তা খ্লাইদি নিনে মুসুংতৈ বথাই মাননা মুসুঙ্গুই সামং তাংখে খাসুক বুসুক অংনাই তে সামংগো বুখাওয়ারিবৈ মানগলা সামংনি বথাইন ওয়ানসুগিয়াই খারে সুগুইছে

খামুংন টাং দি আশুক জরা কক কাহাম পরিমাণে শ্রীমৎ ভগবত গীতানি খনাবাইখা তিনি যং যতন সাইমানো তিনি বিশ্বকর্মা মতাই ন তৈ চিনে ত্রিপুরা হাস্তেও হহম দতম খাই মতাই খালাইলাই দঙ্গ বিশ্বকর্মা মতাই ন যং রুবাইনে মতাই হিনেব সাইমানো তামনি হিনমালে ব বেলাইখে তাক না করং স্রাম না করং বানং না নি করং আবনে বাকি তিনি হাই সালো হাই গেবা বিশ্বকর্মানি মতাইনি সালো হিনকাকাই গবাং মা কারখানা ফাল নক টাং নক তে গবাং মা সামুং খাইমা জাগারগ হেপাজাক মানে মানে খনি রগ্ন দিয়ে মতাই খাই যাগ তামনি হিনমালে ও মানে খনি রগ দাদেরা থুন হামিয়া তাং থুন কাহাম অঙ্গৈমাং টংথুন হিনই রুয়াই সানই বিশ্বকর্মা মতানি বসকাঙ্গ যং খুলুমলায় তে সানলায় সিনি সামুঙ্গ খুরুমপুই অংথুন দেরা কর তাং থুন কাহাম অংথুন আ রুয়াই মং সানৈন বিশ্বকর্মানি বসকাঙ্গ যং যতন থাংলায় আবকারীব তিনি তে কাইসা যং সাল হিনে সাইমানো হায়ং ওয়ানি সাল বিশি ব্রুম ব্রুম 18 সেপ্টেম্বর তিনি হাই সালো হিংকাই ওয়ানি সাল ওয়া ফাং নি সাল হিনে হায়ং পালাইলাই দঙ্গ ও ওয়া আবো শুধু ওয়া ফাং সিমিয়া আও ওয়া বাই সিং চিনি লাকমাবো বেলেগকে সামুং নাঙ্গ হুকুমু মুকুমু রাং পয়সা আজি থানিব আবো বেলেগকে চিনি লাকমা বাই গদাল যাক নক নুখুং টাংমানি সিমি চেঙ্গি বেড়ারি মানি মানে খনই সামমানি নক নুখুংনি সিমি চেঙ্গি তে আবকারীব সং ওয়ানি মানই গবাং সালবুরুম ব্রুম ন জিনি লাকমাও নাঙ্গি টমনি ন সং ওয়া বাই সামবই সামঙ্গ থেপাও টম আবাই নবন সবুজ সোনা হেকেবা গখরাং রাংসাক আবো হিনিব সালাই টম ওয়া সিনি হা রমবই নারক থানি হায়া কেবা কচগেওই গজারি নারক থানিব বেলেখেন জুবাও তামনি হেমালে ওয়ানে ইয়ারং সুহরমাবাই হা জাগাবন গজাবই দঙ্গ তে সিনি টংখর নব কাহামকে নারক থানিব ব বেলেখে সামুঙ্গ থেপাব ত্রিপুরাতে উত্তর পূর্বাঞ্চলনি বড় রকনি বাকি হেকবা বড় রকনি লাকমাও তে হুকুমু মুকুমু ওয়া বেলেখেন সামুং কাহাম খালাই দঙ্গ তে অ ওয়া বাই তাকমুং লুপমুং তে সাক সাকনি ইয়াকুং বাই বাসাওই রং পয়সাও আজিনা বাকি লামাবো সামই রেব তে ও ওয়া বাই বাসুরি তামবই বাসুরি সামবই বামলাই মানে যং নগ আবরি বাকি নিনে নিহাই সালো কক মানার লাগাই ওয়া ন তানিয়া খাই কাহাম গাই যাই যেখাই নারকানি তামনি হিনমালে ওয়া আবো চিনি

আও আসু সরানো রক্ষণাকা তিনি সাল নরেকসাবই তিনি সাল নি এজে আবনো কারে তিনি হাই সালো থাংলে বিশি রক ববহে পাতি মূ পাতি বই থাকা অবনতিব কিসিসা নরকন খারিবান তিনি চিনি ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে হিনিব সাজাগি দো চিনি তে ওয়ার্ল্ড ওয়াটার মনিটরিং দে এবার তৈনি তৈন খাতেমনি সাল হিনিব সাজাগি দো অবন কারিব তিনি সাল তিনি চিনি তিনি সাল রেকসাবই যেন থানায় বিশি রক নাইকা হিয়াকে নুগ যিনি 1851 বিশিব মার্কিন যুক্তরাষ্ট্র এবার নিউ ইয়র্ক যেন নিউ ইয়র্ক টাইমস হিনে যে বলাই দমানে আব যেন পইলা যেন সাজামানে সাল নগো তে 1906 বিশিব হংকং টাইফুন ফাইমানি বাই বা তৈ তরমানি বাই সুনামি ফাইমানি বাই বরক সাই সাই বরক নি লংমা চমানি নুকজাকা তে 1924 বিশিব হিন্দু বাই মুসলিম দফানি বড় রগ্ন গথারিনানি বাকি এবার দফানি বড় রগ্নি হালগ্নতেই বকতই খেলাইনানি বাকি যিনি ভারত হাকতনি বোফা হিনজাকাই মহাত্মা গান্ধী তিনি সালন নই সাল নৈশি সারনি বাকি চামু ইয়াকারমানি সাল এবার অনশন আচমানি সাল হিনে সাজাকি দো তে তিনি হাই সালন যিনি ভারত হাকতনি সেনক্রাগ রংনি বাকে বেলেগিন মৈতনারক জাগনাই সাল তিনি সালন বরংনি 1948 বিশিব অপারেশন পলু হিনি যে চেংজামনি আব তিনি পাইথাক সাল হিনি সাজাগি দো আপনো কারিব যিনি তিনি সাজাগি দো যিনি বাংলা কগ্রবাইনি যে আর্টিস্ট এবার কার্টুনিস্ট কার্টুন আপনা করেন গগনদের নাথ ঠাকুর আজাইমা সাল হিনিব তিনি পালাই জাগি দো আপনো কারিব যে থাংলাইনে অজরাব চিনি তিনি সালনি রেকসাও কিছু সাকানাকা যিনি অজরাব থাকলাইনে সাক হামক্রাইনি কব সাক হামক্রাইও যিনি সালাইনে হাইনহাই SLE এবার সিস্টেমিক লুপাস এরিথোটোপাস অবহাই বেমার রেকসাও ও বেমার কাইসা অটো ইমিউন এবার চিনি সাকনি যে ইমিউন সিস্টেম দমানি অবন সাক সাকন চপ্রবনানি চেঙ্গ অ বেমার জেফুর উঙ্গ যিনি ফাদারনি যে জন বেমার খেলাইনে আবার অন কাশনাই যে বেমার চিনি সাকনি বাকে জবা খেলাইনে ব জেফুরু ও চিনি সাক সাকনি টিসুন চপ্রবনানি চেঙ্গ আফ্রুন অ বেমার উঙ্গহিনে সাজাগি দো অ বেমার কাইসা জেনেটিক্সনি বেমার এবার কিসা কিসা লুমকা হিঙ্গে ন যে বিথি সামানি অবনি বিছিং তৈব অ বেমার উঙ্গই মানহিনে সাজাগি দো তামু হিঙ্গে হিঙ্গে যেন কিসা কিসা লুমকাইন জেফ্রু বিথি সাব আফ্রু চিনি ইমিউন সিস্টেম যে চিনি বসাকনি যে ইমিউন সিস্টেম কন্ট্রোল খাই বরক অ যে মানের বরক ফাতারনি মানে বাই চপ্রবনানি চেম্পুর বড় অবহাই খেলায় সিয়া উঙ্গাইতাও আপনার হিঙ্গে হিঙ্গে চিনি সাক বাই থানে যে টিসু তো মানে আপনার চপ্রবনানি চেঙ্গ ও বেমার অপন কারিব যে বড় রঙনি টেনশন গান বড়কনি বাকে বেলেগখানে যে বড় গবান খেলায় ওয়ানসুক মন খেলায় ও ওয়ানসুক থানে খেলাগিব ও বেমার উঙ্গুই মানো হিনে সাজাগি দো তে ও বেমার জেফ্রঙ্গ যেন ববহাই খেলায় সাইমানে ও বেমারুকা হিঙ্গে লুমনাই তেই

কেনো চাকুব হায়াকে কেরোসিন্ন তুইয় সাপলৈ কিজা কিজা সারে রেখেব বেলাকেন কাহাম মানো বুবার বারমান ইয়াগুলন চং বসলৈ মানে মানো বসলৈ মানমান ইয়াগুলো চং অবহাই খেলাই ন বুথাই মানে চং অ বসলৈ মানে যিনি থক সাম থানে চং মানমারি কাহাম মানে মানো হাইকা সুজরা নরকনাকা যিনি সূর্যমুখী কাইমানতে কক থাইজা থাইনি হুকবার।

0: যে সুজাকা তুমারি বেচাংমারি মিয়ানিসিমি আবো তঙ্গ চিনি 30.2 ডিগ্রি সেলসিয়াস সাকাবকাও তে খামাবো তঙ্গ 25 ডিগ্রি সেলসিয়াস তে দৈহকুনি মারি তঙ্গ নগবার নগবার দৈহকুনি মারি রাব চুকু চিচার সাকাবকাও তে খামাবো তঙ্গ দকচিনই রাব আজু জরান রক্ষণাবাখ্যা চিনি তিনি ওয়েদার রিপোর্ট
1: আর হিন্দিতাবো খানাবাই এনু কণ্ঠটি জমাতে এনে খরাঙ্গ রুসাপ

আসুকজরা হাইনি খরঙ্গ কণ্ঠটি জমাতিয়ানি রেসাপং খনাবাইকা আকাশবাণী আগরতলা অবলগ্ন পাইকা তিনি ফুনি কবরক পান্ডা যতর ন খুলুমবাইকা ফুঙ্কাহাম

পথিক রবীন্দ্রনাথ পথ চলতে চলতে বিমোহিত হলেন ফুলের গন্ধে, অনুভব করলেন মহাস্রষ্টার অস্তিত্ব, শুনলেন পান্থজনের গান, জীবনে পেলেন অজস্র দুঃখ তাপ, সম্মুখীন হলেন মৃত্যু আঘাতের, তার মধ্যে পরশ পেলেন মহাকল্যাণের। জীবন পথিক হয়ে চিনতে পারলেন আপন জীবন দেবতাকে। পথিক সলিল চৌধুরী পথে নেমে পরম বৈষ্ণবের মতো হতে চাইলেন পথের ধুলো, আপন বেদনার বীজ বপন করতে চাইলেন পথের দুধারে, যাতে সেই বীজ পরিণত বৃক্ষ হয়ে ছায়া দিতে পারে আগামীর শ্রান্ত পথিককে। দুই পথিকের পথের ভাবনা দুরকম, সাংগীতিক প্রয়োগও দুরকম। রবীন্দ্রনাথ সমের অনুভূতিতে স্থিতধী, সাংগীতিক প্রয়োগে আত্মমগ্ন।

রবীন্দ্রনাথ ঝড়ের অস্থিরতাকে অবলম্বন করে আনন্দহারা প্রাণহীন জীবনের চাইলেন পরিবর্তন। সলিল চৌধুরী সেই ঝড়ের কাছে নিজের ঠিকানা রেখে ঝড়কে করলেন আলিঙ্গন।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহারে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানিয়েছে, আপাতত দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম বা দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত আফগানিস্তানকে 127 রানে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, বিশ্ব এখন নতুন ও বিশ্বস্ত উৎপাদন কেন্দ্রের সন্ধানে রয়েছে এবং ভারত সেই চাহিদা পূরণের লক্ষ্যে ধারাবাহিকভাবে নিজেদের প্রস্তুত করে তুলছে। তিনি উল্লেখ করেন যে গুরুত্বপূর্ণ শিল্প ব্যবস্থায় ভারতের অর্থনৈতিক বিকাশ আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মাঝে নতুন সুযোগ সৃষ্টি করবে। গতকাল নতুন দিল্লি যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া পঞ্চম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
1: ভারত হর ও কদম উঠা রাহা হো হমে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কা এক প্রিফার্ড ডেস্টিনেশন বনায়ে। ভারত মদার অফ ডেমোক্রেসি হ্যাঁ, দেশ জব এক ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি মে সফল হতা হো এসে পুরী দুনিয়া কি সপ্লাই চেন কো তাকত মিলতি হ্যাঁ। আজ জব সপ্লাই চেন ওয়েপনাইজ হো রই হ্যাঁ, তব তো ইসকি মহত্তা বহুত বড় জাতি। ভারত মে হো রহে ইস ডেভেলপমেন্ট কো হমে ইস বড়ে নজরিয়ে সে ভি দেখনা হ্যায়। ভারত কি এক্সপিরিয়েন্স আপকে সামনে আর ভারত মে বন রহে নয় অবসর আপকা স্বাগত করনে কে লিয়ে তৈয়ার হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত কেন্দ্রের সন্ধানে রয়েছে, সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। তিনি বলেন, একদিকে ভারতের অর্থনৈতিক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে।
1: ভারত কি কোয়ার্টারলি জিডিপি রিপোর্ট আই আর ইস চ্যালেঞ্জিং পিরিয়ড মে ভি ভারত নে 7.8% গ্রোথ হাসিল করকে দিখাই হ্যায়। ইসি দরমিয়ান জাপান কি ক্রেডিট রেটিং এজেন্সি নে ভারত কি সোভরেন রেটিং মে সুধার কিয়া হ্যায়, আপগ্রেড কিয়া হ্যায়।

0: और ये भी 3 दशक के बाद, करीब 35 साल के बाद हुआ है।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার 2-দিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে যে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়াও পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্ব তুলে ধরবেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সুশাসনে আধুনিক প্রযুক্তির ভূমিকা সংক্ষেপে তুলে ধরবেন। মন্ত্রক জানিয়েছে ভারতের উন্নয়নের যাত্রাপথে অর্থনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আলোচনার জন্য সম্মেলনের তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তবমুখী নীতি পরিকল্পনার সমন্বয় ঘটানো হবে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026-এর বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলে বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভা 10 জন সদস্য কমিটিতে রয়েছেন। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে বিজেপি গতকাল দেশজুড়ে 1 মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য হল জনসেবার প্রতি তার নিষ্ঠা তুলে ধরা এবং সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিদেশ মন্ত্রক বলেছে দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং জ্বালানি সংগ্রহের উৎস বহুমুখী করার পাশাপাশি বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হওয়ার প্রেক্ষাপটে এই বিবৃতি। এই বিল পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার দায়ে সংশ্লিষ্ট দেশগুলির উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধবিমান তেজাস এবং H-30 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করবে। পবন হংস লিমিটেডের কাছে তারা ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারগুলি হস্তান্তর করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান এই 3টি বিষয়ে আয়োজিত UGC নেট জুন 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। উত্তরপত্রগুলো UGCnet.nta.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশের 272টি শহরের 454টি কেন্দ্রে চলতি মাসে 9 ও 10 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিভাগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। কমিশন সেই নির্দেশে জানিয়েছে আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। নির্বাচনের স্বার্থে দুপক্ষকে আলাদা নামে এবং কমিশনের নির্ধারিত মুক্ত প্রতীক নিয়ে ভোটে লড়তে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। বালুচিস্তানে পাক সেনার হাতে 3 জন নিরপরাধ নাগরিক নিহত হয়েছেন। গাদওয়ারা জেলার ডানুক এলাকার কুলদান থেকে এই 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বালুচ এলাকায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নিখোঁজের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে, যা সর্বশেষ ঘটনাই হত্যা। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক দাবি করেছে নিহত ব্যক্তিদের এর আগে পাকিস্তানি সেনা জোর করে তুলে নিয়ে যায়। রাষ্ট্রসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে এই সংগঠন। এক উলটপুলাট, এক সময় বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করত ভারত, এখন সেই ইলিশই ভারত থেকে যাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠান CIFRI জানিয়েছে গত 2 মাসে ভারত থেকে প্রায় 500 টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। শীঘ্রই আরও 150 থেকে 200 টন রপ্তানি হবে বলে তারা আশা করছেন।

বাংলাদেশি ইলিশের অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় ভারতীয় ইলিশের চাহিদা বেড়েছে। রপ্তানি হওয়া ইলিশের বড় অংশ গেছে গুজরাটের ভারুচ থেকে, কিছু ইলিশ গেছে পশ্চিমবঙ্গের হাওড়া পারকারি মাছের বাজার থেকেও। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো, শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতি এক অনন্য সাধনা। কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন হয়েছে। দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন শুরু হয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে টি-টোয়েন্টি ক্রিকেটের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আফগানিস্তানকে 127 রানে হারিয়ে ভারত 300 ব্যবধানে সিরিজ জয় করেছে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 221 রান করে ভারত। অভিষেক শর্মা প্লেয়ার অব দ্য সিরিজ, প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রা দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আজ দেবশিল্পী বিশ্বকর্মার পূজা, এ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে তিনি বলেন, একটি উন্নত আত্মনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প বাস্তবায়নে কারিগর ও শ্রমিকদের দক্ষতা এবং নিরলস পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গঠনে এই মহৎ যাত্রায় তাঁদের সমস্ত প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে এবং সর্বাত্মক উৎসাহ যোগাতে সরকার ও প্রশাসন সম্পূর্ণ দায়বদ্ধ। এদিকে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং সংস্থার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করে গতকাল বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ভারতকে একটি পছন্দের ও বিশ্বস্ত উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 এর বরাদ্দ বাড়িয়ে $13.5 বিলিয়ন করা হয়েছে এবং ইতিমধ্যে 12টি চিপ তৈরির প্রকল্প অনুমোদিত হয়েছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সেমিকন 2.0 চিপ ডিজাইন, মেমোরি, সিলিকন ও লজিক ফ্যাব্রিকেশন, যন্ত্রপাতি, উপকরণ এবং গবেষণা ও উন্নয়নে 6টি ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। অন্তত 200টি স্টার্ট আপ ও সংস্থাকে চিপ ডিজাইনে সহায়তার লক্ষ্য নেওয়া হয়েছে। সেমিকন ইন্ডিয়া 2026 50টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 বেশি প্রদর্শক এবং 300টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে গতকাল ত্রিপুরা জুড়ে মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগরতলা, উদয়পুর, কৈলাসহর, মাতাবাড়ি সহ বিভিন্ন এলাকায় মন্দির ও জনবহুল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানে অংশ নেন বিজেপি কর্মী ও জনপ্রতিনিধিরা। বনমালীপুরের কালী মন্দিরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য। মোহনপুরে কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উদয়পুরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শান্তিরবাজারে সেবা সংকল্প অভিযানের সূচনা করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। বিলোনিয়ায় রক্তদান শিবিরে 27 জন রক্তদান করেন। এদিকে যাত্রী নিরাপত্তা ও পরিষেবা উন্নয়নে আগরতলার MBB বিমানবন্দরে শুরু হয়েছে 24 দিনের বিশেষ যাত্রী পরিষেবা অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গতকাল ত্রিপুরায় এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের সূচনা হয়। উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আশীর্বাদ কাদিয়া কর্মসূচির মাধ্যমে অভিযানের রাজ্যস্তরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মন্দির প্রাঙ্গণে 25,000 প্রদীপ প্রজ্বলন করা হয়। 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ, কৈলাসহর, মেলাঘর, রাজঘাট সহ বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল বলেছেন, দিব্যাঙ্গদের প্রতি সামাজিক সংবেদনশীলতা ও তাদের স্বনির্ভর করে তোলা সমাজের সবার সম্মিলিত দায়িত্ব। মোহনপুরের দক্ষিণ তারানগর গ্রাম পঞ্চায়েতে রাষ্ট্রীয় বয়সশ্রী যোজনা এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের সহায়তা প্রকল্পের আওতায় আয়োজিত 76তম সামাজিক অধিকারিতা শিবিরে তিনি কথা বলেন। দিব্যাঙ্গ শব্দটি তাদের মর্যাদা ও সক্ষমতার প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়েও আলোচনা করেন।

ক্ষেত্রে। ভুটান এর উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। থিম্পুতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও বিদেশমন্ত্রী ডিএন ধুঙ্গেলের সঙ্গে তিনি ভুটানে ভারতীয় নাগরিকদের জন্য আন্তর্জাতিক ইউপিআই এর দ্বিতীয় পর্যায়ের পরিষেবা চালু করেন। এর ফলে ভারত ভুটানের মধ্যে দ্বিমুখী ইউপিআই ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সংযোগ সম্পূর্ণ হল। এছাড়া ভুটানের শিক্ষার্থীদের জন্য নেহরু ওয়াংচুক স্কলারশিপ প্রকল্পের মেয়াদ বাড়ানোর সমঝোতাপত্র বিনিময় হয়। জয়শঙ্কর ভুটানকে 54টি মেড ইন ইন্ডিয়া বৈদ্যুতিক গাড়িও হস্তান্তর করেন। সফরে তিনি 65 সজ্জার গ্যালাৎসোয়েন জেতসুন পেমা মা ও শিশু হাসপাতাল উদ্বোধন এবং 500 কিলোওয়াটের লুনানা জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগরতলা জিপিপি হাসপাতালে গতকাল বিশ্ব রোগী সুরক্ষা দিবস উদযাপন করা হয়েছে। উপলক্ষে হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার প্রদীপ ভৌমিক, জিপিপি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী প্রমুখ। ডাক্তার ভৌমিক আলোচনায় রোগীদের প্রতি আরও যত্নবান হতে হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রুতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতরাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লালবাহাদুর ব্যায়ামাগার ও টাউন ক্লাব গোলশূন্য ড্র করে, ফলে পয়েন্ট ভাগ হয়। আবহাওয়ার খবর, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 20.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা তিনি বিশ্বকর্মা মতাই আবনর গৈ হাকতরনি লুকুরক্ন খা কাহাম ইয়াফারকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হদালামো মন্ত্রীবক্রক শাখা কাইসা হামচা জাকতে বাইথাং চুকজাক ভারত স্নামতিসানাও সামং তাংনাইতেই তাংক্রং রকনি দারাকতেই সেলে আবুই সামং তাংমানি কতরবার জাতঙ্গ হাকতর স্নামতিসানাও বরকনি অসাক্তার মুগ্ন বুসকাঙ্গৈত লাংনাও তে খা বাচারনাও হাপাংতে নাইকলফাং কগ্রজাক ইয়াঙ্গ হাকতর গনাঙ্গৈ বাই বাক্সা হাস্তেনি জুদা জুদা থাইব বিশ্বকর্মা মতাইরনানি যুগালিমুং নাহার জাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী দিল্লি কেতালনি যশোভূমি ও সেমিকন ইন্ডিয়া নই সাই নই চিদকনো চেঙ্গেরেখা অকুথুম লাইমুং সালথাম টঙ্গানো সিলিকন টু সিস্টেম বিল্ডিং দ্য ইকো সিস্টেম থিম বাই সংসাজাক অকুথুম লাইমাব সেমিকন্ডাক্টর বাবায় চুবাচু ইনোভেশন স্টাই লুকু খুরুমপুই হামক্রাই খাইনানি সাকা ফানবক্সিন জাগানো ককনারকমাব মন্ত্রীবক্রক সাকা হায়ুংনি হামিয়া টং হালকনি বিশিঙ্গব ভারতনি রাংথং রাওসনি দশমিক চার হামসামুং অংখা ব সাকা ভারতনি সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম দশাবই হামক্রাই অঙ্গই দঙ্গ সেমিকন ইন্ডিয়া নই সাই নই চিদকনি কুথুম লাইমাও কাই দকরানি গবং ফুনুকনাই কাই থামরা হায়ুং বেরামনি মথাতে কাই বাচিনি গবং হাকতনি লুকু আদং বদলরক আরো মানজাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকু সেবাতে থংরংনি লংমাবো বিসি নৈচি বা পুংমা পালাইমানো রগৈ মিয়ানিসিমি তালসারমৈ সেবা সংকল্প অভিযান চেংজাখা আবো বুসকাং তালনি জিসিনি শালমারি জরা তঙ্গানো পুইলানি শালো সেবা শালহনি পালাইজাখা উদয়পুরনি লাইবুমা গনাং আমা ত্রিপুরা সুন্দরী মান্ডপ আশীর্বাদকা দিয়া তাংবো তাংনি বিশিংতৈ হাস্তে বেরামনি অভিযানো চেঙ্গে রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মান্ডপ নখলাবো কাই নৈ চি বা সাই চাতি মসংজাখা অ তালনি চি সিনি সালমারি নিসিমি অক্টোবর তালনি চি সিনি সালমারি জরা তঙ্গানো অ তাংবতাং আগরতলা নুয়ুংমা নখলা কয়লা শহর তাই মেলাঘরনি রাজঘাট নখবই জুদা জুদা থায়ো চাতি মসংমা সামংবতাং লুয়াজিজাখা সেবা সংকল্প সামংবুতাংন রগৈ মিয়া এনসিসি চিবা ত্রিপুরা ব্যাটেলিয়ানি চেতনবাই প্রজ্ঞা ভবন থৈ রিমা শিবির লুয়াজি জাখা আবনো চেঙ্গে রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শিবির খড়ক দকচি খাতুঙ্গৈ থৈ রেখা পান্ডা এমপি রাজীব ভট্টাচার্য সালথাং ত্রিপুরা জেলা পরিষদনি বারজামানজা কাশকু অক্রা বিশ্বজিৎ সিল শাখাম দাঙ্করা কিরণ গীতে হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার আকশং মানজাখা হাস্তে চংবাড়ি কমিশন হাস্তেনি পুরমথা চংবাড়ি নিবাগৈ বুট কেন্দ্রনি স্নামগ্রামা মুংরেম ইয়াকারিখা অতালনি নৈচিসা সালমারি জরা স্নামগ্রামা মুংরেমনি সাকা সানমুংতাই কেবেংমুং ইয়াচাক জাগানো সানমুংতাই কেবেং

0: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে সকালটা কিন্তু একটু অন্যরকম। চারপাশে উৎসবের আমেজ, কোথাও পুজোর প্রস্তুতি, কোথাও আবার নিজের প্রিয় যন্ত্রটাকে সাজিয়ে তোলার ব্যস্ততা।
1: একদম ঠিক বলেছ, কারণ আজ 18ই সেপ্টেম্বর দেবশিল্পী, স্থাপত্য এবং কারিগরির দেবতা ভগবান বিশ্বকর্মার আরাধনার দিন। আজকের দিনটা যেন তাদেরই জন্য, যাদের হাতের দক্ষতায় আমাদের চারপাশের পৃথিবীটা আরও সুন্দর, আরও সচল হয়ে ওঠে।
0: বিশ্বকর্মা পুজো বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কারখানা, ওয়ার্কশপ, গ্যারেজ, মেশিন, বিভিন্ন যন্ত্রপাতি, আর তার সঙ্গে থাকে একটা সুন্দর ঐতিহ্য, নিজের কাজের সরঞ্জামকে শ্রদ্ধা জানানোর ঐতিহ্য।
1: হ্যাঁ, একটা সময় ছিল যখন কাজ মানেই ছিল মানুষের হাতের দক্ষতা। তারপর সেই কাজকে আরও সহজ, দ্রুত এবং নিখুঁত করে তুলতে আমাদের জীবনে এলো যন্ত্র। আজ সেই যন্ত্র ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কিন্তু কল্পনা করাটাও খুব কঠিন।
0: ভাবুন তো, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কত যন্ত্র আমাদের সঙ্গী। মোবাইল, কম্পিউটার, গাড়ি, বিদ্যুতের সরঞ্জাম, কৃষির যন্ত্র, কলকারখানার মেশিন, আমাদের জীবনযাত্রার সঙ্গে যন্ত্র যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে।
1: আর তাই হয়তো এই যে বিশ্বকর্মা পুজো, তা শুধু একটা আমাদের ধর্মীয় উৎসব নয়, এর মধ্যে লুকিয়ে আছে শ্রমের প্রতি সম্মান, দক্ষতার প্রতি শ্রদ্ধা এবং কর্মের প্রতি ভালোবাসার একটা সুন্দর বার্তা।
0: ঠিক তাই, যে হাত মেশিন চালায়, যে হাত গাড়ি মেরামত করে, যে হাত কাঠ কাটে,

0: লোহা গড়ে, বাড়ি তৈরি করে, কিংবা কোনো যন্ত্রকে আবার সচল করে তোলে, সেই কর্মঠ হাতগুলোকেও আজ শ্রদ্ধা জানানোর দিন।
1: তাই আজকের দিনে একটা কথাই মনে রাখা যাক, যন্ত্র যতই আধুনিক হোক, তার পেছনে থাকা একজন মানুষের মেধা, শ্রম আর দক্ষতা। যন্ত্র আমাদের কাজকে সহজ করতে পারে, কিন্তু মানুষের সৃজনশীলতা আর পরিশ্রমের কোনো দিনই বিকল্প হতে পারে না।
0: ঠিক বলেছ, বিশ্বকর্মা পুজোর এই শুভ দিনে সকল শ্রমজীবী মানুষ, কারিগর, শিল্পী, প্রযুক্তিবিদ এবং তাঁদের কর্মের সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষকে জানাই আন্তরিক শ্রদ্ধা।
1: আর আমাদের সকল শ্রোতা বন্ধুকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা। আপনাদের কর্মজীবন হোক নিরাপদ, সুন্দর এবং সাফল্যে ভরা।
0: সুপ্রভাতের এই সুন্দর সকালটা শুরু হোক প্রার্থনা আর ইতিবাচকতার সঙ্গে।
1: আর মনে থাকুক, কর্মই আমাদের পরিচয় আর দক্ষ হাতি গড়ে তোলা আগামী দিনের পৃথিবী।
0: শুভ বিশ্বকর্মা পূজা।

0: শ্রোতা বন্ধুরা, আজ 18ই সেপ্টেম্বর। চলুন, এইবারও সময় হয়ে গেছে ইতিহাসের পাতায় একটু চোখ রাখার। ইতিহাসের পাতায় প্রতিটা দিনেরই কিছু গল্প থাকে, কিছু গল্প গৌরবের, কিছু স্মৃতি, আবার কিছু আমাদের সতর্ক করে দেয়। আজ 18ই সেপ্টেম্বর, এই দিনটিও ইতিহাসের পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী বহন করে। প্রথমেই আসে 1948 সালে। 18ই সেপ্টেম্বর 1948, হায়দ্রাবাদকে ভারতের ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য পরিচালিত অপারেশন পোলো আনুষ্ঠানিকভাবে শেষ হয়। ভারতীয় সেনাবাহিনীর কাছে হায়দ্রাবাদ স্টেট ফোর্সের আত্মসমর্পণের মাধ্যমে এই অভিযানটি শেষ হয় এবং হায়দ্রাবাদ ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় 18ই সেপ্টেম্বর 2011। এই দিন সন্ধ্যায় সিকিম নেপাল সীমান্তবর্তী অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় আবহাওয়া দফতরের গবেষণা অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল 6.8 এবং এর প্রভাব সিকিম, উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়। প্রতিবেশী নেপাল, ভুটান, তিব্বত এবং বাংলাদেশেও এর বিস্তর প্রভাব পড়েছিল।
1: এবার আসি এমন একজন মানুষের জন্মদিনে যার নাম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, মদনলাল ধিংরা। 1883 সালের 18ই সেপ্টেম্বর অমৃতসরে জন্মগ্রহণ করেন এই বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। পরবর্তীকালে তিনি লন্ডনে গিয়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। মাত্র 25 বছর বয়সে 1909 সালের 17ই আগস্ট তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
0: 18ই সেপ্টেম্বর আরও একজন বিশিষ্ট ভারতীয়র জন্মদিন। তিনি হলেন কাকা হাজরোসি। তার আসল নাম ছিল প্রভুলাল গর্গ। 1906 সালের আজকেরই দিনে উত্তরপ্রদেশের হাথরসে তাঁর জন্ম। হাস্যরস এবং ব্যঙ্গাত্মক কবিতার জন্য তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আর জানেন একটা অদ্ভুত বিষয়, তাঁর জন্ম এবং মৃত্যু দিবস কিন্তু একই, অর্থাৎ 18ই সেপ্টেম্বর। তিনি 1995 সালের আজকেরই দিনে মারা যান।
1: আর 18ই সেপ্টেম্বর 1950 সালে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী সাবানা আজমি। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা বিষয়েও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।
0: তবে আজকের দিনটি যে ইতিহাসের পাতায় শুধুমাত্র আনন্দদায়ক তেমনি কিন্তু নয়। এই ইতিহাসের পাতায় আজকের দিনটি একটা বেদনাদায়ক অধ্যায়ও রয়েছে। 1916 সালের আজকের দিনে জম্মু কাশ্মীরের উরি সেনা

0: ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়। হামলায় সেদিন প্রাণ হারান ভারতীয় সেনারা।
1: ১৮ সেপ্টেম্বর আমাদের সামনে ইতিহাসের একাধিক ছবি তুলে ধরে। স্বাধীনতা সংগ্রাম, দেশের একীকরণ, প্রাকৃতিক দুর্যোগ, সাহিত্য সংস্কৃতির মানুষ এবং দেশের জন্য প্রাণ দেওয়া সাহসী সেনাদের স্মৃতি। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি, কত পথ পেরিয়ে আজকের দিনে পৌঁছেছি এবং অতীতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য কি শিখতে পারি।
0: এই ছিল আজকের ইতিহাসের পাতা থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী। আজকের দিনটির সঙ্গে জড়িয়ে থাকা আরও অনেক ঘটনা রয়েছে, তবে আজকের জন্য এই কয়েকটি উল্লেখযোগ্য অধ্যায়ই থাকুক আমাদের স্মৃতিতে।

এবারে লিখছি তোমায় পর্ব, লিখছি তোমায় পর্বেই দু তিনটি চিঠি আমাদের কাছে আজকে এসে পৌঁছেছে, আমরা এক এক করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম যে চিঠিটি পড়ব সেই চিঠিটি লিখছেন মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বর্ষা শেষে নীল আকাশে এখানে ওখানে দেখা মেলে পেঁজা তোলার মতো মেঘের আনাগোনা, সেগুলো যেন নীল শামিয়ানায় সাদা শিউলির আলপনা, সাদা মেঘের স্তূপ আকাশের বুকে নদী পাখি ঘোড়া পাহাড় কত কিছু হয়, বাতাসের দোলায় পরক্ষণেই সেগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আবার নতুন রূপে আবির্ভূত হয়। এদিকে মাঠে ঘাটে মৃদুমন্দ দক্ষিণা বাতাসে দুলতে থাকে শুভ্র কাশফুলের ডগা, শিউলি ফুলের মিঠে সুবাস পদ্ম ফুলের শোভা দেখে সহজে মনে ভেসে ওঠে মা আসবেন, তাই চারিদিকে সাজো সাজো রব। প্রতিবেশীদের মধ্যে মাটির ঘরধর ন্যাপা পোছার কাজ চলে জোর কদমে, রীতিমতো প্রতিযোগিতা লেগে যায়। গায়ের পাকা বাড়িগুলোয় চলে নতুন রঙের প্রলেপ দেয়া, সাজানো গোছানোর কাজ। কুমোরপাড়ায় শুরু হয় সারিবদ্ধ ছোট বড় নানান ধরনের প্রতিমা তৈরি, আর বড় রাস্তার ধারে বারোয়ারি পুজো মণ্ডপগুলোতে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হলেই বোঝা যায় মা আসছেন। বাড়ির সবাই যে যার পছন্দ মতো পোশাক পরিচ্ছদ থেকে সাজগোজের নানাবিধ সরঞ্জাম কিনতে বের হয়, নিজের ব্যস্ততাও কম থাকে না। বাজারে গিয়ে দেখে শুনে নতুন কাঠপিস কিনে আনা, দর্জির দোকানে মাপ দিয়ে সেগুলো সময় মতো হাতে পাবো কি না খোঁজখবর নেয়া চলতে থাকে গুরুত্ব সহকারে। অপার্থিব আনন্দের রেশ বয়ে যায় মনের মধ্যে। এই সময় প্রকৃতি যেমন অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে, তেমনি উৎসব মুখর দিনের অপেক্ষায় সেজে ওঠে মানুষের মন, বাঙালির প্রাণ। মা আসছেন, মা আসবেন। নিবেদনে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছি লিখছি তোমায় পর্বে, লিখছি তোমায় পর্বে এর পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহেশ হুগলি থেকে। বন্ধু লিখছেন, সাথী, সারা পৃথিবীতে প্রায় 30 কোটি বাঙালির নানা দেশের নানা প্রান্তে বসবাস করেন। জাতি ধর্ম নির্বিশেষে সবাই স্বীকার করবেন তাদের প্রধান উৎসব হল শরদ উৎসব। যেখানেই কাছাকাছি কয়েকটি বাঙালি পরিবার বসবাস, সেখানে একটা দুর্গাপূজা হবে, এটাই দস্তুর। যদিও বিদেশ বিভূয়ে প্রতিমা তৈরি হয় না, পুজোর ঢাকি পুরোহিত দশকর্মার অমিল তা আমদানি করতে হয় সুদূর সেই কলকাতা থেকে, তবু পুজোর আয়োজন করতে হবে এমনি সব বাঙালির ভাবনা। দৈনন্দিন কাজ সেরেই এই মায়ের ডাকে সাড়া দেন। কাজের চাপে পঞ্জিকারে নির্ঘণ্ট মেনে করা হয়ে ওঠে না, তাই উইকেন্ডেও করা হয়ে থাকে। আমরা যারা এদেশের প্রবাসী বাঙালি তারাও পিছিয়ে থাকি না। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব, আর কলকাতা আগরতলা ঢাকার মতো শহরের বাঙালিদের বড় বড় বাজেটে নতুন নতুন থিমে মায়ের আরাধনা তো এক একটা শিল্পের পর্যায়ে পৌঁছে যায়। এখন অপেক্ষা মহালয়ার পুণ্যপ্রভাতে কখন বেজে উঠবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মূর্তিনীর স্তোত্রপাঠ আশ্বিনের শারদপ্রাতে। শারদীয়ার শিউলি শুভেচ্ছাসহ বিনীত সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহেশ হুগলি।

আজকের অভিজ্ঞাপনে লিখছি তোমায় পর্বের শেষ চিঠিটি পড়ে শোনাচ্ছি। লিখছেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি। শরৎ পড়লেই প্রকৃতির চেহারা আমূল বদলে যায়। শিউলি ফুল তার রেণু পাপড়ি গন্ধ দিয়ে উন্মুখ মাটির মুখে উদল হয়ে ঝরবে বলে। শিউলির এই নিঃসঙ্গতা একলা মনকে পোড়ায় যখন দেখি কাঁশেরা দল বেঁধে মাথা দোলাচ্ছে। আকাশ নীলে তুলতুলে মেঘ এপাড়ায় ওপাড়ায় ভাসতে ভাসতে বলছে মা আসছেন। মনটা তখন নেচে ওঠে জল ফরিংয়ের মতো। হাওয়ায় পুজো পুজো গন্ধ, দেবীপক্ষ সমাগত মাত্র কটা দিন, তারপর প্রতিমা শিল্পীদের আঙুল শুকোনোর পালা। শরৎ মেঘ পুজোর আকাশে ভাসালো আমাকেও, খুশি খুশি ঢেউ ঠেলে দিল পিছনে। পুজোর ছুটি, পড়ার চাপ কম, নতুন জামা জুতো, ফোসকা পায়ে ন্যাকড়া জড়িয়ে ঠাকুর দেখতে মণ্ডপে মণ্ডপে ঘোরা, ঢাক কাঁসর ঘণ্টা, ধূপ ধুনোর গন্ধে ভরে ওঠা মণ্ডপ স্মৃতি মেদুর করে তোলে। এখনকার প্যান্ডেলগুলোই শিল্পভাবনার উদযাপন, মুনশিয়ানা বেড়েছে সৌকর্য সৌন্দর্য ভাবনার অভিনবত্বে। শিল্প ভাস্কর্য বাহারে ধর্ম, যেখানে আধার মাত্র প্রতিযোগিতার ঢল। সরই শৌর্যশালিনী মা দুর্গা আসছেন ঘরের মেয়ে উমা হয়ে, মর্তবাসীর হৃৎকমলে উৎসবের ধুম খুশির জোয়ার। জন্মাবধি এই দুর্গাপূজার সঙ্গে আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ক, কত আবেগ। প্রতি শরতে চিন্ময়ী মা সঙ্গে আসেন মৃন্ময়ী রূপে। ভক্তির পাশাপাশি দৈনন্দিন বৈচিত্র্যহীনতা থেকে মুক্তির প্রতীক্ষা। মা বিশেষণটায় বাৎসল্যময়ী দেবী দুর্গা একেবারে মিলেমিশে আমাদের সত্তাকে ধারণ করছেন। মা দুর্গা তিমির বিনাশিনী, জ্যোতি, সর্বশক্তি সমন্বিতা, সর্বস্বরূপা, সারদা।

তাই দুর্গোৎসব বাঙালির ঘরে ফেরার পার্বণ। স্বাদ বদলের সুযোগ থাকে, থাকে সমাজ সংস্কৃতির সমীকরণকে দেখার জন্য দৃষ্টিভঙ্গি বদলের অবকাশ। একসঙ্গে হইছই, আনন্দ কলরোলে মেতে ওঠা তো উৎসবের চরিত্র লক্ষণ, আবার সংক্রামকও, একে অপরকে কাছে টানে। একল সেরে একলা একা জীবন থেকে উৎসব মুখর দিনগুলোতেই মিলেমিশে থাকা, এই আর কি। নিজেদেরকে রিফ্রেশ করা তথা ঝেড়ে ফেলে যায় সারা বছরের ব্যর্থতা, ভুল হয়ে যায় আমাদের সব না পাওয়াগুলো, পুজোর মজা বঞ্চিত সেই সব মানুষগুলো যারা অপরিহার্য সার্ভিসে জরুরি থাকেন, দমকলকর্মী, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সংবাদকর্মী প্রমুখদের জন্য বেদনা হয়। তবে বোধনের আগেই অপ্রীতিকর ঘটনাসহ কত দুর্গার ঝিলের জলে বিসর্জন দেখে মনটা অবশ হয়ে যায়। এমনই আবহে মা আসছেন, আসবেনও প্রতিবার। ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি।

শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের লিখছি তোমায় পর্বে। আপনারা কিন্তু আপনাদের অনুভবের কথা লিখতে ভুলবেন না, পাঠিয়ে দেবেন আমাদের, আমরা অপেক্ষায় থাকব আপনাদের চিঠিগুলির। এইবারে চলুন আপনাদের জানাই কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। ত্রিপুরা সরকারের ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট লেম্বুছড়া থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আমন্ত্রণ পত্র জানানো হয়েছে 2026-2027 সালের ST ব্যক্তিদের শ্রেষ্ঠত্ব পুরস্কার। ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট ত্রিপুরা সরকার ত্রিপুরা তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত সেই সব কৃতী ব্যক্তিত্বদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে যারা 1 ডিসেম্বর 2025 থেকে 30 নভেম্বর 2026 সময়কালের মধ্যে সংস্কৃতি, ক্রীড়া, সাহিত্য এবং অন্যান্য বিশিষ্ট ক্ষেত্রে জাতীয় অথবা আন্তর্জাতিক পুরস্কার স্বীকৃতি অর্জন করেছেন। আবেদনকারীদের এই বিজ্ঞপ্তি প্রকাশের পর যত দ্রুত সম্ভব এবং 30 নভেম্বর 2026 মধ্যে তাদের মূল নথিপত্র সহ TR&CL এর আগরতলা কার্যালয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনপত্রের ফর্ম এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.trci.tripura.gov.in। মনে রাখবেন, শেষ তারিখ আগামী 30 নভেম্বর 2026। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি। ত্রিপুরা সরকার ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2026-2027 শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের ককবরক শিক্ষা কোর্সে ভর্তির ফর্ম এবং প্রসপেক্টাস শনি, রবি এবং ছুটির দিন বাদে 14 সেপ্টেম্বর 2026 থেকে 15 অক্টোবর 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত শিক্ষা ভবনের নিচের তলায় রুম নাম্বার 7 দেওয়া হচ্ছে। যোগ্যতা 6 মাসের কোর্সের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর ন্যূনতম বয়স বলা হয়েছে গত 1 সেপ্টেম্বর 2026 তারিখে 18 বছর উত্তীর্ণ হতে হবে। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড, যে কোনো একটি পরিচয়পত্র।

আসন সংখ্যা কিন্তু সীমিত 50টি। সন্ধ্যা 6:30 থেকে 8:30 পর্যন্ত সোম থেকে শুক্রবার ক্লাস হবে। আগামী 29 অক্টোবর 2026 সকাল 11:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত শিক্ষাভবনের রুম নাম্বার 7-এ শিক্ষার্থী নির্বাচনের জন্য একটা মৌখিক ইন্টারভিউ হবে। 30 অক্টোবর 2026 তারিখে অফিসের নোটিশ বোর্ডে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অধিকর্তা ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার ত্রিপুরা সরকার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এবারে জানিয়ে দিচ্ছি একটি কাজের খবর। গ্রামীণ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার IBPS RRB অফিসার্স স্কেল 1 আবেদন করার শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। পদের নাম অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মোট শূন্য পদ 4256, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে।

0: এর খবর, গ্রামীণ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার IBPS RRB অফিসার্স স্কেল 1 আবেদন করার শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। পদের নাম অফিসার স্কেল 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মোট শূন্য পদ 4256টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন, বয়স 18 বছরের বেশি এবং 30 বছরের কম 1 সেপ্টেম্বর 2026 অনুযায়ী। অভিজ্ঞতা সাধারণত পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। আবেদনের শুরু 1 সেপ্টেম্বর থেকে হয়েছে, শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। অনলাইনে আবেদন করা হবে। প্রিলিমিনারি মেইন ইন্টারভিউ, আবেদন ফি সাধারণত OBC EWS 850, SC ST এবং PWBD 175, অফিসিয়াল ওয়েবসাইট https://www.ibps.in। অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বেসিক পে প্রায় 48,480 প্রতি মাসে, গ্রস স্যালারি ভাতা যোগ হলে প্রায় 80,000-এর কাছাকাছি মাসে হতে পারে। ভাতা DA, HRA এবং অন্যান্য প্রযোজ্য ব্যাংক ভাতা থাকবে। এই ছিল একটি কাজের খবর। এবারে আমরা অপরাজিতার কাছ থেকে জেনে নেব স্বাস্থ্য সম্পর্কে দু এক কথা।
1: এবারে সুস্থ থাকার টিপসে আজকে আপনাদের যে একটা ছোট্ট টোটকা বলবো, যে সকালে উঠেই চিবিয়ে খেতে পারেন 2-3টে পাতা, যে পাতাটা আপনাদের সবার ঘরে থাকে। হজম বাড়ানো থেকে রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখতে ইউজেনল, রোজমারিক অ্যাসিড এবং ইউরোসলিক অ্যাসিডের মতো বিভিন্ন উদ্ভিজ্জ যৌগের উপকারিতা পেতে ভারতীয় ঐতিহ্যবাহী স্বাস্থ্য চর্চাতে ভরসা কিন্তু রাখতে পারেন। কিন্তু কোন গাছের পাতা খেলে উপকার হবে সেটাই বলছি। সকালে শুরুটা কী দিয়ে হচ্ছে তার সঙ্গে বাকি দিনের অভ্যেসের একটা সম্পর্ক রয়েছে। কেউ শুরু করেন চা দিয়ে, কেউ মশলা মেশানো জল দিয়ে, কেউ আবার কফি দিয়ে। স্বাস্থ্য সচেতনতার ধুম পড়তেই নানাবিধ পুরনো পন্থা ফিরে ফিরে আসছে। কিন্তু তেমনি এখন অনেক বাড়িতেই দিনের শুরুতে তুলসী পাতা চেপিয়ে খাওয়া হয়। বাড়ির টবে বেড়ে ওঠা এই পরিচিত গাছটি শুধু পুজোপালির সঙ্গেই জড়িত নয়, ভারতীয় ঐতিহ্যবাহী স্বাস্থ্য চর্চাতে তার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। তুলসী পাতায় ইউজেনল, রোজমারিক অ্যাসিড এবং ইউরোসলিক অ্যাসিডের মতো বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ রয়েছে। এগুলোর অ্যান্টি অক্সিডেন্ট এবং অন্যান্য কার্যকারিতা নিয়ে গবেষণা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল তুলসীর বেশ কিছু স্বাস্থ্যগুণ নিয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে এবং অনেক গবেষণাতেই পাতার বদলে নির্যাসটাকেই ব্যবহার করা হয়েছে। তাই কয়েকটি তুলসী পাতা খেলেই নির্দিষ্ট কোনো রোগ ঠেকানো যাবে এমন দাবিটা ঠিক নয়। তবে এতে যে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায় সঙ্গে মিলে বেশ কয়েকটি অ্যাসেনশিয়াল অয়েল, তাহলে আমাদের সবার ঘরেই তো সেই তুলসী পাতাটা থাকে। সেইটা যদি সকালে 1-2 পাতা চিবিয়ে খেয়ে আমাদের উপকারিতা হতে পারে তাহলে মন্দ কিসের। আজকে এইটুকুই রইল সুস্থ থাকার টিপস।
0: সময় বলছে, এবারে অভিজ্ঞাপন থেকে আমরা বিদায় নেব। তার আগে আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 20.8 মিলিমিটার। সতর্কতা হিসেবে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 62%। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার খবর, সেই সঙ্গে শেষ করব আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা চক্রবর্তী আপনাদের সঙ্গে ছিলাম, আর আমার সঙ্গে ছিল
1: আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।
0: সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে বিশ্বকর্মা পুজোর দিন, সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। এই আশা রেখে বিদায় নিই।

0: আরে আরে, রাস্তা ছেড়ে দাও ভাই, আজ কিন্তু সাইকেলটা একটু সাজিয়ে গুছিয়ে বেরিয়েছি। তবে শুধু সাইকেল না, শুধু সাইকেলই কেন, আজ তো অনেকের বাড়িতেই সকালটা শুরু হয়েছে বাইক, গাড়ি আর নানা রকম যন্ত্রপাতি নিয়ে। কেউ পরিষ্কার করছে, কেউ সাজাচ্ছে, কেউ আবার পুজোর জন্য সব কিছু এক জায়গায় গুছিয়েও রাখছে। আজ বিশ্বকর্মা পুজো। যে বাইকটা নিয়ে প্রতিদিন ছুটে চলি, যে গাড়িটা আমাদের কত জায়গায় না পৌঁছে দেয়, কিংবা যে যন্ত্রটা আমাদের কাজকে অনেক সহজ করে দেয়, আজকের দিনে সেগুলিকেও একটু ভালোবাসা, একটু সম্মান জানানোর দিন। আচ্ছা, তবে কি শুধু শুনলেই হবে? তোমাদের বাড়ির খবর কি বলো তো, আজ কিসের পুজো হচ্ছে? বাইক, গাড়ি, সাইকেল, নাকি এমন কোনো যন্ত্র আছে যেটা ছাড়া তোমাদের প্রতিদিনের কাজটাই অসম্ভব? আর আমার মতো যদি সাইকেল হয়, তাহলে কিন্তু সেটাকেও কম গুরুত্ব দেওয়া চলবে না বস। তো তোমরা যেখানেই আছো, সেখান থেকেই রেডিও বা মোবাইলের মাধ্যমে আমাদের সঙ্গে থেকো, কারণ আজকের এই বিশেষ দিনে তোমাদের গল্পও শুনবো, তোমাদের সঙ্গে আড্ডাও দেব। তো শুভ সকাল আমার সকল যুব শ্রোতা বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমি রয়েছি আরজে রাতুল, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় অনুষ্ঠান, যুব অনুষ্ঠান যুব বাণী। আজকের সকালটা একটু পুজোর আমেজে, একটু আড্ডায় আর অনেকটা ভালো লাগায় কাটুক, এই তো চাই। আর এই ভালো লাগার পাশাপাশি আজ একটু কথা হোক আমাদের যুব সমাজকে নিয়ে। আজকের যুব সমাজ শুধু নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্নই দেখে না, সমাজের জন্য কিছু করার দায়িত্ব অনুভব করে। মানুষের পাশে দাঁড়ানো, তাদের আত্মনির্ভরের পথে এগিয়ে যাওয়া, এটিও হতে পারে একজন তরুণের কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আর এই ভাবনাকে সামনে রেখেই আজকের বিশেষ কথোপকথন। আমাদের সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা চৌধুরী, উত্তর ত্রিপুরা লালজুড়ি আইডি ব্লক TRLM এর ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর। আর এই বিশেষ কথোপকথনটি করেছে আরজি রিমা।
1: উন্নয়নের আসল অর্থ তখনই পূর্ণ হয় যখন সমাজের পিছিয়ে থাকা মানুষগুলিও সেই উন্নয়নের সুযোগ ও সম্ভাবনার অংশীদার হয়ে উঠতে পারেন। আর সেই পরিবর্তনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হল মানুষের নিজের আত্মবিশ্বাস ও উদ্যোগ। নমস্কার আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুরা, 101.6 MHz আজকের যুববাণীর এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ আলোচনা পর্বে আমি আপনাদের সঙ্গে রয়েছি আরজে রিমা। আর আজকের আলোচনায় আমরা এমনই একটি উদ্যোগ এবং তার সঙ্গে যুক্ত একজন তরুণ কর্মীর কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন লালজুড়ি আরডি ব্লক।

0: ব্লক উত্তর ত্রিপুরায় ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের TR-SEWAI ত্রিপুরা সমবেশী আজীবিকা যোজনা এর ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত ঋতুপর্ণা চৌধুরী। TR-SEWAI প্রকল্পের মাধ্যমে লালঝুড়ি ব্লকের প্রায় 2000টি অতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা এবং তাদের আত্মবিশ্বাস ও লাইফ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনাকে যুববাণীতে আন্তরিক স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে জানতে চাইব, একজন ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আপনার কাজটা আসলে কিভাবে এগিয়ে চলে, TR-SEWAI প্রকল্পের মূল লক্ষ্য কী, এবং ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আপনার প্রধান কাজগুলো কী কী?
1: নমস্কার, নমস্কার রিমা, ধন্যবাদ এত সুন্দর একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন যাই বলবো দেওয়ার জন্য। তো আমার নাম ঋতুপর্ণা চৌধুরী। আমি গত 1 বছর যাবৎ এই প্রজেক্টের সাথে জড়িত আছি। তো সবচেয়ে প্রথমে আমি প্রজেক্টের ব্যাপারে, অলমোস্ট তুমি অনেকটা ব্যাপারই বলেছো, আমি নিজের তরফ থেকে এক দুটো পয়েন্ট একটু অ্যাড করে বলছি। তো আমাদের এই প্রজেক্টটাতে আমরা কমপ্লিটলি একটা আপলিফটমেন্টের একটা চেষ্টা করি, তাতে আমাদের অতি দরিদ্র পরিবাররা যারা আছে তারা যাতে সমাজের একটা অংশ হয়ে দাঁড়াতে পারে। সেখানে আমরা বিভিন্ন রকমের সরকারি সুযোগ সুবিধা, যাকে বলে, যেমন আছে আমাদের রেশন কার্ড, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপরে আভা কার্ড, আয়ুষ্মান ভারত মিশন, যেটাতে যাদের হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করা হয় ভারত সরকারের পক্ষ থেকে, তারপর বিভিন্ন রকমের কম দামের ইন্স্যুরেন্স প্রকল্প আছে, যেমন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা। তো বিভিন্ন রকমের সরকারের পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক কিছুই, মানে আমরা আমরা যেহেতু শহরে থাকি বা আমরা অনেকটা, যেমন স্কুলে কলেজে বা বিভিন্ন বন্ধু বান্ধব বা কমিউনিটি ইনস্টিটিউশন, অনেক জায়গা থেকে আমরা অনেক কিছু কিছু ইনফরমেশন আমাদের কাছে পৌঁছে যায়। তো আমরা সেগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের এনরোলমেন্টটা সেরে ফেলি। কিন্তু যারা গ্রামে, যারা শুধুমাত্র আজকে বেঁচে আছে, শুধুমাত্র একটাই তাদের মানে মাথায় থাকে যে আজকে কি খাবো আর আজকে কি কি করব, তো তাদের কাছে সব ইনফরমেশনটা কিন্তু অ্যাকচুয়ালি পৌঁছে না। প্লাস যেখানে বাজার হাট থেকে শুরু করে স্বাস্থ্য স্বাস্থ্য লাইক আমি যদি হসপিটাল বলি বা প্রাথমিক স্বাস্থ্য বলি বা যদি স্কুল কলেজ বলি, যারা এই এই রকম এই সমস্ত সরকারি মানে প্রতিষ্ঠান থেকে অনেকটা দূরে বসবাস করে, তাদের কাছে খুবই সহজে এই জায়গাগুলোতে পৌঁছে উঠাটা খুব একটা সহজ হয় না। তো তাদের মধ্যে একটা সরকার এবং তাদের মধ্যে একটা মানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের জন্য যে সরকার অনেক কিছু করছে বা সরকারের পক্ষ থেকে অনেক কিছু আছে, সেটা তাদের কাছে ইনফরমেশনটাই পৌঁছে উঠে না। তো সেক্ষেত্রে একটা বিচ্ছিন্নতার মধ্যে তারা থাকে। তো এই কারণবশত তাদের আত্মবিশ্বাসটা বা সমাজের মধ্যে দাঁড়ানো বা নিজের একটা পরিচয় বানানোর ইচ্ছাটাও সেরকম ভাবে থাকে না। আর আমরা আমাদের বিশেষত আমরা মহিলা মানুষদের সামনে আসার জন্য আগ্রহী করার চেষ্টা করি, যেখানে একটা আমরা উইমেন এম্পাওয়ারমেন্টটাকেও আমরা অনেক রকম ভাবে মানে কাজে লাগানোর চেষ্টা করি।
0: আপনি যেহেতু সরাসরি কমিউনিটির মানুষের সঙ্গে কাজ করছেন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের পরিস্থিতি ও মানসিকতা একরকম নয়। কাজ করতে গিয়ে এমন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আর কিভাবে তাদের মধ্যে কনফিডেন্স ও নিজের পায়ে দাঁড়ানোর মানসিকতা তৈরি করার চেষ্টা করেন?
1: প্রথমে যখন প্রজেক্টটা যখন একদম ইনিশিয়াল স্টেজে ছিল, যখন আমরা শুধুমাত্র ফিল্ডে প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করেছি, সবচেয়ে তুমি যেটা মানে যে চ্যালেঞ্জটার সাথে আমাদের মোকাবিলা করতে হয়েছিল সেটা হচ্ছে কি অবিশ্বাস কি হবে। যেমন প্রজেক্টটা স্টার্ট হয়েছিল ইনিশিয়ালি একটা সার্ভের মাধ্যমে, কারণ আমরা আমাদের তো আগে খুঁজে বের করতে হবে যে অতি দরিদ্র পরিবার কোথায় আছে, কাদের কাদের আমাদের সবচেয়ে বেশি সমর্থনের দরকার, কারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কারা সরকারি সুযোগ সুবিধা থেকে একদমই বিচ্ছিন্ন আছে। তো এই পরিবারগুলোকে বাছাই করার জন্য আমরা একটা সার্ভে, একটা CRP, কমিউনিটি রিসোর্স পার্সন দিয়ে একটা ড্রাইভ করি আমরা। তো সেটার জন্য যখন আমরা গ্রামে যাই, যখন আমাদের কমিউনিটি রিসোর্স পার্সনরা গ্রামে গিয়ে সার্ভেটা কন্ডাক্ট করার চেষ্টা করে, তখনই একটা তখন থেকে একটা যেমন বিশ্বাস যে কি হবে, কেন আমার নাম বলবো, কেন আমার ইনফরমেশন দেবো, কেন

0: কি করবে তুমি জেনে, সবচেয়ে বড় তুমি অবিশ্বাসের সাথে আমাদের লড়াই করতে হয়েছে তো। বাট হ্যাঁ, কিছুটা মানুষের মনে অবিশ্বাস তখনই আসে কারণ একটা মনের ভিতরে একটা ভীতি আছে, একটা ভয় আছে। সেক্ষেত্রে আমরা যখনই কোনো কমিউনিটি পার্সন যখন আমরা রিক্রুট করি, তখনই আমরা মহিলা মানুষদেরকেই আমরা মানে আমাদের, তুমি যদি আমাদের যারা কমিউনিটি রিসোর্স পার্সন হিসাবে যারা কাজ করছে, যারা সিআরপি ড্রাইভ করেছে, তারা সবাই মহিলা মানুষ, তারা সবাই এক একজন এসএসজি সদস্য। তো সেক্ষেত্রে আমরা কি জন্য মহিলা মানুষকে প্রথমে, মহিলাদেরকে প্রথমে আমরা মানে বেশি প্রেফার করি, কারণ তুমি স্বাভাবিকভাবে যখন একজন মহিলা মানুষ আরেকজন মহিলা মানুষের সাথে গিয়ে যখন কথা বলে, সেটাকে তুমি যেমন আমি তোমার সাথে আছে কথা বলছি বা তুমি আমার সাথে একটা যেমন কথা বলছো, একটা বেসিক একটা একটা ইনস্টিংটিভ একটা ট্রাস্ট একটা বিল্ড হয়ে যায় যে না ঠিক আছে, প্রথম একটা ঠিক আছে হয়তো বা একটু মনে সংকোচ থাকতে পারে যখন, কিন্তু এখানে যারা ড্রাইভ করেছে তারা সব নিজেদের পাড়ার মানুষই, অলমোস্ট পরিচিত এই পাড়া থেকে বা ওই পাড়া থেকে এরকম করে ড্রাইভ করেছে।
1: আপনার নিজের কেরিয়ার জার্নিতেও আমরা একটা খুব সুন্দর পরিবর্তন দেখতে পাচ্ছি। টিচিং প্রফেশনের থেকে কমিউনিটি ডেভেলপমেন্টের মতো একটা ক্ষেত্রে কাজের সুযোগ আপনি পেয়েছেন। আপনার এই 1 বছরের অভিজ্ঞতা থেকে আজকের তরুণদের জন্য কি বার্তা দিতে চান, বিশেষ করে যারা নিজের কেরিয়ার নিয়ে দ্বিধায় আছে এবং সমাজের জন্য যারা কিছু করতে চায়, তাদের আপনি কিভাবে দেখেন?
0: আমার বাবা একজন শিক্ষক ছিলেন, এখন আপাতত তিনি মানে রিটায়ার করেছেন। তো টিচিং এর প্রতি আমার একটা ন্যাক ছোট থেকেই ছিল, কিন্তু আমি এখনো, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি পড়াতে চাই কিনা, পড়াতে এখনো ভালোবাসি। এখনো যে আমি কাজের সাথে আছি সেটা কোনো না কোনো ভাবে একটা টিচিং এ, কিন্তু যেমন আমি যে কমিউনিটির সাথে কথা বলছি তাদেরকে কোচিং দিচ্ছি বা তাদের লাইফ স্কিল বিল্ডিং এর চেষ্টা করছি, তাদেরকে মোটিভেট করা, এটা পার্ট অফ টিচিং এর মধ্যেই পড়ছে। তো আমি প্রথম থেকেই আমার টিচিংটা আমার ভালোই লাগতো, কিন্তু ওইটাকে এজ এ ক্যারিয়ার আমি লং টাইম পার্সু করবো কিনা সেটা আমি সেরকম ভাবে ভাবিনি। যে যখন আমি প্রথমে টিচিং এজ বিএডটা কমপ্লিট করার পরে যখন আমি একটা প্রাইভেট স্কুলে জয়েন করলাম, করলাম এজ টিচার, তখন আমার হ্যাঁ বাচ্চাদের সাথে আমার খুবই ভালো লাগতো, বাচ্চাদের সাথে পড়াচ্ছি, বাচ্চাদের সাথে খেলছি, কাজ করছি, সবই ভালো লাগতো। ধরো স্কুলে আছি যখন ছোট ছোট জিনিস যখন আমরা অবজার্ভ করি, যখন আমি জানি প্রত্যেকেই জিনিসগুলো অবজার্ভ করে, যখনই আমরা দেখি যে একটা, আমরা যখন একটা ট্রেন দিয়ে ট্রেনে করে যাচ্ছি, একটা সংখ্যক মানুষ আমরা চেয়ার মানে বসতে পেরেছি, বসে আছে, একটা সংখ্যক মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, একটা সংখ্যক মানুষ রিজার্ভেশন করে আছে, একটা সংখ্যক মানুষ জেনারেল টিকিট করার সুযোগ করতে পারছে না, তো ওই যে জিনিসটা দেখে মনের ভিতরে সবসময় এরকম হতো যে আমি কোনোদিন বড় হলে কোনোদিন কিছু যদি করতে পারি, যে একটা সমতা বিধান করা বা কি করে সোসাইটির কাজে আসা, যাতে অন্তত পক্ষে অ্যাটলিস্ট যে দাঁড়িয়ে যাচ্ছে সে যে দাঁড়িয়ে না যেতে পারে, যাতে একটা ছোট সিট পায়। তো ওই ছোট ছোট বেসিক্যালি এটা সবার মধ্যে টুকটাক থাকে, তো ওই ম্যাকটা আমার মধ্যে ছিল। তো যখন টিচিং এর প্রফেশন আমি জয়েন করলাম, যখন আমি স্টুডেন্ট ক্লাসে যখন স্টুডেন্ট পড়াতাম, তখন একটা ছোট ডিফারেন্স নোটিস করা যায় যে সব ছাত্র একই রকম ভাবে একই জিনিসটা বোঝে না, কাউকে একবার বললেই বুঝে যায়, কাউকে 2-3 বার বললে বুঝে। তো ওইখান থেকে একটা পেশেন্স আমার মধ্যে ডেভেলপ হয়েছিল। তারপরে যখন এই কমিউনিটির কাজ করার সুযোগ এলো, তখন আমি খুবই মানে এক্সাইটেড, মানে যে ফাইনালি আমি একটা গ্রাউন্ড লেভেলে একটা কাজ করার সুযোগ পেয়েছি।
1: আজকের কথোপকথন থেকে একটা বিষয় খুব স্পষ্ট, উন্নয়ন শুধু অর্থনৈতিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা, তাকে সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করা এবং নিজের সম্ভাবনাকে চিনতে সাহায্য করাও উন্নয়নেরই একটা অংশ। ঋতুপর্ণা চৌধুরী, আপনার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার কাজের মাধ্যমে আরও অনেক পরিবার যেন নতুন সুযোগ ও আত্মনির্ভরতার পথ খুঁজে পায়, এই শুভকামনাই রইল। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি আজকের এই বিশেষ আলোচনা পর্ব। মনে রাখবেন, পরিবর্তন তখনই স্থায়ী হয় যখন সে পরিবর্তনের কেন্দ্রে থাকে মানুষের ইচ্ছা শক্তি। সবাই ভালো থাকুন আর এগিয়ে চলুন। নমস্কার।
2: এ ছিল আজকের বিশেষ কথোপকথন, সমাজের সঙ্গে সমাজের জন্য। আর এবার একটু বদলে দিই আজকের সকালের মুডটা। বিশ্বকর্মা পুজো মানেই শুধু পুজো আর ব্যস্ততা নয়, তার সঙ্গে থাকে একটু আড্ডা, একটু মজা আর হাসির অনেক গল্প। আর সেই রকম একটা মজার শ্রুতি নাটক নিয়ে এবার হাজির।

0: হচ্ছে আমাদের পরের পরিবেশনা, গ্যারেজে বিশ্বকর্মা পুজো, পুরোহিত গায়েব আর পল্টুর হাতে স্মার্টফোন। মন্ত্রের বদলে যদি চলে লাইক আর সাবস্ক্রাইব, তাহলে কি তাতেই মিলবে বিশ্বকর্মার আশীর্বাদ? এই মজার পরিস্থিতি নিয়েই হাসির দমকে ভরা নাটক রিল ও বিশ্বকর্মা পূজা, রচনা অনিকপতি রায়, নির্দেশনা শুভেন্দু বিকাশ বাগ, শব্দধারণ জয়দীপ সরকার, আবহ নির্মাণ অনিকপতি রায়, চরিত্রায়ন আর জে কর্মিতা, আর জে শেষাদ্রি, আর জে বভ্রবি, আর জে দেবরবিদ ও আর জে সপ্তদ্বীপ। শুনব রিল ও বিশ্বকর্মা পুজো।
1: বলি কানে তুলো বুঝেছিস নাকি? হ্যাঁ, সকাল থেকে বলছি ওই গাড়ির পার্টস গুলো মুছে দে, আজ বিশ্বকর্মা পূজা, আর তুই ওখানে বসে মোবাইল খুঁজছিস।
2: আরে রমেশ দা, এই একটু চিল করো তো, সকাল সকালে তো হাইপার হচ্ছ কেন? হ্যাঁ, এই তো জাস্ট একটা ট্রেন্ডিং রিল বানাচ্ছিলাম, কেন ক্যাপশন দিয়েছি বিশ্বকর্মা পুজো স্পেশাল, ট্রেন ছাতে রোমিও।
1: ট্রেন ছাতে রোমিও? তোর মাথা আর মুন্ডু! হ্যাঁ, ঠাকুর মশাই আসার সময় হয়ে গেল, এখনো মণ্ডপের ডেকোরেশন বাকি, আর তুই তুই এক্ষুনি উঠ, এক্ষুনি উঠ বলছি, উঠ।
3: এই যে গ্যারাজের মালিক, সকাল থেকে চেঁচিয়ে পাড়া মাথায় করছো কেন? ঠাকুরের ফলমূলগুলো কি আকাশ থেকে পড়বে? লিস্ট দিলাম, তার অর্ধেক জিনিস আনুনি, আপেল এনেছো তো কলা আনুনি, কি করছো এসব?
1: আরে শেফালি, আমি কি দশও ভুজা নাকি? একা হাতে পরিষ্কার করছি, পুরোহিতকে ফোন করছি, আবার বাজার করব। এই পল্টুটাকে তো দেখছো, ওর মাথা এখন রিলস আর শর্টস ছাড়া কিচ্ছু ঘোরে না।
3: তা পল্টুকে বকছো কেন? ও তো কাল রাত অবধি প্যান্ডেলের বাঁশ বেঁধেছে। আর পল্টু, তুই আমার শাড়িটা একটু ধরে দে তো বাবা, আমি ওই গাঁদা ফুলের মালাটা ট্রাক্টরের মাথায় পরাবো।
2: দিদিমণি, এই তুমি টেনশন নিও না, তোমার শাড়ি আর ট্রাক্টর দুটো মিলিয়ে এমন একটা স্লো মোশন ভিডিও বানাও না, এই ফেসবুকে একেবারে আগুন লেগে যাবে।
1: হ্যাঁ, আগুন তো আমার পকেটে লেগেছে। পুজোর বাজেট ছিল 5,000, তোমার আর তোমার বৌদির শখ মেটাতে গিয়ে সেটা দাঁড়িয়েছে 10,000-এ।

0: ও মা শেফালি, বলি গ্যারেজ না বিয়ে বাড়ি গো? যা লাইট লাগিয়েছো না রমেশ বাবু, একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে।
1: আসুন আসুন আসুন কাকুলিদি, তা সকাল সকাল এদিকে আপনাদের ওদিকে ক্লাবের পুজো তো বিশাল হচ্ছে শুনলাম।
0: আর বলো না বোন, বিশাল পুজো, কিন্তু প্রসাদের যে ছিরি গতবার বোঁদে দিয়েছিল তাতে চিনির চেয়ে পিঁপড়ে বেশি, তাই ভাবলাম তোমাদের পুজোটা কেমন হচ্ছে একটু দেখে যাই। তা পল্টু?
2: হ্যাঁ কাকুলি কাকিমা।
0: হ্যাঁ, তোর ওই টিকটকে না কিসে জানো আমার একটা ছবি তুলে দে তো, এই নতুন লাল শাড়িটা পরেছি।
3: কাকিমা তুমি জানো না, এই টিকটক তো কবেই ব্যান হয়ে গেছে, এখন চলছে ইনস্টা রিলস। আচ্ছা আপনি আপনি ওই ওই ওই টায়ারটার পাশে গিয়ে দাঁড়ান। হ্যাঁ, এবার এবার একটা ঝাঁকা নাগা পোজ দিন, একটু একটু মুখে হাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পারফেক্ট।
4: হে ভগবান, বিশ্বকর্মা ঠাকুর, তুমি কি এগুলো দেখছো? উপর থেকে তুমি বসে হাসছো আর নিচে আমার গ্যারেজে ফটো শুট হচ্ছে।
5: মা, ও মা, আমার সেই পার্পল কালারের কুর্তিটা কোথায় গো?
6: আজ আমার কলেজের বন্ধু

0: মেয়ের আসার কথা আছে, ওরা তো এই গ্যারেজে 3 দিকে পাগল হয়ে যাবে গো।
1: ওই তো স্ত্রীর উপর রাখা আছে, কিন্তু তুই আগে ঠাকুরের বাসনগুলো একটু মেজে দে তো রিমি।
0: ইস মা, আমার মেনিকিউর করা নখগুলো নষ্ট হয়ে যাবে না? এই পুরনো স্কুটারটা এখানে কেন রেখেছো? ব্যাকগ্রাউন্ডটা পুরো আনএস্থেটিক লাগছে।
2: আনএস্থেটিক? ওরে মা, এটা গ্যারেজ, এখানে স্কুটার থাকবে না তো কি ঘোড়া থাকবে?
3: দেখলে শেফালি, আজকালকার মেয়েদের কথা শোনো, বাসন মাজলে নাকি নখ নষ্ট হয়ে। আমাদের সময় তো পুকুর ঘাটে হাড়ি মেজে, আর বললাম না।
0: কাকুলি আন্টি, আমি শুনছি আপনার সময় পুকুর ঘাট ছিল, এখন তো সব ফ্ল্যাট আর সুইমিং পুল। চলুন, আপনাকে আমি একটা স্ন্যাপচ্যাট ফিল্টার দিয়ে ছবি তুলে দিই, আপনাকে একদম ক্যাটরিনা কাইফ লাগবে গো।
3: ও মা, তাই নাকি? তা তা দে, তোমার দে দে, দেখি দেখি কেমন লাগে আমাকে।

0: হ্যালো, হ্যাঁ ভট্টাচ মশাই, বলুন বলুন বলুন। কি
1: আপনি আসতে পারবেন না? মানে কি, আপনার তো 10টায় আসার কথা ছিল।
0: আপনার ছেলে বাইক নিয়ে ড্রেনে পড়েছে?
1: আরে না না না না না, আচ্ছা ছেলের যত্ন নিন, কিন্তু কিন্তু আমার পুজোর কি হবে? হ্যালো হ্যালো হ্যালো ভট্টাচ মশাই, হ্যালো।
2: কি গো, কি হলো, এমন মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন?
1: আরে ভট্টাচ মশাই আসতে পারবেন না, ওনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন পুজো কে করবে? পাড়ার সব বামুন তো বুকড।
3: ও মা, সে কি কথা, বিনা পুজোয় কি গ্যারেজ চলবে? এবার তো রমেশবাবুর ব্যবসায় লালবাতি জ্বলবে।
4: চিল বাবা, এত প্যানিক করছো কেন? গুগল আছে তো, গুগলে সার্চ করলি পুজোর মন্ত্র পেয়ে যাব।
1: গুগল দিয়ে পুজো? তুই কি পাগল হয়ে গেছিস রিমি? দেবতা কি ওয়াইফাই দিয়ে তোকে আশীর্বাদ পাঠাবেন?
5: আরে রমেশ দা, রিমি তো ঠিকই বলছে। হ্যাঁ দাঁড়াও, আমি ইউটিউব দেখে নিচ্ছি। আমি আজ পুজো করব। When Poltu is here, no fear. হ্যাঁ মানছি আমি ব্রাহ্মণ নই, কিন্তু আমি ব্রাহ্মণ সন্তান না হলেও ক্যারেজের সন্তান তো আমি বটেই। বিশ্বকর্মা ঠাকুর আমার ভক্তি ঠিক বুঝবেন। জয় বাবা বিশ্বকর্মার জয়।
2: ঠিক বলেছিস পল্টু, ভক্তিটাই তো আসল। তুই বস তো, বস বস বস দেখি ঠাকুরের সামনে।
5: হ্যাঁ করছি। ওম নমো বিশ্বকর্মায় নমো, ওম স্ক্রুড্রাইভারায় নমো, ওম রেঞ্চায় নমো, ওম হাতুরায় নমো। হে প্রভু, তুমি করে দাও সব গাড়ির ব্যাটারি ফুল, যেন কাস্টমার কখনো না ধরে চুল। ওম শান্তি, ওম শান্তি, শান্তি। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আয় নমো, ওম শান্তি।
1: কেমন মন্ত্র রে পল্টু, তুই তুই ঠাকুরের কাছে সাবস্ক্রাইব চাইছিস?
5: আরে রমেশ দা, মডার্ন যুগ, ঠাকুর তো এখন স্মার্টফোনে সব দেখছে।
3: ওরে বাবারে, আমি আর বাঁচবো না পল্টু, তুই তো ইউটিউবের বামুন হয়ে গেলি রে।
5: থ্যাংক ইউ কাকিমা।
4: পল্টু দা, জাস্ট ফাটাফাটি আমি এটা লাইভ স্ট্রিমিং করছিলাম গো।
5: ও
4: সবাই কমেন্ট করছে, বেস্ট বিশ্বকর্মা পুজো এভার।
2: বাবা বিশ্বকর্মা, ছেলে মানুষের ভুল ত্রুটি ক্ষমা করো বাবা, আসলে ওদের মনটা খুব পরিষ্কার।
0: তা বেশ বলেছ, মন্ত্র ভুল হলেও গ্যারেজটাকে তোরা সবাই মিলে উৎসবের মতো সাজিয়েছিস বুঝলি। ঠিক আছে পল্টু, এবার প্রসাদ বিতরণ কর। আর আর শোন, প্রসাদ খাওয়ার পর কিন্তু ওই গাড়ির পার্টসগুলো তোকেই জুড়তে হবে।
5: আরে সেটা হয়ে যাবে রমেশ দা, কিন্তু তার আগে তুমি আমার আর কাকলি কাকিমার একটা বুমেরাং ভিডিও করে দেতো ভাই।
3: হ্যাঁ হ্যাঁ, ওই ওই শঙ্খ বাজানোর পোস্টটা দেবো। হ্যাঁ কেমন?
5: হ্যাঁ দাও কাকি।
0: ঠিক আছে ঠিক আছে, তোরা আগে সবাই মিলে একবার জোরসে বল বাবা বিশ্বকর্মা।

বিশ্বকর্মা পুজোই পল্টুর কাণ্ড কারখানা শুনে মনে হচ্ছে গ্যারেজে পুজোর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার পুজোটাও বেশ জমে গেছে। তবে সত্যি বলতে কি, সময়ের সঙ্গে আমাদের পুজোর ধরনেও অনেকটা বদলেছে, কিন্তু হাসি, মজা আর আনন্দ এই জিনিসগুলি এখনও একই রকম আছে। এই সুন্দর হাসির মুহূর্তটা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য রিল ও বিশ্বকর্মা পুজোর পুরো দলকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছো, আশা করি তোমাদের সকলটাও একটু হাসিতে ভরে উঠল। আর বিশ্বকর্মা পুজোর এই বিশেষ যুববাণীতে আমরা কিন্তু এখানেই থামছি না, সামনে থাকছে একটি সুন্দর গান তোমাদের জন্য।

গানটা শুনতে শুনতে নিশ্চয়ই সকালটা আরও সুন্দর হয়ে উঠল, তাই তো? আর আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, একটা কথা কিন্তু বলতেই হয়, আজকের দিনে আমাদের বাইক, গাড়ি আর যন্ত্রপাতিগুলোর গুরুত্ব যেন হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যায়। যে বাইকটাকে সারা বছর ধুলোই পড়ে থাকতে দেখি, আজকে কিন্তু তার কপাল খুলে যায়। সকাল সকাল ভালো করে ধোয়া হয়, মুছে চকচকে করা হয়, ফুল দিয়ে সাজানো হয়, তারপর সামনে দাঁড়িয়ে একটা ছবি, বাস সেই পল্টুর মতো সোশ্যাল মিডিয়াতেও হাজির। আর গাড়ির মালিকদের তো আজ আলাদা ব্যস্ততা, গাড়ি পরিষ্কার হচ্ছে, পুজোর জিনিসপত্র গোছানো হচ্ছে, আর কেউ কেউ আবার গাড়ির পাশে দাঁড়িয়ে এমনভাবে ছবি তুলছেন যেন আজ গাড়িটা তাদের নয়, গাড়িটাই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সদস্য হয়ে যায়।

তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান যুব বাণী।

0: তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীকও নাম বেছে নিতে বলা হয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যা এই তিনটি বিষয়ে আয়োজিত নেট পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো, কলকারখানা সহ নানান প্রতিষ্ঠানে চলছে প্রস্তুতি। আবহদপ্তর বিহার, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, কেরালাম ও রাজস্থানে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আফগানিস্তানকে 127 রানে হারিয়ে ভারত পুরুষদের টি-20 ক্রিকেট সিরিজ 3-0 জিতে নিয়েছে। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে কমিশন জানিয়েছে, আপাতত অরূপ রায় ও মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ও দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকে আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। 14 পাতার অন্তর্বর্তী নির্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের সামনে থাকা নথি, দাবি ও পাল্টা দাবির ভিত্তিতে আপাতত একথা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করার কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি একে একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে লড়াই বলে উল্লেখ করেছেন।
1: একটা জিনিস মাননীয় নির্বাচন কমিশনের এই রায়ে প্রমাণিত যে রাজনৈতিক দল কখনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে না। একটা গণতান্ত্রিক পরিবেশে, আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ, এখানে মানে ফ্যাসিবাদের গণতন্ত্রে কোনো জায়গা থাকার কথা নয়। এবং অদ্ভুত সমস্ত যুক্তি শোনা যাচ্ছিল আর কি, সেই যুক্তিগুলো কোনোটাকেই নির্বাচন কমিশন গ্রাহ্য করেননি এবং নামও ফ্রিজ হয়েছে, সিম্বলও ফ্রিজ হয়েছে। নিশ্চিতভাবে পরে আবার হিয়ারিং এর সুযোগ থাকবে। যেহেতু আমরা একটা ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই, মিটিং করে যৌথভাবে কালেকটিভলি সিদ্ধান্ত নেব, নাম এবং ফ্রি সিম্বলের প্রেফারেন্স আমরা নির্বাচন কমিশনকে বেলা 11টার মধ্যে জানিয়ে দেব।
0: এদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখনো পর্যন্ত কাগজে কলমে 28 জন সাংসদ তৃণমূল কংগ্রেসেরই রয়েছে।
2: 2022 যদি বলে যে 2025 শেষ হয়ে গেছে, তাহলে আপ টু 3rd June 2026 ঋতুব্রত ব্যানার্জি অ্যান্ড আদার্স কি করে AIPC ক্লেম করছে স্পিকারের কাছে যে ব্লক তৈরি করার, তাহলে ও ঘটনাটা হচ্ছে। তারপরে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করি, যেহেতু তাকে করা হয়নি অপোজিশন লিডার, তাই জন্য এটা করছে। দ্যাট ইজ দ্য অবজেক্ট। কোশ্চেনটা 60 জন বিধান, একটা MP আছে, এখনো কাগজে কলমে 28টা MP অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্বের কথাও তুলে ধরবেন। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন কমিটিতে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ সংসদীয় কমিটির নেতৃত্ব দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কেরালাম ও কর্ণাটক সফরে যাচ্ছেন। সমাজ মাধ্যম এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী জানান, কোচিতে বিশিষ্ট মালয়ালাম দৈনিক জন্মভূমি আয়োজিত একটি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যায় বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনীর হাতে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস এবং হিন্দুস্থান টার্বো ট্রেনার 40 তুলে দেবেন। সেই সঙ্গে পবন হংস লিমিটেডের ধ্রুব NG হেলিকপ্টার হস্তান্তর করা হবে এই অনুষ্ঠানে। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিদেশ মন্ত্রক বলেছে, দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হওয়ার প্রেক্ষাপটে এই বিবৃতি বলে জানা গেছে।

0: এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: পরশু এখনকার বিশেষ বিশেষ খবর হলো,

0: আসলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার দায়ে সংশ্লিষ্ট দেশগুলোর উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভারত ভোট দিয়েছে। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152টি দেশের সমর্থনে পাশ হয়েছে। আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 4টি দেশ ভোটদানে বিরত থাকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যায় 3টি বিষয়ে আয়োজিত UGC নেট June 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। উত্তরপত্রগুলি UGCNET.NTA.NIC.IN এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশের 272টি শহরে 454টি কেন্দ্রে চলতি মাসের 9-10 তারিখ এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ঝাড়খণ্ড ও ওড়িশার 7টি স্থানে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট নির্দেশালয় ED আধিকারিকরা। ব্যবসায়ী সঞ্জয় কুমার ডালমিয়া ব্যাংকের তৎকালীন আধিকারিকদের সঙ্গে যুক্ত হয়ে ওই ব্যাংকের সরাইকেলা শাখায় বড় ধরনের জালিয়াতি করে বলে ED সূত্রে খবর। তারই তদন্তেই তল্লাশি অভিযান। এ এক উলটপুরাণ। এক সময় যে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করত ভারত, এখন সেই ইলিশই ভারত থেকে যাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠান সিফটি জানিয়েছে, গত 2 মাসে ভারত থেকে প্রায় 500 টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। শীঘ্রই আরও 150-200 টন রপ্তানি হবে বলেও তারা আশা করছেন। ICAR সিফরির অধিকর্তা ডক্টর প্রদীপ দে জানিয়েছেন, ভারতীয় ইলিশ বাংলাদেশে রপ্তানি হওয়া শুধু বাণিজ্যের পরিবর্তন নয়, এটি এই মাছের বিপুল চাহিদা, অর্থনৈতিক গুরুত্ব এবং উপভোক্তাদের পছন্দের প্রতিফলনও।
1: ভারত থেকে বাংলাদেশে ইলিশ যাচ্ছে রপ্তানি হয়ে, সেটা সত্যি একটা বড় জিনিস। এবং আমার মনে হয় 500 টন প্রায় ইলিশ আমাদের এই গত 2 মাসে রপ্তানি হয়েছে গুজরাট থেকে বাংলাদেশে, এবং পশ্চিমবঙ্গ হয়েও কিছু গেছে গুজরাট থেকে। এইটা বাংলাদেশের বাজারে ইলিশের চাহিদা বেশি খালি সেটা নয়, এখানে ভারতের ইলিশের যে কোয়ালিটি, তার যে একটা ছাপ, সেইটাও এর সাথে জড়িত। এবং বাজার কেন্দ্রিক ব্যবস্থা যে সুদৃঢ় হচ্ছে ভারতবর্ষে, সেটারও একটা পরিচয়।
0: আজ বিশ্বকর্মা পুজো। কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী সহ পশ্চিমবঙ্গের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুজোর আয়োজন করা হয়েছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। সকাল থেকে আকাশে রং বেরঙের ঘুড়ির আনাগোনা, কচিকাঁচাদের সঙ্গে বড়রাও ঘুড়ি ওড়ানোর আনন্দে সামিল হচ্ছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভান্ডার লেন বলেছেন, ক্ষেপণাস্ত্র ড্রোন কেনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও 330 কোটি ইউরো অর্থ প্রদান করবে। গতকাল ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার পর এই ঘোষণা করেছেন তিনি। সমাজমাধ্যমে ভান্ডার লেন জানিয়েছেন, রাশিয়া কিভকে লক্ষ্যবস্তু করছে, তাই ইউ ইউক্রেনের পাশে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার 8টি সংস্থা ও 3 জন সামরিক উচ্চপদস্থ আধিকারিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সেদেশের নিকেল শিল্প এবং সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলি। এই তালিকাভুক্ত সংস্থা বা ব্যক্তিদের সম্পত্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, তবে তা বাজেয়াপ্ত করা হবে। মার্কিন বিদেশমন্ত্রক কিউবার বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা খনিজ সম্পদ থেকে প্রাপ্ত আয় সাধারণ নাগরিকদের কল্যাণে ব্যয় না করে নিজেদের সামরিক পরিকাঠামো টিকিয়ে রাখার কাজে ব্যবহার করছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আফগানিস্তানকে 127 রানে হারিয়ে ভারত 3-0 ব্যবধানে সিরিজ জিতেছে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে ভারত 7 উইকেটে 221 রান করে। জবাবে 14 ওভার 1 বলে মাত্র 94 রানে অল আউট হয় আফগানিস্তান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীকও নাম বেছে নিতে বলা হয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই।

আকাশবাণী আগরতলা সংবাদ শিরোনাম। আজ দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। এই উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করে গতকাল বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ভারতকে একটি পছন্দের ও বিশ্বস্ত উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 এর বরাদ্দ বাড়িয়ে $13.5 বিলিয়ন করা হয়েছে এবং ইতিমধ্যে 12টি চিপ তৈরির প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে গতকাল ত্রিপুরা জুড়ে মাসব্যাপী সেবা প্রকল্প সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগরতলা, উদয়পুর, কৈলাসহর ও মাতাবাড়ি সহ বিভিন্ন এলাকায় মন্দির ও জনবহুল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানে অংশ নেন বিজেপি কর্মী ও জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গতকাল ত্রিপুরায় এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের সূচনা হয়। উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আশীর্বাদ কাদিয়া কর্মসূচির মাধ্যমে অভিযানের রাজ্যস্তরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, দিব্যাঙ্গদের প্রতি সামাজিক সংবেদনশীলতা এবং তাদের স্বনির্ভর করে তোলা সমাজের সবার সম্মিলিত দায়িত্ব। মোহনপুরের দক্ষিণ তারানগরে গ্রাম পঞ্চায়েতে রাষ্ট্রীয় বয়শ্রী জীবনার যোজনা এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের সহায়তা প্রকল্পের আওতায় আয়োজিত 76তম সামাজিক আধিকারিকরা শিবিরে তিনি একথা বলেন। ভুটানের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। থিম্পুতে ভুটানের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে তিনি ভুটানে ভারতীয় নাগরিকদের জন্য আন্তর্জাতিক ইউপিআই এর দ্বিতীয় পর্যায়ের পরিষেবা চালু করেন। আগরতলায় জিবিপি হাসপাতালে গতকাল বিশ্ব রোগী সুরক্ষা দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার প্রদীপ ভৌমিক, জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী প্রমুখ। উজবেকিস্তানের সমরকান্দে 46তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে ভারতীয় মহিলা ও পুরুষ দল জয় দিয়ে অভিযান শুরু করেছে। মহিলা দল ডোমিনিকান রিপাবলিককে 4-0 ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতরাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লালবাহাদুর ব্যায়ামাগার ও টাউন ক্লাব গোলশূন্য ড্র করে, ফলে পয়েন্ট ভাগ হয়। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:30 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। দুপুর 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন।

শিল্পীর কণ্ঠে দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিল্পী বিষ্ণুপদ দাস। দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী অন্তরা চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে 5:10 ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। 5:45 মানবী। 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। 10 শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে পাঠ দেবেন পেকুয়ার জেলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অপাংশ দেবনাথ। 6:30 ঘর গৃহস্থীর আসরে রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা প্রসঙ্গে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার শুনবেন। পরে লোকগীতি শুনবেন উষা দস্তিদারের কণ্ঠে। 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। 8:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 8:30 আধুনিক গান শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে। 9:00 নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। 9:15 অনুষ্ঠান স্পটলাইট। 9:30 অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে। 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। 10:15 আধুনিক গান সুপ্রতীক দাস। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা। এখন নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী দিলীপ চক্রবর্তী।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
3: আরবিআই একথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
4: Or do you play it smooth? Lead every play with the new Brezza, now available with the exciting turbo booster jet, refined K15C engine and underbody SCNG with 5-star safety rating, superior performance and features like ventilated seats, new 10.1-inch infotainment screen with premium audio. Every road is your playground. The new Brezza, now available at an introductory starting price of Rs. 7.39 lakh. Book a test drive today at your nearest Maruti Suzuki Arena showroom.
5: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনার এর সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
6: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
5: Modern design, advanced tech. Explore korun Maruti Suzuki Alto Caton. Jate ache mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K series 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors. Pan benefits up to ₹52,500. Offer stock thaka porjonto.
6: Aaj ashun kacher Maruti dealership e, shorto porjonto.
7: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছবির গান। আজ প্রথমেই শুনবেন সিলসিলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং অমিতাভ বচ্চনের দ্বৈত কণ্ঠে।

সিলসিলা ছবির গান শুনছেন, গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। পরের গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন অগো বধূ সুন্দরী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

0: রাম খাও খাও বুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল
1: কি
0: সর্ষে ফুল

চালাও ভোরা জিনসেরি শ্যাম্পেন।

0: 100% জীবনেও কারেক্ট হয় না,
1: শুধরে না
0: উচ্চারণ এই বয়সে ইম্পসিবল।
1: তাই বলে বলবে ভুল,

গানটি শুনলেন অগোবধূ সুন্দরী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারে পরের গানটি আপনারা শুনবেন মাদার ছবি থেকে, একই শিল্পীর কণ্ঠে।

আগুন ছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলে এবং শৈলেনের দ্বৈত কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারে পরের গানটি আপনারা শুনবেন অধিকার ছবি থেকে, অমিত এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারাস
0: 440।

0: What? Fact.
1: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে, কিন্তু কিন্তু কিন্তু বেচারা

0: তাহলে
1: ওরা সবকিছু সয় না, কেবল ভালোবাসার ছলনা।
2: গানটি শুনলেন অগোবধু সুন্দরী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। পরের গানটি আপনারা একই শিল্পীর কণ্ঠে শুনবেন, ছবির নাম হলো প্রতিশোধ।

গানটি শুনলেন শতরূপা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারে পরের গানটি আপনারা শুনবেন নাক্রোশ ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

গানটি শুনলেন স্বর্ণতৃষা ছবি থেকে, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন আক্রোশ ছবি থেকে, আশা ভোসলে এবং শৈলেনের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন কালিদাস ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারে অনুষ্ঠানের একেবারে সর্বশেষ গানটি আপনারা শুনবেন শতরূপা ছবি থেকে আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন শতরূপা ছবি থেকে, আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন বাংলা ছবির গান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক বড়ক অনুষ্ঠান।

মিলক সব সময় না মান থাকো, মিলক জাতীয় রকম যেমন কলক মিলক, কিটিং মিলক, চীনা ও তিপান হাওয়া মান থাকো। ও জাত বিভিন্ন সময় তাম খাই মানায় আবার বাগাই সঙ্গ হাবই পরিকল্পনা খাই আবার মাখায় নাই তাবুক, অর্থাৎ তাবুক চিনি বর্ষা সিজন ও মিলক ন মানা নিংখায় বৈশাখ মাস কষাং মানে সময় মানা নিংখাই ভাদ্র মাস চৈত্র বৈশাখ মাস মানা নিংখাই মাঘ মাস মাখায় নাই। তবে বেশিরভাগ চিং অগ্রহণ বা পুষ মাস বিনি বছরের কায়ু, অর্থাৎ মাসিংনি মাসিং সময় ন মাসিং আরম্ভ সেখানে না সঙ্গবন কায়ু মিলক বছরি কাইনানি বাকি হা বমতিং না এখাই হা সুবুক সুবুক হাসিংসে গান আঙা নামাই যে হাওয়া তুই বাথা গিয়া আহা কাহাম জাতনি মিলক বছরি যেমন কিটিং জাত মিলকনি বিসঙ্গ পুষা মঞ্জুরি পুষা নবীন হই টঙ্গ কলক জাতনি বিসঙ্গ পুষা সামার প্রলয় ফিগলং আমি হই টঙ্গ আবো কাইনানি নামাই পুইলান চিং হাকর হাকর বছরি কাইনানি এখাই তিন সপ্তাহ সেখান হাকর ফোনা নামাই আর হাকর বসে খুনা নামায় এখাই আষ্ট ফুট হাকচালো হাকচালো তিন ফুট খাই হাকর খুঁটি আবার পরে কাছে কাছে হাকর মিসকি কষক 10 থেকে 15 কেজি তাই ইউরিয়া 30 গ্রাম সুপার ফসফেট এবং পটাশ 35 গ্রাম খাই হা বাইকে মিশি উই তন্দি আপরোজ ইউরিয়া মান থুইয়া খাই ইউরিয়ানের জায়গাও সঙ্গ 200 গ্রাম কষক খৈল রেখা খাইব তাইব কাহাম কারণ ও কষক খৈল খা হানি ইংসা কুকসার হাসল তনানি সাহায্য খাইও তিন সপ্তাহ পরে কাইসা কাইসা হা কর হা কষক রক যদি ঠিক থাকাই 5-6টা বেসলি কাইদি সারা আছে কিসা তন্ম তন্ম ফুরুকাই কাইনি সারা না লাগে তাই বাকি সারা খিবি রুদি সারা টকা কাই সারা রকম মাসাং সামুই রানি নামাই প্রতিটি হা কারণে হা রগ এখুরুই হা রগ আলগা আলগা খাই রেডি অমতি হা রগ আলগা আলগা খাই এখুরুই রমানি পরে সঙ্গ আবো নাই নামাই ওয়ান্তি পান্তি রি খাইবা 4-5 দিন পরে পরে তুই কিসা মালু নাই কাইমানি 30-35 দিন পরে তাই ওইসা ইউরিয়া সার প্রতিটি হা কর 40 থেকে 50 গ্রাম অথবা খৈল সঙ্গ 200 গ্রাম সঙ্গ নাওই বুদুক নিকিসা হা চালো খাই হা বাইকে মিক্স খাই রেখা খাই বুদুক রক কাহাম খাই তাড়াতাড়ি তরু মিলকনি কাইনানি সবচেয়ে কাইমানি পরে যদি সবচেয়ে প্রবলেম কটন খা মিলক বুথাই করা করা পুরো সবই গেলায়ু অবন বাকি সিং পুলানো পুলান হিমি ব্যবস্থা মানা নাই আবন বাকি সিং তাম মা খাইনা এংকাই বিনি বুথাই যখন কচি কচি চিকন চিকন খাই অংফুরু সিং ডেমোক্রন হুনি কাছে ভিড়িত ডেমোক্রন আবো 1 থেকে 2 ml প্রতি লিটার তুইও জুট খে কাহামচারে মিক্স খাই স্প্রে খাই রেখা খাই বিন মিলক বুথাই করা করা পুরো সমানে আবো বন্ধ থানায় আবো সারা তাই কেসা ইয়ং তো আবং খা কষা কষা ইয়ংসা আংসা

Bon, tam kalai o milok ni binim blai o mazaro sawi sibo o yong no sung dong khaina ne ang khakai rogor hune kaise bithi botong rogor abono sung puti ml mane 1 ml ta 1 liter tiyo mix khai spray khar kha khai abo o yong sakuk sabo dong nang thanai tai kaise yong abo abo bo sobche dangerous yong hunta o yong no no কাটুয়াম হুন ইংরেজি বাইকে আবো হানি ইয়ং ও হানি ইয়ং তামখা ইংখা ও

আছে জরাতে হাসনি খরঙ্গ স্বর্ণমানিক মরসম্বাই রেসাব জাক রেসামর খাই জেখা অফারি তাবো খাই জাগানো সুমিতামু সুমিতামুঙ্গ বুদি দেওয়ার বাইতাম জাক সুমিতামরণ খাই জাগানা

আছে জোড়া দেই সময় তামঙ্গ ভূতি দেওয়ার বাই তামসাক সময় তামর খান শাখা আকাশবাণী আগতলা অমিন লগিন মতাক শাখা তিনি দিবর জোরেন কগর পান্দা

চাষের কথা আজকের প্রসঙ্গ মুগ ডাল চাষ। ডাল ভারতের বৃহত্তম জনগোষ্ঠীর খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ আমিষ সমৃদ্ধ খাদ্য উপাদান। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ছাড়াও শর্করা, চর্বি ও খনিজ রয়েছে। মুগ, মুসুর, মাসকলাই, ছোলা, মটর যে কোনো ডালই হোক না কেন, তা শরীরের জন্যে অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী। অন্যান্য ডালের আবাদ কমলেও কিন্তু মুগের আবাদ বাড়ছে। এর কারণ হল মুগই একমাত্র ফসল যা শীতকালীন ফসল কাটার পর চাষ করা যায়। কিন্তু মুগ চাষের প্রধান অসুবিধাগুলো হল মুগের ফল একই সাথে পাকে না, ফলে একাধিকবার ফল সংগ্রহ করতে হয়, যা শ্রম ঘন কাজ। বর্তমানে প্রচলিত জাতগুলোর ফল একই সাথে পাকে না। মুগের ফলগুলো যেন একই সাথে পাকে সে উদ্দেশ্যকে সামনে রেখে বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে কয়েকটি নতুন জাত উদ্ভাবন করেছে, যার ফলগুলো প্রায় একই সাথে পাকে এবং ফলনও ভালো হয়। নতুন জাতগুলো হলো বাড়িমুগ ৫, বাড়িমুগ ৬, বিনামুগ ৫, বিনামুগ ৭, বিনামুগ ৮ এবং বিয়মুগ ৪। জাতগুলোর বৈশিষ্ট্য হলো গাছের উচ্চতা খাটো থেকে মাঝারি, জীবনকাল কম, বীজের আকার মাঝারি ও উজ্জ্বল সবুজ, আর গ্রীষ্মকালে চাষের উপযোগী হয়। হেক্টর প্রতি গড় ফলন

1.8 টন এবং পাতা হলুদ মোজাইক ভাইরাস সহ্য ক্ষমতা সম্পন্ন। বৃষ্টির জল জমে না এমন জমিতেই মুগের চাষ করা যায়, তবে বেলে দোআঁশ জমিতে চাষ করলে ভালো ফলন হয়। বৃষ্টি বা অন্যান্য কারণে জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। গ্রীষ্মকালীন মুগ বপনের সময় অঞ্চলভেদে কিছুটা তারতম্য যদিও হয়, মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ বপন করতে হবে। দেশের অন্যান্য অঞ্চলে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত বীজ বপন সম্পন্ন করতে হবে। জমির অবস্থাভেদে 2 থেকে 4টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে এবং শীতকালীন ফসল তোলার পর মুগ চাষের জন্য 1 থেকে 2টি চাষই যথেষ্ট, তবে পতিত জমির জন্যে 3 থেকে 4টি চাষ লাগে। জমির উর্বরতার উপর নির্ভর করে সারের তারতম্য করা যেতে পারে। এক্ষেত্রে স্থানীয় সারগুলো হলো 12 থেকে 15 কেজি ইউরিয়া, 28 থেকে 30 কেজি TSP, 15 থেকে 20 কেজি MOP ও 5 থেকে 5.5 কেজি জিপসাম সার শেষ চাষের সময় প্রয়োগ করা যেতে পারে। মুগ কালাই সাধারণত ছিটিয়ে বপন করা হয় এবং বপনের পর ভালোভাবে মই দিয়ে বীজগুলো ঢেকে দিতে হবে, তবে সারিতে বপন করলে ব্যবস্থাপনায় সুবিধা হয় ও ফলনও বেশি হয়। তবে সারি থেকে সারির দূরত্ব অবশ্যই 10 থেকে 12 ইঞ্চি করতে হবে এবং চারা গজানোর পরে জমিতে আগাছা দেখা দিলে 15 থেকে 20 দিন পর নিড়ানি দিয়ে হালকাভাবে আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে, এতে ভালো ফলন পাওয়া যায়। চাষের কথা শুনলেন, আজকের প্রসঙ্গ ছিল মুগ ডাল চাষ।

আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন সুজাতা সরকারের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন আধুনিক গান। এবারে পরের গানটি আপনারা শুনবেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে।

0: বিস্কুট, চেনা চেনা চায়ের গেলাস, চেনা সিগারেট খাওয়া, চেনা পথে হেঁটে যাওয়া, চেনা ছবি স্বপ্নের লাশ, চেনা রাগ চেনা ক্রোধ, চেনা চেনা প্রতিশোধ, চেনা ছুরি চেনা আক্রোশ, চেনা ঘৃণা বিদ্বেষ, চেনা লজ্জা এই দেশ, চেনা ভয় অচেনা আপোষ, চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো চেনা অন্ধকার, চেনা মাটি চেনা পাড়া, চেনা পথে কড়া নাড়া, চেনা রাতে চেনা চিৎকার।
1: গানটি শুনলেন বনানী ঘোষের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন আধুনিক গান। এবারে পরের গানটি আপনারা শুনবেন সাগর সেনের কণ্ঠে।

অনুষ্ঠানের একেবারে সর্বশেষ গানটি আপনারা শুনলেন সাগর সেনের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন আধুনিক গান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী ও অর্থসচিবদের এক সম্মেলন আয়োজন করেছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিজ চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের বক্তব্য রাখার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। আগামীকাল জাপানের নাগোয়াতে 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনু ভাকের ও তাজিন্দর পাল সিং ভারতের পতাকা বহন করবেন। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া আভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে কমিশন জানিয়েছে, আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম বা দলের সংরক্ষিত জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকেই আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্তই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থসচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্ব তুলে ধরবেন। মন্ত্রক জানিয়েছে, ভারতের উন্নয়নের যাত্রাপথে অর্থনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তবমুখী নীতি পরিকল্পনার সমন্বয় ঘটানো হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভুটানের উন্নয়ন লক্ষ্য অগ্রাধিকার পূরণে ভারতের সমর্থন ব্যক্ত করেছেন। 16 থেকে 18 সেপ্টেম্বর ভুটান সফরকালে তিনি সেদেশের বিদেশমন্ত্রী লিম্পো ডিএন ডুঙ্গিয়েলের সঙ্গে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এছাড়া

তাদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ইস্যুতে মত বিনিময় হয়। ভারত ভুটান অংশীদারিত্বের বহুপাক্ষিক দিকগুলি আরও শক্তিশালী করার বিষয়ে গৃহীত উদ্যোগ নিয়ে উভয় পক্ষ সন্তোষ ব্যক্ত করে। ডক্টর জয়শঙ্করের সফরকালে তিনি ভুটানের বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের সূচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর ভুটান নরেশ জিগমে শেখর নামগিয়াল ওয়াংচুক এবং সেদেশের প্রধানমন্ত্রী দাসো সেরিং টোকবের সঙ্গেও সাক্ষাৎ করেন। ভারত ও নেপাল উভয় দেশের পণ্যদ্রব্য যাতে দুই দেশেই আরও বেশি করে পাওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ নিয়ে গতকাল আলোচনা করেছে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দিল্লিতে আয়োজিত বাণিজ্য, পণ্য চলাচল ও বেআইনি লেনদেন বন্ধের সহযোগিতা সংক্রান্ত দুদিনের আন্তঃসরকারি বৈঠকে দুই দেশ এ সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে মত বিনিময় করে। এই বৈঠকে দুই দেশের পণ্যের উভয় দেশের বাজারে প্রবেশাধিকার, সীমা শুল্ক, বাণিজ্যিক সহযোগিতা, পণ্য মান, খাদ্য নিরাপত্তা, সীমান্ত পরিকাঠামো এবং রেল ও সড়ক যোগাযোগ সহ বাণিজ্যিক লেনদেনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026-এর বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক নতুন দিল্লিতে আজ হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন এই কমিটিতে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ সংসদীয় কমিটির নেতৃত্ব দেবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরাজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান এই তিনটি বিষয়ে আয়োজিত UGC নেট জুন 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। দেশের 272টি শহরে 454টি কেন্দ্রে চলতি মাসের 9 ও 10 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিজ চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে তাদের পূর্বাভাসে এই হার ছিল 6%। এজেন্সি থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে তার মধ্যেও ভারতীয় অর্থনীতি তাদের অগ্রগতি বজায় রেখেছে। এই সংস্থা জানিয়েছে, আশা করা যায় G20 ভুক্ত দেশগুলির মধ্যে দ্রুততম GDP বৃদ্ধির হার ভারত বজায় রাখতে সক্ষম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152টি দেশের সমর্থনে পাশ হয়েছে। মাত্র 3টি দেশ, আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 4টি দেশ ভোটদানে বিরত থাকে। আমেরিকার প্রশাসন রাষ্ট্রপতি আব্বাস ও তার প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকার করায় টানা দ্বিতীয় বছর তিনি সরাসরি অধিবেশনে যোগ দিতে পারছেন না। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার 8টি সংস্থা এবং 3 জন সামরিক উচ্চপদস্থ আধিকারিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সেদেশের নিকেল শিল্প এবং সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলি। এই তালিকাভুক্ত সংস্থা বা ব্যক্তিদের সম্পত্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তবে তা অবরুদ্ধ করা হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংগ্রহের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও 330 কোটি ইউরো অর্থ সহায়তা দেবে। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে ফোনে কথোপকথনের পরে এই ঘোষণা করেন তিনি। সমাজ মাধ্যমে ভন ডার লিয়েন জানিয়েছেন, রাশিয়া কিয়েভকে লক্ষ্যবস্তু করছে তাই ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে রয়েছে। পাকিস্তান সেদেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচ ব্যবস্থা ঘোষণা করেছে। ইসলামাবাদ, জ্বালানি ব্যবহার, সরকারি আধিকারিকদের জন্য বিদেশ ভ্রমণ, নতুন সরকারি গাড়ি কেনা এবং সরকারের উদ্যোগে নৈশভোজ আয়োজনের উপর নিয়ন্ত্রণ জারি করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের সম্মেলন ও সেমিনার আয়োজনের উপরও নিয়ন্ত্রণ জারি করেছে। বাজার এবং শপিং সেন্টারগুলিতেও রাত্রি 9টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি করা হয়েছে। একই সঙ্গে সেদেশে লস্করে তৈবা এবং জেইশ এ মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর জন্য আরও বেশি করে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন বেআইনি মাদক কারবারি অর্থ পাচারকারী গোষ্ঠীর কাছ থেকে এইসব সংগঠনের তহবিলে $7 থেকে $10 কোটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণ করা হয়। ভারতীয় হাইকমিশনের দ্রুনেশ ত্রিবেদী দুই দেশের মধ্যে কাজী নজরুলের আদর্শে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দেন। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, বাংলাদেশ সরকার 2026 সালকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে।

0: হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আর বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করবে। পবনহংস লিমিটেডের কাছে তারা ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারগুলিও হস্তান্তর করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় অপারেশন সোহানের মাধ্যমে জেইশের দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করার নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা হোয়াইট নাইট কোরের ভূয়সী প্রশংসা করেছেন। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, উধমপুর জেলায় মাজালতা এলাকায় এই সফল গোয়েন্দা ভিত্তিক অভিযানে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF এর সঙ্গে ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এই অভিযানের ফলে দুই জঙ্গি নিহত এবং সন্ত্রাসবাদীদের সাহায্যকারী এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ঝাড়খণ্ড এবং ওড়িশার 7টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যবসায়ী সঞ্জয় কুমার ডালমিয়া ব্যাংকের তৎকালীন আধিকারিকদের সঙ্গে যুক্ত এই ব্যাংকের সরাইকেলা শাখায় বড় ধরনের জালিয়াতি করে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। তারই তদন্তে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো। শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতিকে এক অনন্য আরাধনা। কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্ট পার্টে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের সেভ দ্য মিশন সহদেব যাদব আজ এই খবর জানিয়েছেন। 2024 অলিম্পিকে মনু ভাকের স্বাধীন ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে শুটিংয়ে দুটি পদক জেতেন। অন্যদিকে তাজিন্দর পাল সিং 2018 এবং 2022 শর্ট পার্টে স্বর্ণপদক পেয়েছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। আগামীকাল জাপানের নাগোয়াতে 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনু ভাকের ও তাজিন্দর পাল সিং ভারতের পতাকা বহন করবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন লোকগীতি। আজকে শিল্পী বিষ্ণুপদ দাস।

আবার বিয়া খুইয়া খাই না যারা একবার দেখায়, তাদের কপাল এমনি কইরা ছাই হইয়া যায়, তাতে দোষের কি? আহা কথায় বলে তো গাছের।

0: মেলিয়া কাইল পরে ঠ্যাং ভাঙিয়া যায়,
1: আবার অতি বড় হইল পরে ঝড়ে পড়িয়া যায়, অতি ছোট হইল পরে ছাগল মিলা খায়, তাতে বুঝের কি আহা কাকাই বলে, ও গাছের বেল পাতিলে তাতে কাকের কি, কাকের কাকা ডাকে যদি একে একে, ও কাকের কাকা ডাকে যদি একে একে, গাছের বেল ঝরিয়া চায় তাতে বসের কি আ কথায় বলে, ও গাছের বেল পাতিলে তাতে কাকের কি, ও তাতে দোষের কি, ও তাতে কাকের কি।
2: এতক্ষণ শুনছিলেন লোকগীতি, আজকের শিল্পী ছিলেন বিষ্ণুপদ দাশ।

এবারে আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। বিকেল 5:10 আপনারা শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন মানবী। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে পাঠ দেবেন পেকুয়া জেলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অপাংশ দেবনাথ। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে আপনারা শুনবেন রাজ্যের পেঁয়াজ চাষের সম্ভাবনা প্রসঙ্গে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার। ঘর গৃহস্থির আসরে পরে শুনবেন লোকগীতি শিল্পী উষা দস্তিদারের কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। রাত 8:05 আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 8:30 আধুনিক গান শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠান। রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি এবং রাত 10:15 আপনারা শুনবেন আধুনিক গান শিল্পী সুপ্রতীক দাস। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্তি হচ্ছে। আমাদের আজকের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:45 হয়ে 45 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ।

0: The Swedish Chamber of Commerce in India. Commerce and Industry Minister Piyush Goyal shared this information in a social media post. Indian tech ball debutante Kim C. D'Souza stormed into the semi-finals of the Aichi Nagoya Asian Games in Japan after securing two wins in the women's singles event this morning. Kim C. produced a strong comeback in her Group A match two encounter against Japan's Yuna Sakamoto to seal a hard-fought 2-1 victory. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা চিত্রগীতির আসরে আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন পরিচয় ছবি থেকে ভূপিন্দর সিং এর কণ্ঠে।

গানখানে শুনছিলেন ঘরন্দা ছবি থেকে রুনা লায়লা এবং ভূপিন্দর সিংয়ের কণ্ঠে। চিত্রগীতির আসরে আজ শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানখানে শুনুন ভূপিন্দর সিংয়ের কণ্ঠে ছবি কিনারা।

গানখানি শুনছিলেন গৃহপ্রবেশ এই ছবি থেকে ভূপিন্দর সিং এবং সুলক্ষণা পণ্ডিতের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন কিনারা ছবি থেকে শিল্পী ভূপিন্দর সিং।

গানখানি শুনছিলেন সিতারা ছবি থেকে ভূপিন্দর সিং এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন আই তেরি ইয়াদ এই ছবি থেকে শিল্পী ভূপিন্দর সিং।

0: শুরু করছি আজকের মানবী অনুষ্ঠান। আজকের পর্বে কথা বলবো রত্নাবলী রায় সেনগুপ্তের সঙ্গে। আজকের মানবী পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত দিদি।
1: ধন্যবাদ।
0: প্রথমেই বলবো কেমন আছেন?
1: আছি ভালো মন্দ, আপস এন্ড ডাউন্স মিশিয়ে ভালোই আছি।
0: আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনি এতদিন ধরে যে কি বলবো সেটাকে লড়াই বলা যায় না, একটা অন্য অনুভূতি নিয়ে কাজ করছেন, একটা ভিন্ন রকমের কাজ করছেন, সে কাজটা সম্পর্কে প্রথমে জানতে চাইবো।
1: কাজটা হচ্ছে সমাজের যারা যাদেরকে বলছে স্পেশাল চাইল্ড, বা যাদেরকে বলছে দিব্যাঙ্গজন, বা যাদেরকে বলছে ডিফারেন্টলি এবল, এইরকম বাচ্চাদের নিয়ে আমার কাজ। এবং এইরকম বাচ্চাদের নিয়েই আমার একটা ট্রেনিং সেন্টার আছে, তাদের সর্বাঙ্গীন প্রশিক্ষণ দেওয়া, সেটা এডুকেশনই হোক বা নাচ হোক বা গান হোক বা ভোকেশনাল মানে কিছু স্কিল ডেভেলপমেন্টের কিছু ট্রেনিং হোক, সেই সব ট্রেনিং গুলো একদম ওভারঅল ট্রেনিং দিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা, এটাই হচ্ছে আমার কাজ।
0: এই ভিন্ন রকমের কাজের কথা আপনার মাথায় কিভাবে এলো, বা আপনি অন্য কোনো পেশার সঙ্গে কি যুক্ত রয়েছেন?
1: হ্যাঁ, আমার নিজস্ব পেশা হচ্ছে আমি কলেজে পড়াই, আমি কলেজের শিক্ষিকা। আমি আপাতত আগরতলা শহরের একটি কলেজে আছি শিক্ষিকা হিসাবে। কিন্তু যখন আমার ছেলে জন্মালো এবং যখন তার জন্মের 2-3 বছর বাদে ধরা পড়লো যে সে একটু অন্যরকম, তার একটু সমস্যা রয়েছে, যেরকম ভাবে আর 5টা ছেলের যে বিকাশায়ন হয় বা ডেভেলপমেন্ট হয় সেটা যখন তার হচ্ছে না, তখন আমরা যেরকম সাধারণ বাবা মা যেরকম হয় দৌড়াদৌড়ি আমরা আরম্ভ করলাম। এবং আরম্ভ করে দেখলাম ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে দেখলাম তার অটিজম আছে, সে চাইল্ড উইথ অটিজম, তার ADHD আছে, অর্থাৎ তার হাইপার অ্যাক্টিভিটি আছে এবং তার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে, ADHD যেটা।
0: তো একজন মা হিসেবে এই ধাক্কাটা নিশ্চয়ই একটা সহজ ছিল না,
1: নিশ্চয়ই সহজ
0: অভিভাবক হিসেবে। তো সেই সময়টাতে কিভাবে মনকে আগলেছেন বা মনকে কিভাবে রুখে দাঁড়িয়েছেন?
1: মনকে রুখে দাঁড়িয়েছি, নানান রকম জায়গা থেকে কাউন্সেলিং করা হয়েছে যে দেখুন আপনার তো এরকম ছেলে হয়েই গেছে, এবার তো ওকে চিন্তা করা তো এরকম তো ইয়ে নেই, ও তো আপনার সন্তান, এবার চেষ্টা করুন ওর কি করে ডেভেলপমেন্ট হবে। সেই চেষ্টা থেকেই প্রথমে কলকাতায় ওকে ভর্তি করা হয়েছে, তখন এইখানে সেই রকম ভাবে কোনো ট্রেনিং সেন্টার সেই উন্নত মানের ছিল না। তারপর কলকাতায় তাকে নিয়ে ভর্তি করা হলো এবং কলকাতার থেকেই আইডিয়া নিয়ে এসে কলকাতারই একটি সংস্থার সহযোগিতায় ত্রিপুরায় 2004 সালের 29শে জানুয়ারি এই বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি খোলা হলো, আরো বেশ কয়েকজন প্যারেন্টসকে জোগাড় করে যারা হতাশায় ভুগছিলেন, যারা কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না কি করবেন, তাদেরকে নিয়ে শহরের কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদের হাত ধরেছিল এগিয়ে এসে, তাদেরকে নিয়ে আমাদের পথ চলা শুরু।
0: এই পথ চলার যে ডিসিশন বা সিদ্ধান্ত সেটা শুনতে অনেকটা সহজ মনে হচ্ছে, খুব অল্প সময়ে হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এই জার্নিটা খুব একটা সহজ ছিল না?
1: খুব কঠিন ছিল, অনেক স্ট্রাগল, অনেক দুশ্চিন্তা, অনেক টেনশন,
0: কটুক্তি,
1: অনেক কটুক্তি, কটুক্তি তো আছেই, মানে
0: সে যেটা সবচেয়ে মানে নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায় কিন্তু লোক কিছু একটা বললে সেটাকে মনকে বোঝানো খুব কষ্টকর।
1: মন শক্ত করে নিয়েছিলাম, প্রথম প্রথম খুব কষ্ট হতো, ওকে বাইরে বের করতে লজ্জা পেতাম। এখন আমি এইসব ব্যাপারে আমি কোনো গ্রাহ্যই করি না, কোনো কিছু
0: একদমই নয়,
1: একদম গ্রাহ্য করি না। যা যে যা ইচ্ছে বলুক, যে যতবার টাকা আমার তাতে কিচ্ছু আসে যায় না, কেউ জিজ্ঞেস করলে আমি বলি হ্যাঁ ও তো অটিস্টিক। আর এখন সমাজ অনেকটা আমার মনে হয় সচেতন হয়েছে,
0: তো
1: এই সচেতনতাটা মানে তৈরি করার পিছনে অনেকেরই হাত আছে এর মধ্যে, আমিও মনে করি আমিও একজন।
0: আপনি যখন এটা শুরু করলেন আপনি বলছিলেন যে আরো অনেক শুভাকাঙ্ক্ষী এবং যারা আপনার মতো হয়তো সমস্যায় ভুগছিলেন বলতে পারছিলেন না তাদেরকে নিয়ে আপনি এটা শুরু করেছেন, তো নিজের আপনি একজন কলেজের শিক্ষিকা, তো সেই প্রফেশন এবং এই কাজটা কিন্তু পুরোটাই আলাদা, তো এই দুটো কাজকে আপনি কিভাবে ব্যালেন্স করতেন?
1: ব্যালেন্স তো এখনো করে যাচ্ছি,
0: একদম
1: ব্যালেন্স করছি কলেজে।

0: আমার কাজ আছে, যা আমার কর্তব্য আছে, সব সেরে আমি এখানে আসছি। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা, যে কলেজে আমি চাকরি করি
1: হুম হুম
0: সেখানকার যারা আছেন আমার সহকর্মী, তাদের যে অভূতপূর্ব সহযোগিতা এটা ভোলার নয়,
1: বাহ
0: এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। প্রত্যেক ব্যাপারে তারা আমাকে সহযোগিতা করেন। এবং কলেজ থেকে, কলেজের এই যে সারাউন্ডিংস এ আমার যারা কলিগরা আছে, যারা বন্ধু বান্ধব আছে, তাদের মধ্যে থেকে অনেকে এখন আমার বলতে গেলে ঘরের মানুষ হয়ে গেছে, অনেকে এই সোসাইটির সঙ্গে যুক্ত হয়েছে,
1: হুম হুম হুম হুম
0: অনেকে আমাদেরকে অনেক সুপরামর্শ দেন, আর্থিক ভাবে সহযোগিতা করেন।
1: হুম
0: এমন ভাবে মানে আমি এই সমাজকে, আমি মানে কি বলবো, সমাজের কাছে আমি ঋণী। কারণ আমি অনেক এমন মানুষকে পেয়েছি যাদের ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির বাচ্চাদের তারা যেভাবে ভালোবাসে,
1: হুম
0: যেভাবে তারা এগিয়ে এসছে, সেই তাদের সহযোগিতা আসলে দৃষ্টান্তমূলকই হয়ে থাকার উচিত বলে আমার
1: এবার
0: মনে হয়।
1: যে প্রশ্নটা জানতে চাইবো, যখন আপনি শুরু করেছিলেন তখন কতজন বাচ্চা ছিল?
0: যখন আমি শুরু করেছিলাম তখন 17 জন বাচ্চা ছিল,
1: আচ্ছা,
0: এখন আমার স্কুলে নিয়ার অ্যাবাউট 30 জন মতো বাচ্চা।
1: বাহ,
0: সবাই হয়তো রেগুলার আসে না, কেউ
1: হুম
0: একদিন
1: হুম
0: আসে, কেউ একদিন আরেকদিন আসে, এরকম মোটামুটি 30 জন আমার বাচ্চা আছে। আর সবাই অনেক পুরনো বাচ্চাও আছে, অনেক দিন ধরে আছে, তার সেই বাচ্চাদের প্যারেন্টসরাও যথেষ্ট
1: তো
0: সহযোগী।
1: 17 জন বাচ্চাকে নিয়ে যখন শুরু করেছিলেন একটা ভিন্ন ধরনের কাজ, বলা যেতে পারে একটা ছোট বাচ্চাকে যেমন আমরা ছোট থেকে গড়ে তুলি
0: গড়ে তুলি,
1: তেমনই একটা কাজ,
0: হ্যাঁ হ্যাঁ
1: তো তখন কি আপনি একাই ছিলেন নাকি আপনার পাশাপাশি সহযোগিতার জন্য অন্য কেউ ছিল?
0: হ্যাঁ ছিল। আর কলকাতার একটি সংস্থা যে, তারা
1: হুম হুম
0: ছিল, তারা 4 বছর বাদে আমাদেরকে মানে নিজেরা চালানোর কথা বলে তারা চলে যায়,
1: হুম
0: তারা
1: হুম
0: ছেড়ে দেয় আমাদের। এরপরে আমাদের নিজস্ব আমরা সোসাইটি তৈরি করি, নিজস্ব এনজিও তৈরি করি, যা যা করার, গভর্নমেন্টের যা যা রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে আমরা সোসাইটিটা এখন চালাচ্ছি।
1: তো যখন আপনি শুরু করেছেন তখন আপনি একটা যুদ্ধকে পেছনে ফেলে আরেকটা নতুন শুভ উদ্যমে আরেকটা নতুন কাজ শুরু করেছেন, তো যখন এই 17 জন বাচ্চার বাবা মায়ের আসতো আপনার কাছে, তাদেরকে সামলানো কিন্তু আপনার হয়তো করতে
0: হ্যাঁ
1: হয়েছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেই কাজটা বা সেই অনুভূতিটা কেমন ছিল?
0: অন্যান্য বাচ্চাদের বাবা মাদের তো সারাক্ষণ দৃষ্টান্তই দেখাতাম, দেখুন ওখানে এরকম হয়েছে, আমরাও কিন্তু হতাশ হলে হবে না।
1: হুম হুম হুম
0: এটা কিন্তু শুধু যে তখন সামলাতাম তা না, কিন্তু আমরা কিন্তু এখনো সামলে যাচ্ছি। প্যারেন্টস কাউন্সিলিং করা, এটা আমাদের এই যে কাজটা, এটার একটা অন্যতম আবশ্যিক অঙ্গ। কারণ প্যারেন্টস যখন আসে
1: হুম হুম
0: তাদের মনের মধ্যে আর কোনো আশা
1: আশা
0: থাকে না,
1: নেই, কোনো আশা নেই সেখানে।
0: নানান রকম সমস্যার
1: হুম
0: কথা
1: হুম
0: বলে। প্রত্যেক সমস্যার সমাধান হয়তো আমাদের কাছে থাকে না, কিন্তু আমরা চেষ্টা করি
1: চেষ্টাটা করতে পারি,
0: তাদেরকে সমস্যাগুলোকে মানে তাদেরকে মোটামুটি ভাবে ধৈর্য ধরার কথা তাদেরকে বলতে হয়। কারণ এই ফিল্ডে, এই ক্ষেত্রটার মধ্যে ধৈর্য ছাড়া আর
1: ধৈর্যটা
0: কিচ্ছু
1: অনেক,
0: নাই,
1: একদম
0: আর
1: একদম
0: কিচ্ছু নেই, শুধু
1: খুব।
0: ধৈর্য, ধৈর্য আর ধৈর্য।
1: আপনার যে ওয়েলফেয়ার এই সোসাইটিটি রয়েছে বা এই প্রতিষ্ঠানটি রয়েছে, তো সেখানে কি কি করানো হয়?
0: সেখানে ফর্মাল এডুকেশন যারা যারা নিতে পারে তাদের দেয়া হয়। এখানে অনেক বাচ্চা আছে যারা এখানেও পড়ছে, আবার নর্মাল স্কুলেও যায়।
1: আচ্ছা,
0: দুটো বাচ্চা এবার মাধ্যমিক দিচ্ছে,
1: বাহ
0: গত বছর একটা বাচ্চা মাধ্যমিকে পাশও করেছে,
1: বাহ,
0: মাধ্যমিক পাশ করেছে।
1: দারুণ প্রাপ্তি।
0: আর নাচ শেখানো হয়, গান শেখানো হয়। আমাদের নাচের টিম শুধু যে এখানে নাচ শেখে তা নয়, আমাদের নাচের টিম গভর্নমেন্ট লেভেলে যত মেলা টেলা গুলো হচ্ছে
1: হুম
0: সেই সমস্ত মেলায় তারা পার্টিসিপেট করার মতো তাদের যোগ্যতা আছে, তারা করছে পার্টিসিপেট।
1: বাহ,
0: এবং শহরে অনেক প্রোগ্রামে তারা পার্টিসিপেট করে, অনেক ক্লাব আছে
1: হুম হুম
0: তাদেরকে ডাকে, অনেক অনুষ্ঠান, বিশেষ করে রবীন্দ্র জয়ন্তীতে তারা একটি সংস্থার হয়ে তারা পার্টিসিপেট, মানে একটি সংস্থার ডাকে তারা
1: হুম
0: পার্টিসিপেট করে, নাচ করে
1: হুম
0: সেখানে,
1: হুম হুম
0: এবং তাদের নাচ যথেষ্ট জনপ্রিয়। নাচের টিম এখন আমার বলতে গেলে বেশ
1: বাহ,
0: জনপ্রিয়তা
1: তো
0: অর্জন
1: এই
0: করেছে।
1: বাচ্চাদেরকে নিয়ে আপনি যখন কাজ শুরু করেছেন, যে আমরা বলে থাকি যে ওরা হয়তো একটু আলাদা, সে আলাদা বাচ্চাগুলোকে নিয়ে কাজ করা হয়তো খুব একটা
0: হ্যাঁ,
1: সহজ
0: যখন
1: ছিল না।
0: ওদের সঙ্গে যখন কাজ করি ওদেরকে
1: হুম
0: আমার
1: হুম
0: একটু ফোটা আলাদা মনে হয় না, সেই অভিমান,
1: হুম
0: সেই
1: হুম হুম
0: খুশি, সেই লজ্জা,
1: ভালোবাসা,
0: সেই ভালোবাসা, বরঞ্চ ওরা ওদেরকে ভালোবাসলে ওরা অনেক বেশি ভালোবাসে। একটা মানে তথাকথিত যারা,
1: সুস্থ
0: যাদের
1: মানুষ থেকে।
0: সুস্থ
1: হুম হুম
0: বলছি আমরা,
1: হুম
0: তাদের তুলনায় ওদের ভালোবাসা

0: অনেক বেশি পাওয়া যায়, মানে ওদের মধ্যে তো কোনো মলিনতা নেই।
1: আপনি যখন কাজ শুরু করেছেন হয়তো অনেক রকমের বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি আপনাকে হতে হয়েছে, সেখান থেকে দু একটা শুনতে চাইব।
0: বিচিত্র অভিজ্ঞতা বলতে,
1: বিচিত্র অভিজ্ঞতা বলতে ধরুন আমরা হয়তো ভাবতে পারছি না, এই বাচ্চাটা হঠাৎ দেখলাম খুব সুন্দর ছবি আঁকা শুরু করেছে।
0: হ্যাঁ, এরকম তো আছেই। যেমন আমাদের এখানে একটি বাচ্চা পড়ে, এখনো পড়ছে, বাচ্চা না একটু বড়ই হয়ে গেছে এখন। বাচ্চাটি যখন প্রথম এসেছিল কথাই বলতে পারতো না, কোনো কথা বলতে পারতো না, তার কোনো ডেভেলপমেন্ট ছিল না, খুব সমস্যা ছিল। এখন সে মানে রীতিমতো লিডারশিপে যায়,
1: আচ্ছা,
0: রীতিমতো কথা, ভালোই কথা বলে, যদিও কথাটা জড়ানো, কিন্তু সে আমাদের সঙ্গে ভালো মতো মেশে, সে রীতিমতো স্কুলটাকে এনজয় করে। এবার তার মা, মাকে আমরা আমাদের যে ফাউন্ডেশন ডে আছে, ফাউন্ডেশন ডে তে তার মাকে আমরা বেস্ট প্যারেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি, কারণ তার মাও আমাদের যথেষ্ট সহযোগী। এবং বাচ্চাকে তার মা একা মানুষ করছে, ওর বাবা নেই,
1: আচ্ছা,
0: কিন্তু বাচ্চার যে ডেভেলপমেন্ট, আগে তুলি পর্যন্ত ধরতে পারতো না, এখন সুন্দর রং করে, নাচবো কি জিনিস সেটা বুঝতো না, এখন সে রীতিমতো ভালো নাচে, নাচের টিমে সে আছে। তাকে গান মানে সুরের কোনো ইয়েই ছিল না তার মধ্যে, কোনো ছোঁয়াই ছিল না, এখন সে গানের টিমেও আছে।
1: বাহ,
0: আমাদের একটা অ্যাচিভমেন্ট।
1: এখানে আপনার কি কোনো টিচার রয়েছেন, শিক্ষক?
0: আমাদের এখানে দুজন স্পেশাল এডুকেটর,
1: আচ্ছা,
0: যারা যাদেরকে, যারা বিশেষ ট্রেনিং প্রাপ্ত, যারা যারা এক ভোকেশনাল টিচার আছে, মিউজিক টিচার আছে, ড্যান্স টিচার আছে, আর টিচিং অ্যাসিস্ট্যান্ট আছে, আয়া আছে,
1: আচ্ছা, বাহ,
0: মানে একটা পুরো ইউনিট আমাদের।
1: একদম একদম। তো এই কাজ করতে করতে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন, দীর্ঘ 20 বছর ধরে। 20 বছর আগের বিদ্যা আর আজকের বিদ্যা কি পার্থক্য?
0: অনেক পার্থক্য। 20 বছর আগে আমরা সহজে ভেঙে পড়তাম, একটুখানি কোনো বিপদ আসলে প্রচন্ড টেনশন, প্রচন্ড ভেঙে পড়া। এখন কোনো অসুবিধা হলে বা কোনো বিপদ আসলে কোনো অসুবিধা নেই, সব ম্যানেজ হয়ে যাবে, এইরকম মনোভাব, এই এই শক্তিটা, এই ক্ষমতাটা এখন আমরা অর্জন করেছি।
1: বাহ, দারুণ। আপনি তো অনেকদিন ধরেই কাজ করছেন এই বাচ্চাদের নিয়ে, আমাদের আশেপাশে যারা মানুষরা রয়েছেন, বলা যায় ব্যতিক্রম তো সবখানেই রয়েছে, পরের কথা শুনলেও হয় না, তো মানুষের মধ্যে কেমন যদি কোনো ভিন্নতা দেখতে পেয়েছেন?
0: হ্যাঁ, মানুষের মধ্যে তো ভিন্নতা দেখতে পেয়েছি, আগে এই প্রেমিসেসটার মধ্যে না, আগে যখন আমাদের তো রেন্টেড প্রেমিসেস, এখনো নিজের করা সম্ভব হয়নি, আগের প্রেমিসেসে যখন ছিলাম আমরা, মেলার মাঠে একটি জায়গায় ছিলাম,
1: আচ্ছা,
0: তখন আমাদেরকে ওঠানোর জন্য পাশের বাড়ির ইয়েতে, মনে হয় যেটা, আমাদের চুরিও করানো হয়েছিল আমাদের, যাতে আমরা এখান থেকে উঠে যাই। আর এক জায়গায় ছিলাম, সেইখানে পাশের বাড়ির থেকে প্রচন্ড গালাগাল দেওয়া হতো বাচ্চাগুলো, তখন যিনি বাড়িওয়ালা তিনি বলেছিলেন আপনারা উঠে যান, আমাকে আশেপাশের বাড়ির লোক ভীষণ ভাবে আমাকে ইয়ে
1: সমাজ
0: করছে উঠে যাওয়ার জন্য। যাই হোক, আমরা সেখান থেকে উঠে যখন এখানে এলাম, এখানে আজ দীর্ঘ আমরা প্রায় 9 বছর আছি।
1: আচ্ছা,
0: এখানে যারা আশেপাশের মানুষজন আছে তারা খুব সহযোগী, তারা কোনো সময় আমাদের এদের বিরুদ্ধে কোনো কটূক্তি করে না। পাশেরই ফ্ল্যাটে আছে, তারা ভাড়াতে আছে পাশের ফ্ল্যাটে, তারাও কোনো সময় কটূক্তি করে না। আমরা এখন অনেক পিসফুলি আছি,
1: অনেক শান্তি।
0: আগে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি,
1: সেটাই,
0: আমাদেরকে বাড়ি দিতে চায় না কেউ, পাগলদের কেন বাড়ি দেব। এখন আশা করি ধারণাটা কিছু বদলেছে,
1: কিছুটা বদলেছে। তো বিদ্যাকে নিয়ে আগামী দিনে কি স্বপ্ন রয়েছে?
0: স্বপ্ন তো অনেক বড় বড়
1: সত্যি।
0: হ্যাঁ, মানে ইচ্ছা তো অনেক,
1: ইচ্ছা অনেক,
0: সাধ্য অনেক কম, সাধ আর সাধ্যের মধ্যে অনেক পার্থক্য আছে। তাও বিদ্যাকে নিয়ে অনেক ইয়ে আছে, বিদ্যাকে আরো বড় করতে হবে, নিজস্ব একটা বাড়ি লাগবে, ওদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য সেরকম কিছু ব্যবস্থা লাগবে, সেরকম একটা টিম তৈরি করতে হবে, যারা আমাদের অবর্তমানে আমাদের বাচ্চাগুলো সঠিক যত্ন
1: করবে,
0: এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বিদ্যা কতটা বড় হলো সেটা না, মানুষকে নিয়ে একটা দল তৈরি করা একটা।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মানবী, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।
3: समाचार के साथ मैं मुकेश कुमार।

0: বিদ্যালয়ের শিক্ষক অপাংশু দেবনাথ।
1: তোমাদের ক্লাসে প্রথমেই শুরু করছি, এতদিন তো গল্প কবিতা ইত্যাদি পড়িয়েছি, আজকে তোমাদেরকে গ্রামারের অংশ পড়াবো ব্যাকরণ অংশ থেকে। তোমাদেরকে মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছিলাম, তবু একটু বলে দিই, ব্যাকরণ অংশে যেহেতু আজকে ব্যাকরণ পড়াবো, তো ব্যাকরণ অংশে 2 মার্কের 2টো প্রশ্ন আসতে পারে, 3 মার্কের 1টি প্রশ্ন আসতে পারে, 4 মার্কের 3টি প্রশ্ন আসতে পারে, অথবা 1 মার্কের 12টি প্রশ্ন আসতে পারে, এটা ব্যাকরণ অংশে। এবং পাঠ্যাংশের ব্যাকরণে 2 মার্কের 3টি প্রশ্ন অথবা 1 মার্কের 6টি প্রশ্ন থাকতে পারে, এটা তোমরা জেনে রাখো, কারণ নতুনভাবে পরিবর্তন হয়েছে মার্কস ডিস্ট্রিবিউশনটা। সে যাই হোক, আজকে তোমাদেরকে সমাস করাবো, একটা গুরুত্বপূর্ণ অংশ, ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সমাস বলতে আমরা বুঝি পরস্পর অর্থ সম্পর্কযুক্ত 2 বা তার বেশি পদ একসঙ্গে মিলিত হয়ে যদি নূতন কোনো শব্দ তৈরি করে তাকে বলে সমাস। তোমাকে আরেকবার বলে দিই কথাটা, একটু ভালো করে জেনে রাখো, অথবা খাতায় লিখেও রাখতে পারো। আমি চাইবো তোমরা প্রত্যেকেই খাতা খুলে রাখো এবং আমি যে বিষয়গুলো বলবো সাথে সাথে একটু লিখে নেবে। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত 2 বা তার বেশি পদের একসঙ্গে মিলিত হয়ে যদি নতুন কোনো শব্দ বা শব্দবন্ধনী তৈরি করে তবে তাকে বলে সমাস। খুব ইন্টারেস্টিং সমাস অংশটা, ভালো করে বুঝলে নিশ্চয়ই তোমরা সহজভাবে পেরে যাবে। সমাসকে মূলত আমরা 6 ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত দ্বন্দ্ব সমাস, দ্বিতীয়ত দ্বিগু সমাস, তৃতীয়ত তৎপুরুষ সমাস, চতুর্থত কর্মধারয় সমাস, পঞ্চমত বহুব্রীহী সমাস এবং ষষ্ঠত অব্যয়ীভাব সমাস। তার সঙ্গে ব্যাকরণবিদগণ আরও 3টি সমাসের কথা বলেছেন, নিত্য সমাস, অলোপ সমাস এবং বাক্যাশ্রয় সমাস। এই যে 6 ধরনের সমাস এবং সঙ্গে আরও 3 ধরনের সমাসের কথা বললাম, এবার দেখি আমরা যে সমাসের এই যে আমরা করতে যাব, করতে গেলে আমরা দেখব কি, ধরো তোমাকে যে শব্দটা প্রশ্নে দিয়ে দেবে, ধরো তোমাকে দিয়ে দিল মন মাঝি, এই মন মাঝি শব্দটা এটাকে কি বলে সমাসের ভাষায়, এটাকে কি বলে? আমি প্রত্যেককে বলবো তোমরা খাতায় লিখো, কারণ না লিখে রাখলে শুনলে মনে থাকবে না, লিখে রাখলে আশা করি মনে থাকবে। এই যে মন মাঝি শব্দটা তোমাকে পরীক্ষার প্রশ্নে দিয়ে দিল, এই শব্দটাকে বলে সমস্ত পদ। এবার মন মাঝি শব্দটাকে যখন আমি ভেঙে নিয়ে যাব, ভাঙব, সমাস করব, যেমন ধরো আমি লিখলাম মন রূপ মাঝি, এটা কি সমাস? রূপক কর্মধারায় সমাস। এই মন রূপ মাঝি, এই সবটা, এই 3টি শব্দ মিলে কি দাঁড়ালো? সেটা দাঁড়ালো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তোমার প্রশ্নে লেখা থাকবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তাহলে আমরা প্রথম যে অংশটা পেলাম মন মাঝি, সেটা হলো সমস্ত পদ, এবং পরবর্তী সময়ে এটাকে যখন ভাঙলাম আমরা, ভেঙে পেলাম মন রূপ মাঝি, এই মন রূপ মাঝি কথাটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন এর মধ্য থেকে প্রথমে যে শব্দটি সেটি হলো মন, এই মন শব্দটি এবং সবার শেষে যে শব্দটি, এই 2টো শব্দকে বলে সমস্যমান পদ। আবারও বলি, মন শব্দটি এবং মাঝি শব্দটি, এই 2টো শব্দকে বলে সমস্যমান পদ। এই সমস্যমান পদগুলো থেকে যদি আমরা আরেকটু ভেঙে কথা বলি বা ভেঙে বোঝাতে চাই তোমাদেরকে, তাহলে বুঝবে যে মন শব্দটা হলো পূর্বপদ আর মাঝি শব্দটা হলো পরপদ বা উত্তরপদ। তাহলে কি বুঝলাম? প্রথমে পেলাম সমস্ত পদ, তারপরে পেলাম ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার বিগ্রহ বাক্য থেকে শুরুতে যে শব্দটা সেটাকে বলা হয় পূর্বপদ, এবং বিগ্রহ বাক্যের বা ব্যাস বাক্যের শেষে যে শব্দটা থাকবে সেটা হলো পরপদ বা উত্তরপদ।

তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার, মধ্যে যে শব্দটা আছে সেটাকে কি বলবো, সেটা হলো তুমি সেটাকে মধ্যপদ বা সহায়ক পদও বলতে পারো। তাহলে এতটুকু পরিষ্কার হয়েছে আশা করি। কি বলছিলাম, যে তোমাকে যে প্রশ্নে যে শব্দটা দিয়ে দেবে এটা দেখে তুমি বুঝবে যে এটা হলো সমস্ত পদ। এবার এটাকে যখন তুমি ভাঙবে, ভেঙে যে শব্দগুলো পাবে সবগুলোকে একসঙ্গে বলা হবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার এই বিগ্রহ বাক্যের প্রথম যে শব্দটা থাকবে সেটাকে বলবে পূর্বপদ, পরের শব্দটাকে বলবে পরপদ বা উত্তরপদ, মাঝের শব্দটাকে বলবে মধ্যপদ। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার সম্পূর্ণ সমাস, তো সমাসটা আজকে একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব হবে না, আমি তোমাদেরকে আজকে শুধু দ্বন্দ্ব সমাসটা বিস্তৃতভাবে আলোচনা করে দেব। পরবর্তী ক্লাসগুলোতে একটি একটি সমাস করে প্রত্যেকটি সমাস ভেঙে বুঝিয়ে আমি তোমাদেরকে জানাবো। তো লিখে রাখো যে দ্বন্দ্ব সমাস কাকে বলে, যে সমাসে দুই বা তার বেশি পদের মিলন হয় এবং প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধান থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস। এই যে দেখো, একটু আগে আমি সমসমান পদের কথা বলছিলাম, এখানেও সমসমান পদগুলো পদে পদ নামক শব্দটা এসছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সমসমান পদটা হলো মূল সমস্ত পদটাকে ভেঙে যে পদগুলো পাবো সেগুলো হলো সমসমান পদ, মানে শুরুতে যে শব্দটা পরে যে শব্দটা দুটো মিলে হবে সমসমান পদ। তো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেও সেই কথাই বলছে যে যে সমাসে দুই বা তার বেশি পদের মিলন হয় এবং প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। একটি উদাহরণ দিলে পরিষ্কার বুঝে যাবে, যেমন পথ ঘাট, পথ ও ঘাট। আমি যদি পথ ঘাটকে বিগ্রহ বাক্যে ভেঙে নেই তাহলে পাবো পথ ও ঘাট। এই পথ ও ঘাট, পথ যে শব্দটা তার অর্থ যা হয়, ঘাট কিন্তু তা নয়। কিন্তু এখানে দুটো পদেই একসঙ্গে মিলিত হয়ে পদঘাট শব্দটি তৈরি হয়েছে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে দ্বন্দ্ব সমাস কাকে বলে। একটা জিনিস মনে রাখবে, দ্বন্দ্ব সমাস করতে গেলে তোমাকে আরেকটা জিনিস খুব পরিষ্কারভাবে মনে রাখা উচিত। আমরা যখন সমসমান পদগুলো বের করব অথবা বিগ্রহ বাক্যটা বের করব, তখন মধ্যে যে মধ্যপদটা হবে সেটা হবে ও, আর এবং। এই তিনটি শব্দ থেকে যে কোনো একটি শব্দ বসে এই বিগ্রহ বাক্যটা বা ব্যাস বাক্যটা তৈরি হবে। আবারও একবার মনে করে দিই তোমাদেরকে, কি বসবে? ও এবং আর। এই তিনটি শব্দ থেকে যে কোনো একটি শব্দ যুক্ত হবে মধ্যপদ হিসেবে। তাহলে দ্বন্দ্ব সমাস মূলত তিনটি ভাগে ভাগ করেছে ব্যাকরণবিদগণ। দ্বন্দ্ব সমাসকে মূলত তিনটি ভাগে বিভক্ত করেছে। খাতায় একটু লিখে নাও, এক নাম্বার বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, দুই নাম্বার সমার্থক দ্বন্দ্ব সমাস, তিন নাম্বার অলোপ দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসটা কত প্রকার? তিন প্রকার। কি কি? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব সমাস, অলোপ দ্বন্দ্ব সমাস। এবার বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কথাটা মানে কি? মানে হলো পূর্বপদ যেটা থাকবে এটার ঠিক বিপরীতটা হবে পরপদ। একটি উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যায়। যেমন দেখো, তোমাকে যদি দিয়ে দেয় সুখ দুঃখ, তাহলে তুমি যখন এটাকে ব্যাস বাক্যটা বের করবে তখন তোমাকে লিখতে হবে সুখ ও দুঃখ। শুরুতেই বলেছিলাম যে এটা বিপরীতার্থক দ্বন্দ্ব। সুখ মানে আনন্দ, ভালো দিক ইত্যাদি বুঝতে পারি, এবার দুঃখ মানে কষ্ট, যন্ত্রণা ইত্যাদি বুঝতে পারি। তাহলে এই যে সমাসটা করছি সেটা হলো বিপরীতার্থক দ্বন্দ্ব। তার মানে শুরুটা যা হবে, মানে পূর্বপদ যদি ভালো হয় উত্তরপদটা হবে তার ঠিক বিপরীত। বুঝতে পেরেছ নিশ্চয়ই? আচ্ছা, তাহলে

পরের সমাজটাতে যাই, মানে দ্বন্দ্ব সমাজটাতে যাই, সমার্থক দ্বন্দ্ব। সমার্থক কথার অর্থ কী আগে সেটা বোঝো। সমার্থক মানে পূর্বপদ এবং পরপদ দুটোর অর্থ সমান, কাছাকাছি সমান থাকবে। তাহলে একটি উদাহরণ দিয়ে স্পষ্ট করি। ধরো তোমাকে প্রশ্নে দিয়ে দিল ছাই ভস্য। ছাই তো চেনো, ছাই মানে কাঠ পুরনোর পরে বা খড় পুরনোর পরে যে ভস্যটা পাই বা যেটা আমরা পাই সেটা হলো ছাই।

তো চেনো, ছাই মানে কাঠ পুরনোর পরে বা খড় পুরনোর পরে যে ভস্মটা পাই বা যেটা আমরা পাই সেটা হলো ছাই। আর ভস্ম ভস্ম একই কথা, তাহলে কি বুঝলাম? ছাই ও ভস্ম মিলে হলো ছাই ভস্ম। আমাদের এই সমাজটা ছিল সমার্থক দ্বন্দ্ব, তার মানে ছাই কথার অর্থ যা, ভস্ম কথার অর্থ একই, ফলে কি সমাস পেলাম? এটা সমার্থক দ্বন্দ্ব সমাস পেলাম। আর আরেকটা হলো অলোপ দ্বন্দ্ব। অলোপ কথার অর্থ কি? অলোপ। এই কথাটা যদি বুঝতে পারো তাহলে তুমি এই সমাসটা খুব সহজভাবে ধরতে পারবে। আমরা যদি এটাকেই সমাস করি, অলোপ কথাটাকেই যদি সমাস করি, অলোপ মানে নয় লোপ, নন তৎপুরুষ সমাস, অ থাকলে নেগেটিভ হয়, এটা তো জানো, মানে নাবোধক হয়। তাহলে অলোপ, লোপ মানে মুছে যাওয়া বা বাদ হয়ে যাওয়া, অলোপ মানে বাদ হবে না। তার মানে যে সমাসটা যেখানে যেখানে দেওয়া হবে তোমাকে, ধরো হাতে কলমে যদি তোমাকে দেয় একটা শব্দ দিল, এটাকে যদি তুমি ব্যাস বাক্যে ভাঙো তাহলে দেখবে হাতে ও কলমে, তার মানে একই রকম রইল, কোথাও শব্দগুলোর পরিবর্তন হলো না। এই যে পরিবর্তন হলো না, কেন হলো না, এই না হওয়ার জন্য এই সমাসটা হচ্ছে অলোপ সমাস। মানে এই পুরো পূর্ব পদ এবং পরপদ থেকে কোনো কিছুই বিলুপ হবে না। অলোপ মানে বিলুপ হয়ে যাওয়া, মানে মুছে যাওয়া বা বাদ পড়ে যাওয়া, কিছুই বাদ পড়বে না, যেরকম আছে ঠিক অ্যাজ ইট ইজ, দুটো শব্দ যুক্ত হয়ে যে সমাসটা হচ্ছে সেটা হলো অলোপ দ্বন্দ্ব সমাস। তাহলে সমাসের আমরা তিনটি অংশ তোমাদেরকে বললাম, আমরা পড়লাম এতক্ষণ। একটা হলো বিপরীতার্থক দ্বন্দ্ব, আরেকটা হলো সমার্থক দ্বন্দ্ব, আরেকটা হলো অলোপ দ্বন্দ্ব। আমি যে কথাটা মাঝে বলেছিলাম সেটা আরেকবার তোমাদেরকে একটু মনে করে দেই, যে আমরা যখন ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যটা বের করব তখন দ্বন্দ্ব সমাস করতে গেলে ও এবং আর, এই তিনটি শব্দের ব্যবহার অবশ্যই করতে হবে। তিনটি থেকে যে কোনো একটিকে নিয়ে আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যটা বের করব। এবার আমরা দেখব কী কীভাবে দ্বন্দ্ব সমাস করা যায়। অনেকভাবে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। ধরো বিশেষ্য ও বিশেষ্য পদের সমন্বয়ে দ্বন্দ্ব সমাস হয়। এটার একটা উদাহরণ দিই, দুধ ও ভাত। দুধ শব্দটা একটা বিশেষ্য পদ এবং ভাত শব্দটা একটা বিশেষ্য পদ, এই দুটো বিশেষ্য পদ মিলে দুধ ভাত হলো। ঠিক তেমনি পথ ও ঘাট, দুটো বিশেষ্য পদ মিলে পদ ঘাট হয়েছে। তাহলে আমরা জানলাম বিশেষ্য পদে এবং বিশেষ্য পদে মিলে দ্বন্দ্ব সমাস হয়। আবার বিশেষণ ও বিশেষণ পদে মিলে দ্বন্দ্ব সমাস হয়। এখন তোমাকে আমি তো আর এই ক্লাসে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এগুলো পড়াতে পারবো না, এগুলো তোমরা ছোট ক্লাসে পড়ে এসছো। বিশেষণ মানে বিশেষ্য পদের ভালো মন্দ বোঝালে, দোষগুণ বোঝালে তবে বিশেষণ পদ হয়। যেমন ধরো একটা উদাহরণ দেই, তোমাকে যদি পরীক্ষায় দিয়ে দেয় ভালো মন্দ শব্দটা, তাহলে তুমি এটাকে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্যে কীভাবে ভাঙবে? সেটা হবে ভালো ও মন্দ, কারণ ভালো একটা বিশেষণ, মন্দ একটা বিশেষণ, আবার সেটা বিপরীতার্থক দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। আরেকটা উদাহরণ হলো ধনী গরিব, ধনী ও গরিব। ধনী তোমরা জানো যাদের খুব পয়সা আছে, গরিব যাদের পয়সা কম, তার মানে ধনীর বিপরীত হলো গরিব। এটা বিপরীতার্থক দ্বন্দ্ব যেমন হচ্ছে, আবার বিশেষণ ও বিশেষণ পদের মিলনের ফলে যে দ্বন্দ্ব হচ্ছে সেটা এখানে এই দ্বন্দ্ব। আবার ক্রিয়াপদে এবং ক্রিয়াপদে মিলিত হয়েও দ্বন্দ্ব হয়ে থাকে, যেমন বলে ও কয়ে, একসঙ্গে মিলে হবে বলে কয়ে। তো বলে কথার অর্থ যে, কয়ে কথার অর্থ একই। তো বলা মানে কাজ করা,
কোয়া মানে কাজ করা।

0: কাজ করা মানে ক্রিয়া, ক্রিয়া মানে এখানে দুটো হলো ক্রিয়াপদ। তো ব্যাস বাক্যে আমরা পেলাম বলে ও কয়ে, এ দুটো মিলে হলো বলে কয়ে। ঠিক তেমনি হেসে ও কেঁদে, হাসা একটা কাজ, কাদা একটা কাজ, হাসা কাদা মিলে হলো হেসে কেঁদে, এটা আবার বিপরীতার্থক দ্বন্দ্ব হয়ে গেছে। ঠিক তেমনি সর্বনাম পদ ও সর্বনাম পদের মিলনের ফলেও দ্বন্দ্ব হতে পারে। যেমন সর্বনাম পদটা কি, যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদটা বসে সেটা হলো সর্বনাম পদ। যেমন ধরো যাকে ও তাকে মিলে কি হবে, যাকে তাকে। তোমাকে যদি পরীক্ষায় দিয়ে দেয় যার তার শব্দটা, তুমি কি লিখবে ব্যাস বাক্যে, তুমি লিখবে যার ও তার, মিলে হবে যার তার, তার মানে সর্বনাম পদ, এবং সর্বনাম পদ মিলে হলো এই সমাসটা। এবার আরেকটা এভাবে আরও করতে পারি, ধরো সমার্থক দ্বন্দ্ব, যেমন লোক ও জন মিলে হবে লোকজন। সমার্থক কী মানে, একই অর্থ, পূর্বপদের অর্থ যা, পরপদের অর্থ তাই। লোক অর্থ যা, জন মানে মানুষ, জন অর্থ তাই। এবার দুটো মিলে যে সমাসটা হলো সেটা হলো লোকজন, তাহলে এটাকে আমরা বলবো যে সমার্থক দ্বন্দ্ব। আরও অনেকগুলো এভাবে আমরা ভাগ করে নিতে পারবো, তো সে যাই হোক আগামী ক্লাসে পরবর্তী অংশটা তোমাদের সামনে আলোচনা করব। আজকে যে কথাটা আলোচনা করলাম সেটা নিশ্চয়ই তোমরা খাতায় লিখে নিয়েছ, বাড়িতে একবার ভালো করে পড়বে, একটু নোট করবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদেরকে এখানেই রাখতে হবে, সময় যেহেতু আমাদের হাতে আর নেই, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে সমাস সম্পর্কে পাঠ দিলেন পেকুয়ারজলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অপাংশু দেবনাথ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে রাজ্যে পেঁয়াজ চাষে সম্ভাবনা প্রসঙ্গে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার শুনবেন। পরে লোকগীতি শুনবেন উষা দস্তিদারের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 8:30 আধুনিক গান শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে। রাত 9:00 নজরুলগীতির শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গান সুপ্রতীক দাস। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। শরৎকাল এলেই বাঙালির মন কেমন যেন উৎসব মুখর হয়ে ওঠে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা, শিউলির মিষ্টি গন্ধ সব কিছুই যেন বলে দেয় মা আসছেন। আর মা আসছেন মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিন গোনা শুরু। পুজোকে ঘিরে শুরু হয়ে যায় কত প্রস্তুতি, নতুন জামা কাপড় কেনা, বাড়ি ঘর সাজানো, পুজোর বাজার, প্যান্ডেল তৈরি, প্রতিমা গড়ার ব্যস্ততা। এর সঙ্গে জড়িয়ে থাকে আরও কত স্মৃতি, ছোটবেলার পুজো, পুজোর ছুটিতে বাড়ি ফেরা, প্রিয়জনের সঙ্গে দেখা হওয়া, পাড়ার আড্ডা, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ, আর মণ্ডপে মায়ের মুখের সেই চিরচেনা মায়া। আপনি কিভাবে মাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন শুনতে চাই অভিজ্ঞাপন এই অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। মা আসছেন, আপনার লেখা পাঠাতে মেইল করুন আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি আমাদের দপ্তরে পাঠাতে পারেন। মা আসছেন ভাবনাকে ঘিরে আপনাদের মনের কথা, স্মৃতি, অনুভূতি কিংবা প্রিয় কোনো পুজোর কথা আমরা শুনব সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষ জুড়ে। আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু জায়গায়। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 68%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর আকাশবাণী আগরতলা।

0: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে ওয়ালি সুপারফাস্ট এক্সপ্রেস কে যাত্রী
1: আমি এখানে
2: দিদি তোকে নয় এটাকে মোবাইলটা চার্জ করতাম
1: বুদ্ধিতে চার্জ দে
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে
1: দেখলি
2: বাবা দাঁড়াও আমি পে করছি সিগন্যালই নেই
3: এবার কি করবে
2: আছে তো ফ্রি ওয়াইফাই
1: বোকা শুধরে যা
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই
3: আরবিআই এ কথা বলে
4: শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিকভাবে
5: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘরগৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘরগৃহস্থির আসরে আমরা আলোচনা করবো

0: রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি। নমস্কার ডক্টর মাইতি।
1: নমস্কার
0: ডক্টর মাইতি। আমরা পেঁয়াজ সম্পর্কে বলবো যে আমাদের রাজ্যে পেঁয়াজের চাহিদা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তার কারণ আমরা জানি আমাদের ত্রিপুরায় যারা বসবাস করে আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি অনেকটাই, সেই দিক থেকে মাছ বা মাংস খেতে গেলে পেঁয়াজের প্রয়োজনীয়তা থেকেই যায়। তো সেই দিক থেকে আমাদের কিন্তু পেঁয়াজের চাহিদা দিন দিন বাড়ছে। তার সংকুলন দিতে গিয়ে কিন্তু আমাদের বহিরাজ্যের উপরই নির্ভর করতে হয়। আমরা কিন্তু দেখতাম এক সময় ছিল যখন আমাদের রাজ্যে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির জন্য কিন্তু পেঁয়াজ বীজ অথবা ছোট ছোট পেঁয়াজ লাগিয়ে কিন্তু চাষিরা পেঁয়াজের যে পাতা বা পেঁয়াজ কলি সেটা বাজারে তুলতেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের রাজ্যের কিছু সংখ্যক কৃষক রয়েছেন যারা পেঁয়াজ চাষে আগ্রহ প্রকাশ করছেন, এবং আমরা যতদূর আমাদের কাছে খবর রয়েছে আপনারা কিন্তু আমাদের যে কৃষি মহাবিদ্যালয় রয়েছে আমাদের লিম্বুছড়াতে, আপনাদের যে কলেজ রয়েছে সেই কলেজে আপনারা কিন্তু পরীক্ষামূলকভাবে আপনারা পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হয়েছেন। প্রথমে আপনার কাছ থেকে জানবো আমাদের রাজ্যে এই যে জলবায়ু সেটা পেঁয়াজ চাষের জন্য কতটা উপযোগী।
1: পেঁয়াজ রাজ্যের পেঁয়াজ চাষের জন্য জলবায়ু এবং মাটি সবটাই কিন্তু উপকূল মানে উপযোগী, এবং আমরা হয়তো সেইভাবে আমরা চিন্তা ভাবনা করিনি, যার জন্য আজকে এটা আমাদের পুরো রাজ্যের যে পেঁয়াজের যে এটা হয় চাহিদা সেটা কিন্তু বহিরাজ্য থেকে আসে। মোটামুটি 90-99% প্রায় বাইরে থেকে আসে, কিন্তু আমরা একটু সচেষ্ট যদি হই আমাদের এই চাহিদাটাকে হয়তো রাতারাতি এটাকে মেটানো যাবে না যে একবারে সেলফ সাফিসিয়েন্ট বা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব, সেটা ভাবার কোনো কারণ নেই। আমরা যদি চেষ্টা করি তাহলেও বাইরের থেকে যে যোগানটা আসছে সেটাকে যদি আমরা কিছুটা হলে 30% যদি কমাতে পারি সেটাই হচ্ছে আমাদের রাজ্যের পক্ষে লাভ, বাইরে টাকাটা যাবে না। এবং আমরা বিশেষ করে আমরা কলেজে 2021 সাল থেকে আমরা পেঁয়াজ নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করছি। পেঁয়াজ লোকের ধারণা ছিল যে শীতকালে হয়, কিন্তু আমরা বর্ষাকালেও করে দেখিয়ে দিয়েছি যে এটা করা যাবে। এবং এখানকার যে জলবায়ু মাটি নিয়ে যে প্রশ্নটা আপনি প্রথমে করলেন সেটার সঙ্গে আমি আপনাকে এখনও বলতে পারি যে এটা মানে পেঁয়াজ চাষের জন্য উপযোগী।
0: ডক্টর মাইতি, আমরা যেটা দেখতাম শীতকালে সাধারণত আমরা কিন্তু পেঁয়াজকলি বাজারে পেতাম, তার মানে আমাদের কৃষক বন্ধুরা পেঁয়াজকলিটা উৎপাদন করতেন শীতকালে। সেই দিক থেকে আমরা জানি যে সাধারণত পেঁয়াজের দামটাও শীতকাল মানে শীতকালে এলে পড়ে যায়, অর্থাৎ এই সময়টাতেই কিন্তু পেঁয়াজ চাষ হতো, যেটা আমরা সাধারণত দেখতাম ভারতবর্ষের মধ্যে নাসিক মহারাষ্ট্রেই বেশি উৎপাদন হতো। তো আজকাল আমরা জানতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গে বর্ষাকালেও কিন্তু পেঁয়াজ উৎপাদন করছেন আমাদের চাষি বন্ধুরা। তো সেইভাবে আপনিও বললেন যে পরীক্ষামূলকভাবে আমাদের রাজ্যে আপনারা 2021-22 পরীক্ষামূলক উৎপাদন করেছেন এবং আপনারা সফল হয়েছেন আমাদের রাজ্যে বর্ষাকালেও পেঁয়াজ উৎপাদন করতেন। তো এই দিক থেকে কি ধরনের মাটি বা কি ধরনের আবহাওয়া দরকার বা জলবায়ু ঠিক কতটা দরকার এই পেঁয়াজ চাষের উপকূল হওয়ার জন্য?
1: আমি প্রথমে বর্ষার পেঁয়াজ নিয়ে আমি বলি। বর্ষার পেঁয়াজের জন্য যেখানে জল দাঁড়াবে না
0: আচ্ছা
1: সেরকম জায়গা, এমনি এমনি আমাদের এখানে যেরকম কিছু টিলা মতো আছে বা উঁচু জায়গা আছে, মাঝারি জায়গা আছে যেখানে জল দাঁড়াবে না, বৃষ্টি হবে কিন্তু জল দাঁড়াবে না, সেরকম জায়গাটাকে আমরা বর্ষাকালে করতে পারি। এরকম জায়গা অনেকটা আছে যেগুলো চাষ হয় না সেগুলোকে আমরা চাষযোগ্য করতে পারি। আর শীতের সময়
0: মাটিটা কি দোঁয়াশ হওয়া চাই?
1: মাটিটা দোঁয়াশ, তবে এঁটেল মাটি যদি হয় যে হবে না তা নয়, এঁটেল মাটি তো করতে গেলে যেখানে হয়তো অল্টারনেটিভ কিছু নেই সেখানে এঁটেল মাটিতে জৈব সারটা একটু বেশি দিয়ে সহজে করা যাবে, এটা নিয়ে কোনো ইয়ে নেই। সেটা বর্ষাকালীন হতে পারে বা শীতের সময় হতে পারে, সবটাই সময় করা যাবে। আর শীতের সময় যেটা হচ্ছে যে আমন ধানটা এমনভাবে লাগানো হয় যেটা হচ্ছে দক্ষিণের জেলাগুলোতে একটু আগে হয় উত্তরে একটু পরে হয়, কিন্তু এটা অবশ্য প্রাকৃতিক ব্যাপার যে বৃষ্টিটা আমাদের এখানে সেইভাবে সেই সময় মতো হয় না বলে একটু দেরি হয়। যদি দেরি না হতো সময় মতো হতো তাহলে কিন্তু আমন ধান তুলেও লাগানো যায়।
0: আচ্ছা,
1: ওই জমিতে। আর তা না হলে আমি সেই শীতের মরশুমের জন্য বর্ষার মরশুমে যদি পেঁয়াজ তুলে নিই তারপরে শীতের মরশুমে পেঁয়াজ ওই যে জায়গাতে লাগানো যাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই।
0: তাহলে আপনি বললেন প্রথম শর্তই হচ্ছে যেখানে জল দাঁড়াবে না এ ধরনের জমি হওয়া চাই, পেঁয়াজ চাষের জন্য,
1: মানে সেটা বর্ষার সময় শুধু
0: বর্ষাতে যদি হয়, তাই তো? আর শীতকালে তো

0: সাধারণত হচ্ছে না, সেচের ব্যবস্থা করতে পারবে, এই ধরনের জমি হলেই হবে। তো আমাদের রাজ্যের কথা বলছি ডক্টর মাইথি, আপনি হয়তো আমাদের ত্রিপুরার প্রত্যেকটা অঞ্চলেই ঘুরেছেন, আমাদের রাজ্যে কিন্তু ছোটোখাটো টিলাভূমি এবং উঁচু জায়গা কিন্তু প্রচুর রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো এই উঁচু জমিগুলোতে এক ফসলা মানে বিশেষ করে হলে দু ফসলা চাষ হয়, বাকি সময়টা কিন্তু এমনিতেই পতিত পড়ে থাকে, তাই সেই জমিগুলোতে আমরা করতে পারি?
1: অবশ্যই করা যাবে যদি একটু সেচের ব্যবস্থা থাকে, এবং এখানে যে নদীর জলটাকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু, শুধু আমি পেঁয়াজ চাষের কথা বলছি না, অন্য যে কোনো জিনিস, বিশেষ করে আমন ধান ওঠার পরে দেখা যায় অনেক জমি পতিত পড়ে আছে, সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি, কম সেচ লাগে, এরকম অনেক ফসল আছে যেখানে আপনি যদি ধরে নেন যে ওই জমিগুলো পতিত পড়ে আছে মানে তার সেই মুহূর্তে তার কোনো ইনকাম নেই, সেখান থেকে পাবো না, কিন্তু আমি অনেক ফসল আছে যেগুলোকে আমরা কম সেচ দিয়ে করা যায়, সেরকম জিনিসকে যদি করি তার থেকে যদি আমি 100 টাকাও রোজ খোঁজ মানে খরচা করে তারপরে যদি 100 টাকা পাই সেটাও যথেষ্ট আমার কাছে, আমি তো সেটাই তো পাচ্ছিলাম না কিছুই।
0: ডক্টর মাইথি, আমাদের কাছে বিশেষ করে আমাদের কৃষক বন্ধুরা যারা আজকে অনুষ্ঠান শুনছেন তাদের কাছে একটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে, তার কারণ আমরা জানি সাধারণত শীতের পরে যখন বর্ষা এসে যায় আমাদের রাজ্যে পেঁয়াজের দাম কিন্তু বাড়তে শুরু করে, যেখানে 20-25 টাকা থাকে সেখানে 30-50 টাকা চলে আসে এই বর্ষার সময়টাতে, ঠিক বর্ষাটা শেষ হয়ে গেল শীত আসার আগ মুহূর্তে কিন্তু 50 প্রায় দেখতে পাচ্ছি গত 5-7 বছর ধরেই কিন্তু 50-এর উপরে চলে যায়, 70-80 টাকাও চলে যায়, 60 টাকা চলে যায়,
1: এখনও তো 70 টাকা চলছে,
0: তাই না? তো সেই দিক থেকে আপনি যেটা বললেন আমাদের কৃষকদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর আমি বলবো, এই কারণে বর্ষাকালে যদি আমাদের রাজ্যে পেঁয়াজ উৎপাদন করা যেতে পারে, কৃষক বন্ধুরা যদি সেটা চাষাবাদ করে ওরা যদি লাভের মুখ দেখেন, অর্থাৎ মানে বাণিজ্যিকভাবে যদি সেটা লাভের হয়, তাহলে কিন্তু আমাদের রাজ্যে অনেক কৃষক রয়েছে এবং অনেক জমি রয়েছে, আপনি যে ধরনের জমি চাইছেন পেঁয়াজ চাষের জন্য হয়তো সুযোগ হতে পারে কৃষকদের জন্য।
1: এবং ত্রিপুরার যে আমি যেটুকু দেখেছি তাতে ত্রিপুরাতে এমনি মাছের প্রতি একটু আসক্তিটা বেশি, মাছটা খায়, এবং মাছ মাংস এই করতে গেলে পেঁয়াজটা লাগে। তাছাড়া আরো একটা জিনিস আছে, শুটকি মাছ, শুটকি মাছটাও খান,
0: শুকনো মাছ যেটা আমরা,
1: হ্যাঁ, তো সেইটাকে পেঁয়াজ লাগবে,
0: পেঁয়াজ ছাড়া চলবে না।
1: এবং এই বাইরেও যেটা আমরা যদি ভাবি, একটা ফ্যামিলিতে আলু পেঁয়াজ লঙ্কা যদি থাকে তাহলে তার অনেক সমস্যা মিটে যায়, প্রতিদিন হয়তো সে মাছ খেতে পাচ্ছেন না, কিছু ফুলকপি বাঁধাকপি টমেটো প্রতিদিন খায় না, কিন্তু আলু পেঁয়াজ লঙ্কা বা মরিচ যেটা বল সেটা কিন্তু প্রতিদিন থাকলে অনেক সমস্যা মিটে যায়।
0: পাশাপাশি প্রতিদিন সন্ধে হলেই ফাস্টফুডের প্রশ্ন আসে,
1: আসছে,
0: আর ফাস্টফুড মানেই সেখানে পেঁয়াজের একটা যোগান সেলার হিসেবে দিতেই হয়।
1: এবং এখানে যেটা হচ্ছে আমরা পেঁয়াজ তো খাবো, তার সঙ্গে পেঁয়াজ কলিটাও বিক্রি হয়, বাজারে খুব বেশি দামে বিক্রি হয়, এখন তো পেঁয়াজের 70 টাকা, পেঁয়াজ কলি হচ্ছে 100 টাকার কাছাকাছি, কোনো একটু কমছে হয়তো, কিন্তু বা আরেকটা যেটা হচ্ছে স্যালাডের জন্য আরেক রকম পেঁয়াজ আছে, গুচ্ছ পেঁয়াজ বলে এ করা হয়, সেগুলোকে বা স্প্রিং অনিয়ন বলা হয়, সেগুলো এখনও চাষ হয়নি, আস্তে আস্তে হবে, হয়তো একটা দিন আসবেই সেগুলো করতে হবে, এখন হয়তো বাইরে থেকে আসছে।
0: আমাদের রাজ্যে আপনারা পরীক্ষা করে নিয়েছেন যে আমাদের রাজ্যের মাটি পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত, এবার জানবো আপনার কাছ থেকে যে কোন ভ্যারাইটিটা আমরা শীতকালে লাগাবো এবং আমাদের রাজ্যের মাটি অনুযায়ী বা আবহাওয়া অনুযায়ী, আর কোন প্রজাতিটা আমরা বর্ষাকালে নেব।
1: আচ্ছা, আমি প্রথমে বলি শীতের মরশুমে যে সমস্ত জাতগুলোকে আমরা এ করি বর্ষার সময় সব হবে না।
0: আচ্ছা,
1: আবার বর্ষাটা ঠিক উল্টোটা, কেননা বর্ষার সময় যে পেঁয়াজ লাগানো হয় তার একটু গরম দরকার তার গাছের বৃদ্ধির জন্য, আর একটু ঠান্ডা পড়লে পেঁয়াজটা ধরতে শুরু করে, আর উল্টোটা হচ্ছে শীতের মরশুমে ঠান্ডাটা দরকার হয় গাছটাকে বৃদ্ধির জন্য, এবং পেঁয়াজটা যখন হয় তখন হচ্ছে টেম্পারেচারটা একটু বাড়লে তখন হচ্ছে বাল্বটা ভালো হয়,
0: ফলনটা আসে।
1: এইবার হচ্ছে আমরা অনেক জাত নিয়ে নাড়াচাড়া করেছি এবং তার মধ্যে যেটা হচ্ছে বর্ষার সময় ভীমা সুপার, এটা হচ্ছে ডাইরেক্ট অফ অনিয়ন গার্লিক রিসার্চ পুনে থেকে বেরিয়েছে, এবং এগ্রিফাউন্ড ডার্ক রেড যেটা হচ্ছে নাসিক থেকে NHRDF ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে হয়েছে, আমরা এইটাকে লাগিয়েছি মানে অনেক জাত করেছি, তার মধ্যে এই দুটো জাত হচ্ছে বর্ষার সময় খুব ভালো হয়েছে। আরও একটা বলি যে বীজ থেকে আমরা চারা করে লাগাই, কিন্তু বর্ষার সময় বীজ থেকে চারা তৈরি করাতে কিছু সমস্যা হয়, যে যদি ভালোভাবে বীজ চারা মানে
0: বীজ তলা তৈরি
1: না করতে পারি তাহলে কিন্তু এটা মার খাবে
0: চারাটা,
1: সেটার জন্য আবার অল্টারনেটিভ আমরা করেছি, আমরা

0: আগে এমনি বর্ষার সময় বীজে আমরা জমিতে মানে বীজতলাতে ফেলি জুন জুলাইতে, কিন্তু আমরা এখানে যেটা করেছি আমরা ফেব্রুয়ারি থেকে বীজ ফেলতে শুরু করি, শুরু করে আমরা সেই বীজটাকে লাগাই, লাগিয়ে ছোটো ছোটো পেঁয়াজ হয় সেগুলোকে শুকিয়ে নিই, দিয়ে আমরা জুলাই মাসে আবার লাগিয়ে দিচ্ছি ওই ছোটো পেঁয়াজ। তাতে সুবিধাটা যেটা হচ্ছে মানে আপনার একটাও গাছ মরবে না। যদি চারা লাগাই, সেই চারা যদি একশোটা লাগাই, একশোটার মধ্যে কম করে দশটা পনেরোটা নষ্ট হবে, কিন্তু এখানে একশোটার মধ্যে মোটামুটি ধরে নেওয়া যায় পুরোটাই থাকবে।
1: মানে বলছেন আপনি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা কি করব, গুড়ি পেঁয়াজ তৈরি করে নেব,
0: হ্যাঁ,
1: বীজ বপন,
0: মানে বীজ বপন করে হয়তো মাস দেড়েক বা দুয়েকের মধ্যে আমরা পুরো নিচ্ছি, যখন আমার
1: তারপর সেটাকে আমরা তুলে নেব,
0: তুলে নেব,
1: তুলে নিয়ে উপরে আগাটা কেটে দেব, কেটে
0: শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে সেই শুকনো পেঁয়াজটাকে পাতাটা কেটে দিয়ে আবার লাগাতে শুরু করুন।
1: আচ্ছা, সেটা লাগাবো কোন মাসে?
0: সেটা জুনের মানে বর্ষা আসতে শুরু করলেই আপনি লাগাতে পারেন,
1: মানে এপ্রিল মে জুন যখনই বর্ষা এলো তখন আমরা লাগাতে
0: পারবো। আমরা এরকম করেও আমরা অক্টোবরের প্রথমেও আমরা পেঁয়াজ পেয়ে গেছি।
1: আচ্ছা,
0: এবং আমরা এটা নিয়ে রাজস্থান থেকে আমরা নিজেরা করার আগে রাজস্থান থেকে নিয়ে এসেছি ছোট ছোট পেঁয়াজ, যেটাকে সেট বলা হয়, সেইটা নিয়ে এসে আমরা লাগিয়েছি। এই বছর অক্টোবর মাসের মাঝামাঝি আমরা দুর্গা পূজার সময়ও আমরা পেঁয়াজটা তুলতে পেরেছি।
1: আচ্ছা, আমাদের রাজ্যে,
0: আমাদের রাজ্যে শীতকালের যে জাত আছে সেগুলো আমরা করেছি, কিন্তু শীতকালে পশ্চিমবঙ্গের একটা জাত আছে যেটা হচ্ছে ভারতবর্ষের অনেক জায়গায় ওই যাত্রাকে নিয়ে যায়। এর সুবিধা হচ্ছে মানে লং ডিস্টেন্সের ট্রান্সপোর্টটা সহ্য করতে পারে, মানে দূরে যখন পাঠাবেন পেঁয়াজটা, অনেক সময় আমরা বাজারে দেখি যে খোসা টোসা উঠে গেছে, কিন্তু এর খোসাটা কিন্তু এ থাকে, টাইডিস অবস্থায় থাকে, এটা খুব মানে এই যে শকটা হয় যে যাতায়াতের অসুবিধার জন্য যে পেঁয়াজের খোসা টোসা উঠে যায়
1: লালচে গোল গোল,
0: হ্যাঁ, সেগুলো কিন্তু ইয়ে হয় না, একটু লম্বাটে টাইপের হয়। এই যাত্রা খুব ভালো এবং আমরা এটা করে দেখিয়েছি যে এটা হবে,
1: আচ্ছা
0: ভালো হবে। এমনি যেটা হচ্ছে শুকসাগর বলে একটা জাত আছে পশ্চিমবঙ্গ থেকে, যদি পেঁয়াজগুলো আসে এই শীতের মরশুমের পেঁয়াজগুলো, তাহলে বুঝে নেবেন যে চোখ বন্ধ করে ওটা হচ্ছে শুকসাগর। এছাড়া হচ্ছে এগ্রি ফ্রাউন্ড লাইট রেড বলে একটা আছে, ভীমা শক্তি বলে একটা আছে, এগুলো আছে। এছাড়া ভীমা শুভ্রা, ভীমা সুপার বলে দুটো জাত আছে, যেটা হচ্ছে সাদা রঙের পেঁয়াজ।
1: আচ্ছা,
0: এবং সেগুলো খুবই সুন্দর দেখতে, সাধারণ লোকে ভাববে হয়তো যে এটা রসুন, কিন্তু রসুন নয়, পেঁয়াজ।
1: আচ্ছা,
0: এবং এটা যদিও এ মানে খাদ্য গুণাগুণে বিশেষ কিছু পার্থক্য নেই, কিন্তু অনেকের জায়গায় আমি দেখেছি বাজারে বিক্রি করতে, সেখানে বলে যে এটার খাদ্য গুণাগুণ ভালো, এটা অমুক তমুক বিভিন্ন রকমভাবে প্রলোভন দিয়ে বেশি দামে বিক্রি হয়, যেটা হচ্ছে এটা যদি কুড়ি টাকা হয় চল্লিশ টাকা দিয়ে বিক্রি করছে।
1: আচ্ছা,
0: এবং মানুষের মধ্যে ক্রেজ আছে। এবং তবে এই সাদা পেঁয়াজটা বেশিরভাগটা হয় গুজরাট এবং মহারাষ্ট্র, এবং এরা প্রসেস প্রোডাক্ট করে বাইরে পাঠায়।
1: আচ্ছা, এই সাদা পেঁয়াজটাকে,
0: সাদা পেঁয়াজটাকে আমাদের এখানে মানে ইন্ডিয়ান মার্কেটে অত সাদা পেঁয়াজটা নিয়ে অতটা ইয়ে নয়, কিন্তু বাইরে পাঠানো যাবে, এবং সেটা হচ্ছে শুকিয়ে পাঠানো যাচ্ছে অথবা গুঁড়ো করেও পাঠানো যায়।
1: আচ্ছা,
0: এই
1: মানে অনিয়ন ডাস্ট,
0: অনিয়ন ডাস্ট।
1: তো ডক্টর মাইথি, আমরা আমাদের যারা আজকে অনুষ্ঠান শুনছেন আমাদের কৃষক বন্ধুরা, আমরা কীভাবে চাষাবাদ করব, একদম বীজতলা থেকে শুরু করে মূল জমিতে স্থানান্তর এবং চাপান সার, সেটা কীভাবে দেব আমাদের শ্রোতাদের যদি একটু বলে দেন।
0: আচ্ছা, বীজতলা যারা হচ্ছে বর্ষাকালীন বা জলদি ফুলকপি বাঁধাকপির চারা তৈরি করেন বা টমেটো বেগুনের চারা তৈরি করেন,
1: যেভাবে বীজতলা,
0: হ্যাঁ, বীজতলাটা বর্ষার সময় করতে গেলে একটু উঁচু করতে হবে, এবং সেই উঁচুটা মোটামুটি জলের মানে মাটির লেভেল থেকে ৬ ইঞ্চি কম করে উঁচু থাকে, যেন ভালো করে কুপিয়ে টুপিয়ে যেরকম বীজতলা করা হয় করা হবে,
1: গুঁড়ো করে নেবে মাটিটাকে একদম, ডাস্ট করে নেবে,
0: কোনো ঘাস টাস থাকবে না, পাথর টাথর কিছু থাকবে না, এরকম থাকলো। জৈব সার হিসেবে আমরা গোবর সারটাকে দিতে বারণ করি বীজতলাতে, এই কারণে গোবর সার দিলে ঘাসটা বেশি হয়।
1: আচ্ছা,
0: বীজতলাতে এটা যে কোনো ফসলের ক্ষেত্রে আমরা সবসময় বলি গোবর সার দেবেন না, আপনি ভার্মি কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট দিন, ভার্মি কম্পোস্ট দিলে অ্যাটলিস্ট ছোটো অবস্থায় পেঁয়াজের চারা যখন বেরোয় আর ঘাসের মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পাবেন না, এবং ঘাস যখনই বাড়তে শুরু করে পেঁয়াজের থেকে আগে বাড়বে, সুতরাং আমাকে ওই অবস্থাটাকে খুব সন্তর্পণে কাজটা করতে হবে, যাতে হচ্ছে মানে আগাছা দিয়ে যেন ভর্তি না করতে পারে, সেই জন্য হচ্ছে ঘাসটাকে মানে এ করার জন্য
1: সরাসরি দেবেন না আপনার বীজতলাতে,
0: ইয়েতে দেবো আমরা ভার্মি কম্পোস্ট দেবো। গোবর সারটা মূল জমিতে দেওয়া যায়, মূল জমিতে একটু ফাঁক করে লাগানো হয় তো সেখানে গাছ আগাছা তোলার ক্ষেত্রে সুবিধা হয়, কিন্তু এখানে তো অত তোলা যাবে না, তুলতে গেলে হয়তো গাছটাই চারাটাই নষ্ট হবে। আর যেটা হচ্ছে বীজতলাতে সাধারণভাবে আমরা

0: কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার দিতে বারণ করি।
1: আচ্ছা,
0: কিন্তু যদি প্রয়োজন হয় আমরা কিছুটা ইয়ে দিতে বলি, মানে পটাশ দিতে বলি। পটাশ না দিলে, পটাশের যদি ঘাটতি থাকে, দেখা যাবে যে উপরটা হলুদ মতো হয়ে যাচ্ছে গাছের পাতার দিক,
1: পাতার উপরটা।
0: হ্যাঁ, পটাশের জন্য হবে, অভাবের জন্য। আর একটা হয়, একটা রোগ মতো হয়, সেই রোগটাকে আমরা কিছু ওষুধ দিয়েও, ওই ম্যানকোজেব টাইপের ওষুধ দেওয়া হয়, সেই ওষুধটা দিতে হবে 1 গ্রাম প্রতি লিটার জলে। এবং পেঁয়াজের পাতার একটা এ হচ্ছে কি, অন্য গাছের থেকে আলাদা যে পেঁয়াজের পাতাটা খুব মসৃণ, আপনি কোনো স্প্রে করলে, সে ওষুধ দিন বা অন্য কিছু যদি স্প্রে করতে যান, জল গড়িয়ে পড়ে যাবে,
1: নিচে পড়ে যাবে।
0: সেই জন্য আমরা বলি যে কিছু আঠা জাতীয় দোকানে পাওয়া যায়, তা সেইটা যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা অনেক সময় বলি যে আপনারা সার্পের গুঁড়ো দিন, অথবা লিকুইড
1: ডিটারজেন্ট পাউডার গুঁড়ো দিন,
0: দিয়ে দিন। তাতে হচ্ছে ওই গাছটি যখন আমরা স্প্রে করব, তাতে হচ্ছে
1: পাতায় কিছুটা আটকে যাবে,
0: আটকে যাবে। এইভাবে বীজ এ করলেন, বীজটাকে লাইনে লাগাতে হবে এবং যতটা সম্ভব ফাঁক করে লাগানো, যদি সম্ভব হয়। একটা লাইনেও ফেলছেন, কিন্তু লাইনের মধ্যেও যে বীজটা যেন একটু ফাঁক ফাঁক করে থাকলে গাছটা ভালোভাবে বাড়তে পারে।
1: এবার বীজটাকে আমরা শোধন করে নেব, তাই তো?
0: বীজটা এখন ধরুন বেশিরভাগ ক্ষেত্রে বীজ শোধিত বীজ আসে, আর না হলে এমনি যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রুপের কোনো ওষুধ দিয়ে ভালো করে এ করাটা যায়। কিন্তু কিছু না হলেও ওই ম্যানকোজেবকে বা ইয়ে অন্য ব্লু কপার টাইপ, কপার অক্সিক্লোরাইড জাতীয় জিনিস দিয়ে
1: কৌটোতে দিয়ে মিশিয়ে নিয়ে আমরা
0: আপনি ইয়ে করতে পারেন, ভেজাবেন,
1: ছায়াতে শুকিয়ে নেবেন।
0: একটা জিনিস হচ্ছে, মানে আজকাল আগে আমরা করতাম কি, জলটা ভিজিয়ে নিতাম রাতের দিকে, পরের দিন জল থেকে বের করে নিয়ে জমিতে বীজ ফেলতাম। কিন্তু এখন যেটা হচ্ছে বিভিন্ন জায়গা, বিশেষ করে প্রাইভেট কোম্পানিরও বীজ যেটা হচ্ছে কি দেশীয় বীজ, অনেক সময় দেখা যায় রঙিন বীজ, সেই রঙিন বীজটা হচ্ছে ট্রিটেড সিড। এই ট্রিটেড সিডকে যদি আপনি
1: ভিজিয়ে নিতে হয়,
0: ভিজিয়ে দেন, তাহলে কিন্তু তার মানে কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য করা কি, বীজতলাতে বা মূল জমিতে যেখানেই আমি বীজটা ফেলবো না কেন, সেখানটায় জোটা থাকবে, মাটিতে রস থাকবে, তাহলে আর আমাকে এবার যদি ওখান থেকে মানে বীজ থেকে যে উপরের কোটিংটা মানে সরে গেলেও সেটা ওই জমিতেই থাকবে। এইটা সিড ট্রিটমেন্টটা করা হয় প্রাথমিক অবস্থায় কিছু রোগটাকে দমন করার জন্য, যাতে না হয়। আমরা বাচ্চাদের করি কি, ট্রিটমেন্ট বিভিন্ন রকমের ইয়ে দেওয়া হয়, ইঞ্জেকশন, টিকা ইত্যাদি দেওয়া হয়, যে প্রাথমিক অবস্থায় যেন ওই রোগের জন্য আক্রান্ত না হয়। এইটার জন্য
1: এবার মূল জমিটা কিভাবে করবেন? মূল জমি,
0: আচ্ছা, এমনি চারা যেটা বীজটা ফেললাম, বীজটা ফেলার পরে মোটামুটি 1.5 থেকে 2 মাস চারাটা লাগে চারা তৈরি হতে। এবার চারা তৈরি হওয়ার পরে মূল জমিতে যেরকমভাবে চাষ করা হয়, সে যে কোনো ফসলের ক্ষেত্রে যেভাবে চাষ করা হয়, যে সবজির ক্ষেত্রে সেরকমভাবে চাষটা দিতে হবে। দেওয়ার পরে বর্ষার সময় যখন করা হবে, তখন বীজতলা যেরকম উঁচু করা হয়েছে ঠিক সেই রকমভাবে উঁচু করা হয়।
1: এইভাবে করে চওড়া করলে, তাতে আমরা যদি লাইন সুইং করি, দুপাশ থেকে যখন ড্রেন থাকবে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, এবং দুপাশ থেকে আমরা
0: যদি জল দরকার, দেওয়ার দরকার হয়, হয়তো বৃষ্টি হলো না বর্ষার সময়, বৃষ্টির উপর নির্ভর
1: দেওয়া যেতে পারে,
0: আমি একদিকে বন্ধ করে দিয়ে জল দিলে আবার জলটা পেয়ে যাবে। এবং এই চারাটা যখন লাগানো হয়, তখন এত ঘন ঘন লাগানো হয়, যেটা হচ্ছে 6 ইঞ্চি বা 15 সেন্টিমিটার দুটো সারির মধ্যে দূরত্ব থাকে মূল জমিতে, আর একটা সারিতে দুটো পেঁয়াজ গাছের মধ্যে দূরত্ব থাকে মাত্র 4 ইঞ্চি বা 10 সেন্টিমিটার। সুতরাং আপনি অন্য ফসলের মতো যে সহজে গিয়ে কাজটা করতে পারবেন তা নয়। তার জন্য হচ্ছে কি, আমরা বলছি যে বেডে করুন, সে যে শীতের সময় হলে উঁচু বেড করতে হবে না, বর্ষার সময় করলে উঁচু বেড করতে হবে। এবার এই দুটো এরকম বেড আপনার লম্বাটা যতটা আপনার প্রয়োজন আছে সেটা করতে পারে, কিন্তু চওড়াটা হচ্ছে 1 মিটার, এবং একটা বেড থেকে আরেকটা বেডের মধ্যে কিছুটা জায়গা ছাড়তে হবে, 50 সেন্টিমিটার ছাড়লেন, যে ওইখান থেকে বসে নিড়াতে চাইলে নিড়াতে পারবে, যদি মনে হয় যে কোনো চাপান সার দিতে হবে তাহলে চাপান সারও ছিটাতে পারবে, যদি কোনো স্প্রে করার দরকার হয় ওই ফাঁকা জায়গা দিয়ে করবে। এবং ওই ফাঁকা জায়গাটা বর্ষার সময় যেহেতু উঁচু জায়গা হচ্ছে বলে, ওইখান থেকে যদি বৃষ্টি না হয় তাহলে জলটাও দেওয়া যাবে।
1: সবচেয়ে বড় কথা হচ্ছে, মূল জমিটা আমরা যখন তৈরি করবো, তার আগে কিন্তু অবশ্যই আমরা আমাদের মাটি পরীক্ষা করে নেবো, যে পেঁয়াজ চাষের জন্য যা যা দরকার, মানে বিশেষ করে অনুখাদ্য যা দরকার, সেগুলো যে মাটিতে আছে কিনা সেটা আমরা দেখে নেব। ডক্টর মাইতি, এবার আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের কৃষক বন্ধুরা তখনই উৎসাহিত হবেন যখন এটা, এই চাষটা, পেঁয়াজ চাষটা লাভজনক হবে। একটা পরিসংখ্যান যদি আমরা দিতে পারি যে পেঁয়াজ চাষ করে প্রতি কানিতে কী পরিমাণ উৎপাদন হতে পারে।
0: আচ্ছা, এইবার যেটা আমি বলি, আমি আপনাদের

0: কানির হিসেবটা একটু আমার কাছে এ লাগে, আমি সেইভাবে করতে পারি না।
1: এক হেক্টর কাঠা থেকে আমাদের গন্ডা একটু বড়।
0: হ্যাঁ,
1: আপনারা যেটা কাঠা বলতেন,
0: হ্যাঁ,
1: আপনারা ধরুন ২৪ কাঠা আমাদের প্রায় এক কানি,
0: এক কানি।
1: আমরা যেখানে ২০ গন্ডা এক কানি বলি, কলকাতার হিসেবে ২৪ কাঠা প্রায় এক কানি জমি।
0: আমি আনুমানিক আমি এক একটা হিসেব দিই, যেটা হচ্ছে আমার এক হেক্টর জায়গা, মানে ৭.৫ বিঘা জায়গা, তাতে মোটামুটি পেঁয়াজ চাষ করতে গেলে আমি ১৫,০০০ টাকা আমার খরচ হবে।
1: আচ্ছা,
0: মানে ১৬,০০০ টাকা এক বিঘা আমাদের হিসেবে,
1: মানে আমাদের এখানে ৬.৬ কানি, আপনাদের
0: ৭.৫ তাতে হচ্ছে ১,১৫,০০০ টাকার ১৫-২০,০০০ টাকার মতো খরচ হয়। এইবার আপনি ওইখান থেকে যদি এক হেক্টর থেকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে ইয়ে করেন, আমি এখানে দেখেছি ওই ওই ধরনের ফল গড়ফলনটা পাওয়া যায়, ২৫০ থেকে ৩০০ কুইন্টাল পাওয়া যাবে পেঁয়াজ।
1: ৩০০ কুইন্টাল
0: অ্যাভারেজ
1: কিলো
0: না, কুইন্টাল
1: কুইন্টাল।
0: এইবার আপনি ১০ টাকা করে যদি বিক্রি করেন, তাতেও প্রায় ২,৫০০০ টাকা এসে যাবে।
1: বাহ, তাহলে মাত্র ১৫-২০,০০০ টাকার বীজ দরকার হলো
0: না? বীজে ১৫,০০০ এ লাগে না, মানে এক হেক্টর যদি করতে যান তাতে হচ্ছে ১০ কেজি বীজ লাগে। ১০ কেজি বীজের দাম হচ্ছে আপনার বছরে বছরে একটু ইয়ে হয়, আমি ধরে নিলাম ১,৫০০ থেকে ২,০০০ মধ্যে
1: ২,০০০ টাকা
0: ১৫,০০০ টাকা বীজ যাবে। তারপরে সার আছে, চাষ দেওয়া আছে, ওষুধ দেওয়া আছে, এই সমস্ত মিলিয়ে আমি আপনি ধরে নিয়েছি। আর এই যে আগাছা, আগাছা দমনের একটা
1: মধ্যকালীন পরিচর্যা
0: আছে, এইগুলো নিয়ে রাফলি আমি ধরে নিয়েছি যে ১৫,০০০ টাকা খরচ হবে। কারণ লোকের দামটাও তো বেশি, সারের দাম সবই আছে। আচ্ছা, সারের ক্ষেত্রে আপনি একটা কথা আমি বলে দিই, আমরা সবাই জানি যে জৈব সার তো প্রথমে দিতে হবে, তারপরে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ দিতে হবে, চাপান সার দিতে না, মূল সার দিতে হবে, তা হয় আর কিছুটা চাপান সার দেওয়া হয়। মূল সার হিসাবে আমরা নাইট্রোজেন যদি আমরা মাটি পরীক্ষা করি, যদি সারটা দেওয়া হয় তাহলে ভালো, যদি না হলেও মোটামুটি বলা হয় যে ১০০ কেজি নাইট্রোজেন প্রতি হেক্টরে, ৫০-৬০ কেজি হচ্ছে ফসফরাস, আর ৬০-৮০ কেজি হচ্ছে পটাশ। পেঁয়াজের ক্ষেত্রে নাইট্রোজেন এবং পটাশ
1: হেক্টর প্রতি,
0: হ্যাঁ হেক্টর প্রতি নাইট্রোজেন এবং পটাশের রিকোয়ারমেন্টটা সবচেয়ে বেশি। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে দেওয়া খুবই জরুরি হয়, সালফার। সালফারটা হচ্ছে মোটামুটি ৪০-৫০ কেজি দেওয়া যায়, ৫০ কেজি, এবং সেটা কিন্তু মূল সার হিসেবে দেওয়া হবে, ওর চাপান সার নয়,
1: জমি তৈরি সার।
0: মূল সার হিসেবে দেওয়া হয় মোটামুটি ১০০ কেজি নাইট্রোজেনের ৩/১ দেওয়া হয়, আর পুরোটা ফসফরাসটা দেওয়া হয়, পটাশ যেটা নাইট্রোজেনের মতো ৩/৩ করে দেওয়া হয়, আর পুরো সালফারটাকে দেওয়া হয় এখানে। এবার যে নাইট্রোজেন যে বাকিটা থাকলো, ৩/২ আছে, সেটাকে লাগানোর থেকে, চারা লাগানোর থেকে ১ মাস পরে দেওয়া হয়, আর তারপরে প্রথম চাপান সারটাকে দেওয়ার পরে আবার একটা চাপান সার দেওয়া হয় মোটামুটি ৫৫-৬০ দিনের মধ্যে। তারপরে কিন্তু আর কোনো চাপান সার নাইট্রোজেন দেওয়া হয়,
1: এক মাসের মাথায় আমি একবার দেবো,
0: আর ২ মাসের মধ্যে দেওয়া
1: হয়। আর সাধারণত রোগ পোকার আক্রমণ কী হয় এবং তার জন্য আমরা কি প্রতিকার ব্যবস্থা নেব?
0: রোগ পোকার আক্রমণ যেটা হয় সেটা হচ্ছে দুটো রোগ মারাত্মক হয়, সেটা এখনো পর্যন্ত আমাদের এখানে হচ্ছে, কিন্তু সেরকম যেহেতু চাষ হয়নি বলে মারাত্মক আকার নেয়নি, বেশি হলে হয়তো হবে, মানে পার্পল ব্লজ বলে একটা ইয়ে হয়, তাতে ইয়েতে থাকে, মানে কি বলে, গাছের সবুজ অংশের মধ্যে একটা ছোট্ট সাদা মতো হয়ে যায়, দিয়ে তারপরে ওইখানটায় বাদামি মানে ইয়ে কালচে মতো হয়। আর একটা দেখবেন মানে স্টেম ফ্লাইলাম ব্লাইট বলে হয়, সেগুলোকে এই করা যায়, সেগুলো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, দিয়ে শুকোচ্ছে। আর একটা দেখা যায় যে ভাইরাস হচ্ছে ইয়েলো ডট বলে হয়, সেগুলো পাতাগুলো বেঁকে যায়। অন্য দুটোর ক্ষেত্রে আপনি ম্যানকোজেব ১০-১৫ ডেজ ইন্টারভ্যালে ২ গ্রাম প্রতি লিটার জলে উইথ স্টিকার দিয়ে করতে পারা যায়।
1: আচ্ছা আচ্ছা, ডক্টর মাইতি আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা এ প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি।
2: এখন শুনবেন লোকগীতি শিল্পী উষা দস্তিদার।

0: লোকগীতি শুনছিলেন ঊষা দস্তিদারের কণ্ঠে। সেই সঙ্গে শেষ হল ঘর গৃহস্থীর আসর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কাকবুরুক অনুষ্ঠান।
1: আনি খাপাঙি হাক তো নিলো।

0: chini cha thani wo chang cha mong bu phro chang jotno tong ka ham hena inga ka chini cha mong go chang chang hai na sahib kok ba inga hina carbohydrate protein fats
1: minerals
0: jing e tui abar jotno som abar jotno chang nangu abar jotno mane jesak tong na nang se tong kha ka se abar ga chang cha mong ka ham hinja o mane chini cha mong jotno tong ta kok ba আউন বাকি চং তাক পুষ্টি নিউট্রিশন খাই না নিঙ্কা গা চং স্বাস্থ্য দপ্তর নি হইতে হেঙ্কা গায়ে পুষ্টি দিবস ব খাইলে চং সপ্তাহ ব্রুম ব্রুম ন আবন রগই নাই তাবুক থাইচিং ন শাখা চিনি বুক চং ন শাখা রাষ্ট্রীয় পোষণ মাস তাক চলাই তো হে হাই আবো হাঙ্কা গায়ে অক্ষেপে ইংকা নাইন্থ মানে নয় নম্বর রাষ্ট্রীয় পোষণ মাস আবো সেপ্টেম্বর নয় তারিখ 2026 পুইলা লঞ্চ 2026 অঙ্ক কা চ্যাং জাখা বারাণসী ব গাব তাবো নয় তারিখ সেপ্টেম্বর নিশিমি আট তারিখ অক্টোবর জরাতে আব থাং নাই পোষণ মাস গায়ে আ জায়গাও তাকলাই নি কক বুমা হাঁকা কায় হামারি আঙ্গনবাড়ি হামারি জিম্মেদারি কক বখা কক বুমল আব মানে অঙ্গনবাড়ি রং ন বিশিং তৈ বতি খাই চামং নুমুং কাহাম বতি খে চারি জায়গায় তং আব ন তৈ তাকলাই নি গাবন বাকি না চং অঙ্গনবাড়ি বো চং হেলথ নি হইতে হেঙ্কা কে রক্ত তৈ আলকা রক্ত কমং সামু ন খাই হেলথ নি হইতে হেঙ্কা সপ্তাহ ব্রুম ব্রুম ন খাই যাব পুষ্টি দিবস নি গা পুষ্টি দিবস তাম চারি কাকাই খিচুড়ি চারু খিচুড়ি চারু তাবুক চং ওয়ান সুন হেঙ্কা আং থাইচিং সাকা কার্বোহাইড্রেট ফ্যাট কাই তাবো আং যদি খিচুড়ি চারি আবই তাক চিন বড় রং না আহ না মুয়াবন্দ্রু বাতিমা মজ খাই চারি মা খাও আবো তো তেব থক বলে হাইফোন আপ্রো আবো চারি যাই গিয়া খিচুড়ি সে চারি যাবো তাং কাকায় তাক মুয়া মুয়া আওয়ন্দ্রু আংকব খিচুড়ি হংকাই তাম তো হংকাই দাইল মাই সম্বাসরু থক মুইথাই তঙ গাই চিং তাক কার্বোহাইড্রেট যেটা হিমানি আবো হংকাকে বড় বেশি মান কাকায় মাই ও মান খাবো গা তাও প্রোটিন প্রোটিন তোমরা নগো চিন চামুঙ্গ প্রোটিন চং বড় মান কাকায় প্রোটিন চং বড় মান থাক কাকায় দাইলও প্রোটিন তো গাই থক নগো চিনি চামুঙ্গ কিসা মিশা চং একদম থকরে আমি বইয়া চিং যে চাব্রুম ব্রুম ন থক কিসা নগো চিনি চামুঙ্গ গা তাবো খিচুড়ি হংকা খিচুড়ি ন সম্বাস রিজাগো গা আর জাগাবো থক বফাইও গাতে সম রিজাগো তাই আলকা তাই মুইথাই রিজাগো হা মুইথাই রগ রেখা আরো যতন বস্তং মানই হাই ভিটামিন যতন ফাইবেকে আরো গাবন বগে আবো হাইকে খিচুড়ি চারি যাবো পুষ্টি দিবস নিউট্রিশন পোষণ নি বগে তাও বুয়া অন্দর চারি রেখা আরো তাম করে ইং ন থক কিন্তু করে আরো করে থক করে এ আবো হাইতা আবন বগে চিনি চামুং আবন বগে ন যখন চং চং নুগো আবন বগে চং বড় র আহ না চং চালাইপুর হংকাই চং আসক মুই পদরে পদ সঙ্গে পানং মানো কিন্তু ফাঙ্ক কাকাই বড় র ভাইপ্রকাই চং পদরে পদ সং লাইও আবন বগে চিনি চামুং গ চং যখন ও মানি রক আবন বগে একদম থক গ্রী সিমি আবো ইয়া থক সম মস কখা কমাল যত মানি নাও চিনি সরিব যতন যখন গাবন লগি লগি চং ফল যে কথা তাক নি সিজনত যে কলমা জরা নিহে কলমা জরা অংখা মাইসিং নিহে মাইসিং নিহা চিনি যে নামমানি আবরক যে সিজনাল ফ্রুট চিন্তা চং মৌসুমি ফল আবো ব নাও বেলেগ হেন তাকে চং যে ভিটামিনস আবরক ব চিনি বসাগ নাও তে আবন লগি লগি তৈ তৈব চং নংনা নাও বাকসাকে তৈ নিয়া তৈ কম নঙ তৈ কম নংখাই বাবো ব পুঙ্কন মানে অসুবিধা আং নাই তা নাকি হাই আবো হংকাই চিনি পোষণ পোষণ মানে চামুং কাহাম যেন বোন চং চামুং কাহাম হিনাই হিঙ্কাকাই চিনি সরিব বসাগ নাঙ্গই না মতো আবো হাই চামুং আবো নংকাই চং আবো হংকাকাই ব নিউট্রিশন বিনি চামুং কাহাম অংখা হিনতা নাকি হাই আবো হাইকে চং চামুং তো যত নিন নাঙ্গো গাই চং ওয়ান সকি ফাইকাকাই আবন বাকি চামুং নন তৈ সালাইনাই হিঙ্কাকাই বোন চামুং কাহাম হিনাই হিঙ্কাকাই তাবো সালাইনে হাঙ্কাই কাইসা চারাই চং আসায়াকু সানিন চিমি নচং কিন্তু চামুং মানি ফাইও
1: প্রেগনেন্ট ফ্রুন চিমি সেরাই ভগ সোজা ফ্রুন চিমি ভগ
0: কুজা চুজা ফ্রুন চিমি আম চং কাহাম কাই তরি লগই নানি হিঙ্কা কাই কাহাম নানি হিঙ্কা কাই কাইসা চেরাই বুমানি বহং নি সিমি ন আসাই তো বো মচানাই ন কিন্তু বুমানি বহং নি সিমি ন ব চামুং কাহাম মানি ফাইনা নাও
1: এখন বরক তো তাবক ও যে অগো সোজাক ফুরঞ্জিম চাখা গাছ বংনে তর থানে লক থানে বংনে জ্ঞান বুদ্ধি বরং যত ন কাহামুং নানি শাক মাংব কাহামুং নানি হিংকে হাইনি বাগাইন

0: অজরা মতাই বনরক আফ্রু বনা কুক মানে তেনা মানে
1: বুমা চাওয়াই ফাইনা
0: নাই
1: চং তাক বু ফাং নগো চং বু ফাং নং বুফ্রু তুইলু বা বুথাই থাইনা জরা দো তুইলু আপ্রু রিয়া বলে যে কাইফ্রু নিশিমি নই তুই লুবই যে রেনা নি সারে না নাকা রেখা আবহাকে মা ফাইং গাছে বরাও থাকে বুথাই থাই চং বরক মুশিব চং আমি নচং চানা নি কাহাম করং চং থাই চিংবো নসালাইকা হেলদি ডাইট ফর গুড হেলথ এন্ড নিউট্রিশন সাক কাহাম তংনান বাকে ইংকাকাই চামুং কাহাম পংকং নানকে সাক কাহাম মংনান ইংকাকাই আ চরাই ব ব বরক মুনিসু ব বুমানি ভগ নি সিমি ন চামুং কাহাম কাই মানি ফাইনা না ইংকা বাকে সাবো চানা না ইংকাই আরো নিসিমি ন চ্যাংসি নাই যে খরচ সাক দেরিয়া বরে বাইকে চানা না ইংকাই সাক দেরিয়া মানে ন ব কিন্তু ব সাইচুং ইয়া ব খরং নেই ইংকা বাকে খরং নেই নি মাসা নাই ব খরং নেই নি মাসা নাই ইংকা খরং নেই নি বাইকে মাসা নাই ইংকা থাইচিং তো সাইপে গেছি নি চামুং গ বেশি তংনা নাংমান হিংকাই প্রোটিন উজে ডাল রক হাই মাংস প্রোটিন বড় মান হাই চ ডাল মাংস বসলি জাতীয় তক্তই তক্তই নিজে কুফুর আরো হাই প্রোটিন তো বিশিনি কর্ম হাই বিশি নিজে কর্ম হাই বুফাম মানে তো ফ্যাট হিনতা আবো না আবো তো হাই চি চামুং থানি হাই প্রোটিন বেশি তোমার নাও আমাদের দিকে যা কিসা কুকাই কার্বোহাইড্রেট মানে মাই জাতীয় মানে চিনি মুইথাই জাতীয় মানে তোমরা নাও আমি যা যত নি কম হাকাই বুফাম জাতীয় মানে না তোমরা নাও গাই সম কিসা তোমরা নাও গাই তৈ আবো হাইকে না বুমা রকব আবো হাইকে না চানা নাও গাব তো খরং নি বাকি তাক চানাই গাউন বাই চিং যে জায়গাও ফাই থাম চাকাকাই বুমা হাঙ্কাই বহাই ফাই বেড়ে চানা নাই
0: তাই ফাইচাই বেশি
1: তে ফাইচা গবাং মা চানাই কিসা কিসা কাই গৌ ইংকে কসার কসার টিফিন রক তো ব খরং নি বাকে চানা নাই গাই আউন বাকি ন কম হিমানি ন ব তাবো ডাইল ডাইল হাই তো চাই না থারক থারক নাই রকলে বহাঙ্ক অন্ত কাপ থাই নেই গনা নাও চানা নাও
0: কাপ কিনে ওজন
1: কাপ কিনে
0: মানে ও যে সম্পূর্ণ যে বিনিয়ে যে ডাল বকল
1: সংজাক
0: নজাক ন
1: সংজাক ন কিন্তু আর ডাইল ব একদম তৈ হাইয়া ঘন খাই বেলা ঘন বইয়া অজন্তী খাই কিন্তু তুই হাইকাইয়া বাকসাকাই তামাং গ্যাস অঙ্গু চাকাকাই হাই অঙ্গুর হইনে আর সাকাংনি সল সল সাকানি বুতি নাকি চাও বাহানকে বোকাম নকাই বাকসা চাইয়া কিন্তু ইয়া বহাইয়া গা বাহিনী খরচ বুমা হাঙ্কাই বন্ধ তবকে দুই কাপ ডাল মানে আড়াইশো কনি ওজন নি চানা নাও গাইতে বাদাম রক ফল আবো হাইরক চানা নাও গাই তে কেসা হাঙ্কাকাই চিন সাগ চামুং তো চাও ন চামুং চানাই তৈ বনংনাই আবন লগি লগি চে কাসা নাংমান হিংকাকাই চিনি বেকরাং রক কাহামনানি বাকে রাগনান বাকে সাতুং বনাঙো চং
0: ভিটামিন ডি
1: হ্যাঁ ভিটামিন ডি নি বাকে বুমা রক হাঙ্কাকাই বড় অন্তত বাকে পনেরো মিনিট রক সাতুং সাতুং মা মানজাকাই আবো ও হাই ন সালথানা নগ আর তিনটা রক লাই আবো হাইয়া ফুংনি সাতুং সাতুং কপরা কতা দশটা এগারোটা আজরা হুঙ্ সাতুং কপরা পঙ্গু
0: কে আমন কারিব ফল ফকলা কবা মা থালিক রক নি নি যে কবা মানো নি নি আপেল কমলা আমার একটা প্রোটিন গরা খব জাগা মন যতন
1: আবো কতা আবো রকে ভিটামিন তো আরো হুম থালিক হুঙ্কাই কার্বোহাইড্রেট তো পটাশিয়াম বো তো হাই আবতে কেসে হাঙ্কাই বুমা রক বরক ভগ বুসা চুজা সাক দেরি আপুর হাঙ্কাই তে কেসে চানা নাম মানে তো ক্যালসিয়াম ক্যালসিয়াম তো বিথি চাও ন গাবন লগি লগি ক্যালসিয়াম গনাং মানে ক্যালসিয়াম গনাং চামুং যেরকম দুধ দুধ হাঙ্কাই যে কোনো দুধ নি মানে আবরক হাঙ্কাকাই ক্যালসিয়াম তো আবরক চানা নাও হাঙ্কাই তে কেসে হাঙ্কাই আয়রন লোহা লোহা চানা নাও পুঙ্কই আইরন গনাং মানে যেরকম থৈ খাজাংনাই যেরকম তাম হাঙ্কাকাই মৈখুন মৈখুন মৈতু হাঙ্কাই চাকুমরা চাকুমরা বসক আবহাই মানে রক চানা নাও
0: থালিক
1: থালিক যে কোনো ফল ফল মৈখুন বা লাইফাং বসক বাসক পাচক লই রক ফানা সাজনা সাজনাও আয়রন তো সাজনা সাজনা বলাই সাজনা মূক তামসিকা বুথাই
0: সাজনা বুবার থাকে বাকসা বাকসা সাকদেরি বুমা হানজনে র থৈ রক করি গঙ্গা বাবা বজরাই আচাই থানি বিনি কেবেং মং ফাইও

0: চামং কাহাম নতুই সালাই কাবা ও ও যে তামে আবক্তি চারি মানে নতুই আংতে আস থাংলা তাব হংকা ছয় মাস বা পংখা তাব হংকা তাম চারি নাই বন ছয় মাস পংখাকাই বসক চারি নাই ভাই ভাই চারি নাই তাব হংকাই চাং আং আবনতি কিসা শাশু আনতা তালব কামন ইয়াগুলো তো চং চামং বন অঙ্ক চ্যাংসি নাই মাইর ই মাই রক ফানো মাই ইংক খাই খিচুড়ি
1: রক
0: ই খিচুড়ি রক আবো হাইকা ই একাবা ডাল ন রুগই ডাল বুতই মানে ও ঘন খাইতা একদম ডাল নিয়ে কয়া ডাল ন কিচা ভান বেয়া কবাই খাই ডাল আবো হাই হাই অঙ্ক রক তামসে কামো ফল ফল ন রুগই বড় তো ওয়ারি মেবলে তাক আপেল আপেল নত বড় ওয়ারি মেয়া গা মানে ফল ন রুগই কেপে খাইয়া ফল ন আবো হাইকাই মাসারি নাই হাই আবো হাইকে নবীনি এনকো তো কাসা তাহলে পরিমাণ তো মানে বসক চারি নাই হাই পুইলা ছয় মাস তো চ্যাং নাই ছয় মাস হংকাকাই দুই থেকে তিন চামচ দুই থেকে তিন চামচ হাই চামচ বলতে প্রতি চামচ আবো যিনি দুই রকম চামচ তো কাইসা হাই চা চামচ আবো কাই পাঁচ এম এল পাঁচ গ্রাম তাকে টেবিল চামচ তো যেটা বাই তমরমর আবো খাই পনেরো ইয়া টেবিল চামচ বাই দুই থেকে তিন চামচ সালো ওয়াই থাম হ্যাঁ ওয়াই নেই তো ওয়াই থাম চারি মাংখাই চাও সালো ওয়াই থাম ছয় মাস প্রুহাকে আবো হাইকাই চ্যাং নাই হাই তেকিচা ছয় মাস লাইখা তাক সাত মাস রেখা আপনার তেকিচা মা বাংরি নাই আবো আর সেম পরিমাণ তেকিচা মা বাংরি হ্যাঁ হি চামচ কাইনই হ্যাঁ চামচ কাইথাম কাইসায়া কাইনই হ্যাঁ কাইথাম দুই থেকে তিন চামচ চং সালো মঙ্ক মাসারি নাই হাই আবো নিয়াগুলো হাই তরকাকাই আপ্রকাই তেকিচা মা বাড়ি নাই তাবো চং বাক্সা প্রতি খাই চারাই রব তাম সাই মাংলা রহেনে সম বকরে সতী বকরে আমি রকম বাক্সা সংলাই কিন্তু আবো হাইয়া বং চামুং হবো কিছু আমি সম যত না একটা খাইবা চং তো মশক চা হবো বং নহা তেকিচা মশর কম খাই মারি নাই তা গাবনসলাই তেকিচা তরখা তরখা পুরুকাকাই আদা আদা বাটি বাটি বলতে বুতি বাটি আবো আড়াইশো উঙ্ক নাই তাক চং আড়াইশো এম এল তা কাইসা বাটি আড়াইশো এম এল হাই আবনি খাকসা আবনি খাকসা মা চারি নাই চারি বই ওয়াই বসক চারি নাই হাই আবু বাবু হাই ন ওয়াই নেই হাই ওয়াই থাম চারি বই তেকসা র হাই নিচা টিফিন রক তা টিফিন বলতে চং যেরকম মাই ফাতিক দাম চাও কেসারো কিচি মিচা চালাইয়া দিবা টিফিন আবো হাই মুড়ির ভান চা খা বা আবো হাই কিচা মিচা কেসারো টিফিন আবো হাই আবো হাইকে চারি বই চেন কিচা কিচা বারে বই বারে বই আবো হাইকে নয় মাস জরাতে চারি নাই ছয় মাস নিতে নয় মাস হাই নয় মাস পুংখা বতি কিচা তা তরখা আবার হাই আধা কাপ উঙ্ক নচারি নাই আধা কাপ নচারি নাই হাইফোন আপ্রকাই চারবার রঙেছিনাই তিন থেকে চারবার আগে তিনবার চাকাকাই তে ওয়াই সামা বারে রেছিনাই তা তারপর ওয়াইব্রি মা ওয়াই থামচারি খাই তারপর ওয়াইব্রি ওয়াইব্রি মা চারি নাই গাবো হাইকে ন কচার কচার কিচা টিফিন বো মা চারি নাই হাই তাক বারো মাস পুংখা এক বছর উঙ্কা আপ্রু হাকাই ও যে আড়াইশো পুঙ্ক ন খাক ব্রী নি খাক তাম মা চারি নাই চার ভাগ নি তিন ভাগ তা বাংলা বাই হাই দেখিছে মা বারে রেসিনাই তাই দেখিছে মা বাং রেসিনাই মা বাং রে আবো হাই কেন ওয়াই থাম হাই একে বা ওয়াই ব্রী কচার কচার উ যে পঙ্কর হবো টিফিন গাবো হাই চাতে চাতে দুই বছর পুঙ্খাকাই বোন আপুকে পুরা আড়াইশো ন চারি মানু পুঙ্খ বই আড়াইশো মিলি চারি বই হাই তাবো হাই আবুক্তই আবুক্তিকে ভাই খাই নাইব তো চামুং তো চানা চেঙ্কা হাই তাবুক কি আবুক্তি থাকরি নাই দে কিন্তু আবুক্তি ব থাকরি আবো আবুক বসাবই থাকনাই আবুক থাকনাই যে দুই বছর জরাতেই বোন আলকা চামুং চারি রুফান দুই বছর বিশিকনি জরাতেই বোন আবুক্তই চারি মানো হাই তেব কবাং চানা হাঁকে তো চারি থাকবানো তব বিশিকনি জরাতেই হিংকাই আবুক্তই চারি না নাও আবুক্তি ব থাকরি না নিয়া বহং নি সিমি বহং নি হইতে গগৈ তাক তো চড়াই আসাই খা গাই তাক চড়াই আসাই যাক বসাতেই যাক আবরিব কিন্তু বুমাবো কিন্তু চানা না ব যেরকম বুফাং কব ভগতংফ্রু বসা ভগতংফ্রু চামা হাই বসা আসাই বাই পাইব আবর তো মাসা নাই বব আবো হাই নং যেরকম ফাইথাম চামা হাই আবর বঙ্কন মাসা নাই বহাই মাসা নাই ফাইব্রি মাসা নাই ফাইব্রি মাসা নাইব কিচা কিচা খাই হাই ফাইব্রি মাসা নাই হাই যে চং চানা নামানি ফল টক দুই গবাং মা নাই হাই অঙ্কনি বসক ওয়াসক মানে মা

0: জানায়,
1: বলাই কখরাং
0: এ এ
1: জাতীয়।
0: কখরাং জাতীয় যে সকরাং কায় আসং কাহাম
1: কাহাম
0: তাঙ্গা চিন বুক থাইজিং সামা আবহাই সেম পঙ্ক কার্বোহাইড্রেট প্রোটিন আইরন গনাং ক্যালসিয়াম গনাং গা ভিটামিন গনাং আবহাই মানে র যতন মা সানায়
1: হিংকে আবার সানথা চিনি যে গবাং মানো আবার পায়াও ন চিনি দেবরা সারক্ত সারান্থা কাহকে বলংনি মানেও না মানথই দো যে চিনি দেবরা সারনে চামুনি বিশৃঙ্গ দমলে গবাং মানো নিনে মুখ্য নংখা নিনে মুটু ফানংখা বলং খালি কংখা গাংলা দঙ্গ নিনে গবাং মামতে কমাল জিনিস বাটে মারক ফান দংখা আবার রকম চিনি প্রোটিন মানথক আবার রকম চিনি প্রোটিন তরা দং
0: ব্যালেন্স ডাইট
1: বুমারক সানে কসাম মানে মানে তাব মাইরক ফানা কসাং মুইরক ফানা কসাং আমরক চিন প্রোটিন র কোনো হামিয়া দাঙে থাং যে প্রোটিন মানে সংপানো আবার তো মানে কসাং খাঁকে বা বার্ষিং খাঁকে আর চিনি কিহাস প্রোটিন রক কেবেন মুং বা প্রোটিন রক কিসে কমে রক থাং বাহাই রক আমার রক ওয়ান শক মানে
0: বার্ষি তো জানা ককরে তাঙ্গা কে বেশি মথুং জাকাকায় আবার তে কিচা নষ্ট বার্ষিং কাকায় তো ইয়ং রক্ত কিচা তো বুঙ্ক আবার বাকে জানানি হাকায় একদম কুতুম কুতুম নানা নাও মই সংজাক মই বার্ষি রকমকাই চায়া তখন চাও চাই চা মানে চাহিনব চিনব সাগর নাঙ্গি আতা আস সামুঙ্গ
1: চো বড়মনি সঙ্গে শিক্লা জীবন দঙ্গ শিক্লানি পরে তাবো যেমন থার্টি নে বা ফোরটি ফিফটি আমার চিনি সামুং গবাং মানে চা বাকি জানানি তাই তা বুড়া রকম আমার নিউট্রিশন নাঙে থাক
0: বরক বর নাঙ চং যে থিয়া সঙ্গ চামুং গাই চামুং কাহাম নাকাই সে কাহাম করং
1: দায়
0: আমি অঙ্কাই অমর বাঙে থাকাই আবার বচং অঙ্ককাই জানা নাও কাহামকাই জানা নাংতা সাবধানকাই জানা নাংতা চাবলি গান গাবন বাকে আপ্রংকাকাই বুতিকাই
1: জানা
0: জানা নাকাই বয়ঙ্ক থাকাই তো তামিলানি বয়স বাড়ি থাকা তো হজম রঙ আবহাওয়া চাকাকাই ন বাক্সা গ্যাস বাক্সা কি কুকুরু বাক্সা বা হজম গ্যাস সঙ্গাগান বগেই কিসা কিসাকাই আমি ওয়াই ব্রই ওয়াই বা আবহাওয়ার জানানি তা ওয়াই সবাই বঙ্ক হইচাই চাই পাইকাকাই কিচা লগি লগি থুনা নিয়া অন্তত পক্ষে ঘন্টা কাইসা পরে থানি চাই পাইখাকাই
1: না
0: রকমানি চাইয়া
1: হজম
0: কিচা হিম না বনাও গই চাই পাইখাকাই না লগে বা বয়স থাকাই তো তে বকরাং থাকাই থক মানে বুফাম মানে ইংকাকাই আপুর কে কিচা তে কম মাসা নাই থক সালো 20 গ্রাম নি বেশি চানা ককরে মানে 4 চামচ নি বেশি চানা ককরে ফোরটি জরাতে হিংকাই তো যেটা এডাল আবো মানে কংকাই ও মানি রং না যেটা চাই তো মানে আবার বিশেষ কে থক মানি রং না বুফাম মানি রং কেচা কমে বুফাম কে সম আবহাই তৈ তৈ হিংকাই অন্তত পক্ষে বয়স সঙ্গে থাকাই অন্তত পক্ষে 8 গ্লাস তৈ নং না সাল 24 ঘন্টা 8 গ্লাস হিংকাই বা অঙ্কাতা
1: 2 লিটার
0: হ্যাঁ ই 2 লিটার অন্তত পক্ষে 1.5 থেকে 2 লিটার তৈ খাই নাও তৈ নাকাই গাইতে গেছে হাঁকাই বসক আসক মানে মানে বুস্তং গান মানে তাক চাকম বসক র হ্যাঁ ই সেজনার আবহাই মানে ই চানা নাও তাঙ্ক আব চাকাকাই কি পরিষ্কার অঙ্গ হ্যাঁ ই গাইতে গেছে হাঁকা মরং থাকাকাই ব সাতং বনাও তাঙ্কা তাক বেকরং রক চামই নরমই ফাইবলে হাঁকাই চা থানি আবু পাচ্ছি ডেইলি নামমানি তা যেরকম কার্বোহাইড্রেট প্রোটিন সাগর নামমা হয় ভিটামিন ডি নাও গা ভিটামিন ডি নিবাগে কাকাই বয়সং থাকায় অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট সাতং তং না নাও আবু বাবু পুরো হংকাই 11টান চিমে 1টা 8 টাইম ফোন 11টান চিমে ই সাতং তং না নাংতা তাঙ্গা আবার ব্যাকরাং চামই ফাইও গাই ছাজিং যে সারাই মানে ক্যালসিয়াম তো নাংনাই না ক্যালসিয়াম জাতীয় ক্যালসিয়াম বিথি পাই চাই হেমপান তো ক্যালসিয়াম গনাং চামো
1: দুধ রুধ
0: থালি আবার চাও হিনব বেলাই বাঙি চাকাই বতাইছে বুক কারণ তো পক্ষে সালো কাপ

0: thaisa.
1: Oh, dud
0: no. Dud, punggo salokap thaisa. Ngko nang na nang ta. Tungko we. Ngkai, abo ngkai tabuk. Boyas ngkai burang kakai. মানে তেকিছা মোর বাড়ি থাকাই তেকিছা যত্ন তেকিছা নাংছে নাই তা তাঙ্গ গাবর তো চঙ্গিয়া দেব চেরাই হাই নং ফাই হে গাবন চেরাই হাই ফাই হে।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এর পরপরই শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ আজ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। জাপানের নাগুয়া

0: আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। ব্রিক্স শিখর সম্মেলনে সফল সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের উপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতিও জারি করেছে। তিনি আরও বলেন, এ ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এ ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত এবং ওই এলাকায় পুনরায় শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। শ্রী জয়সওয়াল বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
1: INS कोलकाता पश्चिमी अरब सागर में एक नियमित तैनाती पर था, तभी पाकिस्तानी नौसेना जहाज INS हुनैन ने समुद्र में अस्वीकार्य और गैर पेशेवर तरीके से बर्ताव किया, जिसके परिणाम स्वरूप एक टक्कर हुई। INS हुनैन द्वारा खतरनाक तरीके से ओवरटेक करने की पैंतरेबाजी भारत और पाकिस्तान के बीच समझौते के अनुच्छेद 10 का घोर उल्लंघन था। यह अनुच्छेद स्पष्ट करता है कि समुद्र में नौसेना इकाइयां एक दूसरे के 3 नॉटिकल मील के दायरे में नहीं आने चाहिए।
0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে সেমিকন্ডাক্টর ইন্ডিয়া 2026 যোগ দিয়ে তিনি বলেন, ভারতে আন্তর্জাতিক কোম্পানিগুলি সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্র সুরক্ষিত রাখতে সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। 10 বছরে ভারত 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতোমধ্যেই 4 বছরে 70,000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী বৈষ্ণব। সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের 20 বছরের রোডম্যাপ প্রয়োজন। সেমিকন্ডাক্টর মিশন 2 এ প্রধানত 6টি বিষয়ের উপর নজর দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে চিপ ডিজাইন, উপাদান, ফেব্রিকেশন, অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং এবং প্যাকেজিং, গবেষণা, উন্নয়ন এবং মজুত। পরে শ্রী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, সেমিকন ইন্ডিয়ার প্যাভিলিয়নে একটি দেশ থেকেই প্রায় 30টি কোম্পানি যোগ দিয়েছে। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে 1 লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: We are already globally competitive. अभी जितने भी 5 प्लांट में जो प्रोडक्शन चालू हुआ है वो सब के सब एक्सपोर्ट में कॉम्पिटिशन में खड़े उतर रहे हैं, क्वालिटी पर भी और कॉस्ट में भी। सो वी आर ग्लोबली कम्पेटिटिव एंड इट्स अ वेरी गुड जर्नी। सेमिकॉन 1.0 वॉज ऑल अबाउट मेकिंग द फाउंडेशन, सेमिकॉन 2.0 इज अबाउट बिल्डिंग ओवर दैट फाउंडेशन।
0: সরকার বড় মাপে গ্রাহকদের জন্য চিনি মজুতের ঊর্ধ্বসীমা 15 দিন থেকে বাড়িয়ে 30 দিন করেছে। তবে অতিরিক্ত 15 দিনের মজুত কেবল অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং ট্যারিফ রেট কোটার আওতায় আমদানিকৃত চিনি দিয়েই পূরণ করা যাবে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, খোলা বাজার থেকে চিনি ক্রয়ের ক্ষেত্রে মজুতের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকবে এবং তা 15 দিনের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চিনি ব্যবহারকারী প্রধান সংস্থাগুলির সঙ্গে বিস্তারিত আলোচনার পরই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বের বিষয় এক দেশ এক কর এক বাজার, জিএসটিতে বদলেছে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের চিত্র। একটি প্রতিবেদন,
3: দেশের অভ্যন্তরীণ বাজারে করের জটিলতা দূর করতে একক কর কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই 2017 সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। জিএসটি চালুর পর 17টি কর এবং 13টি সেসকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়। এর ফলে এক দেশ এক কর এক বাজারের ধারণা বাস্তবে রূপ পায়। অর্থনীতিবিদ সুমন দাস মনে করেন,
4: আগে কি হতো, ট্যাক্সের অনেকগুলো ভাগ ছিল, বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হতো, তারপরে ট্যাক্সের পরিমাণটা অনেক বেড়ে যেত,

0: তখন কি হচ্ছে, একটাই ট্যাক্স এবং ট্যাক্সের আওতায় লোক বেশি আসছে, সকলেই দিচ্ছে, এবং সেটা কি হচ্ছে সরকারের ঘরে সেই আয়টা আসছে। সরকার কি করতে পারছে যে উন্নতি কল্পে যেগুলো পাবলিক সেক্টরে সেগুলো খরচা করতে পারছে এবং তার সুফলটা আমরা পাচ্ছি ধীরে ধীরে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। আজ লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স 2 ইন সিটার ট্রেনার্স এবং HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফট ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হ্যাল দুটি লাইট কমব্যাট এয়ারক্রাফট এবং তেজাস ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স 2 ইন সিটার ট্রেনার ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে। এছাড়াও চারটি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তারা তুলে দেয় পবন হংস লিমিটেডের হাতে। এছাড়াও প্রথম HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফটও হ্যাল আজ ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী, যার নামকরণ করেছেন অঙ্কুর। প্রতিরক্ষা মন্ত্রক হ্যালকে এই ধরনের 70 বিমানের বরাদ দিয়েছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধে চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট করেছে এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। এদিকে আজ দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানালেও রেজিনগর নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে নন্দীগ্রামে প্রার্থী সঞ্জিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। আগামী 6ই অক্টোবর দুটি কেন্দ্রেই ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 13ই সেপ্টেম্বর দুপুরে রঘুনাথপুরের শালকা হাসপাতাল রোডের পাশে সন্দেহজনক অবস্থায় শাড়ি পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম মোহাম্মদ তৌহিদ মণ্ডল বলে জানান। তিনি বাংলাদেশের রাজবাড়ী জেলার বাসিন্দা। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের শেফ দ্য মিশন সহদেব যাদব আজ এই খবর জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
3: আকাশবাণী আগরতলা কক্টমা পড়িব অমৃতা দেববর্মা, তিনি নিয়ে কক্টমা বুবাগ রক্ষা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খানায় ভিডিও কনফারেন্সিং নিয়ে সেব্বাই ফিল নিচে রোজগার বাণিগ কতাল সেবক মান্নায় খরক বাচিসা সাইনে কবাং সিকলা রংন অফার লেটার ইয়াফারান মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খানা দিল্লি কতাল দ্য ফিউচার অফ এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডাইনামিক্স কুচুক পেরেমনি কুতুম লাইমংন চেঙ্গিডুয়ান মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক শাহ ও তালনি নুইচিনি শাল মারিও আগরতলানে বতলা রিভারফ্রন্ট চেঙ্গিডুয়ান এডিসিনি ভিলেজ কমিটি চংমালি ইলেকশন ডিউটিও ক্লাইনাই রংনে বোট নাহার জাগানো ও তালনে বসকাং শাল নিচিনি তাই নিচি থামনি শাল তিনি বিশ্বকর্মা মতাই হাস্টে রেগে হহম দদমকে বিশ্বকর্মা মতাই কাইজাখা মন্ত্রবাখরক নরেন্দ্র মোদী খানা ভিডিও কনফারেন্স মি সেব বাই ফিল নিচি রোজগার বাণিগ কতাল সেবক মানায় খরক বাচিসা সাইনে কবাং সিকলা রংন অফার লেটার ইয়াফা

আপনারগৈ মন্ত্রীপক্ষক বরংনি বেখা ককবর নারগানো হাকতর গনাঙ্গই কায় ব্রৈচিবা থায় ভার্চুয়াল তাই রোজগার বাণিক যোগালি জাগানো জুদা জুদা বেদেগ সেবুক মানেরক আরো মানজাগানো সিকলা রংন তংসামুং মানথগ্রি মানে সেব সাম না তাই হাকতনি হামক্রায় কতর ইয়াপ্রি ইংখা রোজগার বাণিক রোজগার বাণিগ তাবুকসক জরা জুদা জুদা হাফাংনি নাইখুং তাই মতাব বেবাগৈ কায়সিনি রাসায় সিনিচিবা সাই অফার লেটার ইয়াফার জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা দিল্লি কতালো দ্য ফিউচার অফ এনভাইরনমেন্ট এন্ড ক্লাইমেট ডাইনামিক্স কুচুক বেরেমনি কুথুমলাই মুং চেঙিরানো বসং গ্রীন ট্রাইব্যুনাল বাই লোয়াজিজাক সালনি অ কুথুমলাইমাব তংখর নাইচের কুরং সুপ্রিম কোর্ট হাইকোর্টনি দরবাফাং তে হাংকর নাইকল ফাংনি দরবাফাংসং মানজাগানো জুদা জুদা কক চংলাইনংনি তাংকরা তে কুচুক আসুকথানি অফিসাররকব অ কুথুমলাইমাব মানজাগানো অ কুথুমলাইমাব তংখর তাই নবরতিবার গদালজাক জুদা জুদা নাংকুকমা দিখলনতে কগলাম সালাই জাগানো মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও তালে নৈসিনে শালমারি ও আগরতলানি বতলা রিভার ফ্রন্ট ন চেঙ্গি রুয়ানো আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার শাখা হাওড়া তিমার শাখা সুনামজাক ও রিভার ফ্রন্ট আগরতলা আউলিন তেব নাচতকতে বেড়াইখ্রি ন থাই সুনামতি সাজাগানো তিনি বিশ্বকর্মা মতাই হাস্টেরগি হহম দদমখে বিশ্বকর্মা মতাই কাইজাখা জুদা জুদা সুনামখর স্বর্ণি মাননি তাংখর রক চাতিবাই সাজুক্তি সাজাখা আগরতলানি নাগরজলা চন্দ্রপুর আইএসবিটি গোসাম মোটর স্ট্যান্ড রাধানগর বাস স্ট্যান্ড জুদা জুদা থাইও বিশ্বকর্মা মতাইনি মান্ডব রক সানজানি উলক গবাং লুকুরংন কুথুমানি নুকজাখা বর্জুংনগর টিএসআর সেকেন্ড ব্যাটেলিয়ানি জওয়ান রকব বিশ্বকর্মা মতাই কাইলেখা গুমতি হাংকরব তিনি হহম দদমখে বিশ্বকর্মা মতাই পালাইজাখা আবনগৈ উদয়পুর বখাস্টে নাইকলফাং হাবনগ পান্ডা কাইসানি বিশংতে গুমতি হাংকর সাখামনক খরক বাচিসার সাপ সূত্রানি সেবক খাইনেরনি ইয়াগর ধীর ইয়াফারি রেখা প্রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মানজাখা গুমতি জেলা পরিষদ নির তাংকরা দেবল দেবরায় উদয়পুর পূর্ব নাইক্রানি চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার মাতাবাড়ি অটো সিন্ডিকেট ও সংসদক বিশ্বকর্মা মতাই মানজাখা প্রদেশ বিজেপি কাসকো এবে এমএলএ অভিষেক দেবরায় এডিসিনি ভিলেজ কমিটি চংবাড়ি ইলেকশন ডিউটি ও ক্লাইনাই রংনি বোর্ড নাহার জাগানো অ তালনে বিসকাং সাল নৈচি নৈ তাই নৈচি থামনি সালো করংজাক যত রিটার্নিং অফিসার রংনি নাইকুল মুংবাই ফুংনি দাম সিসানি সিমি শারিক দাম ব্রিজরা বোর্ড নাহার জাগানো বোর্ড সেবক খ্লাইনাই তে ভিলেজ কমিটি চংবাড়ি সামংবাই গদালজাক কুবনে সেবক খ্লাইনাই রক ইলেকশন ডিউটি বোর্ড ডুয়ানো হাস্টে চংবাড়ি কমিশন বেখাক্তি অকক্টমা সাবিমান খা ইয়াঙ্গ কমিশন সচিব অনুরাগ সেন শাখা ভিলেজ কমিটি চংবাড়ি বাকে গড়াক নাই মাথানি বিশিংতি রিটার্ন অফিসার রং থানে ব্যালট পেপার রহনানি সামং চেংজাখা হাস্টে ও বুসকাং পৌরতাই নগর পঞ্চায়েত চংমারি ও সাইগ্রামা বোর্ড কেন্দ্রনি বাংমারি ইংখা কাইসিনি রা চারচিব্রী হাস্টে চংমারি কমিশন মিয়া বোর্ড কেন্দ্রনি সৈগ্রামা বতাং তিখলাইকা আবনি বিশিং তঙ্গ আগরতলা পৌর নিগম কাইসিথাম পৌর পরিষদ তাই কাইসিনি নগর পঞ্চায়েত কমিশন নিয়ে ককঠুম রুকসাবো আগরতলা পৌর নিগম বোর্ড কেন্দ্র তঙ্গ কাইব্রী রা থামচিচুকু পৌর পরিষদ রংনি বিশিং যতনি সেলাই গবাং কায় ব্রিচিবা বোর্ড কেন্দ্র তঙ্গ ধর্মনগর আবনি উলতঙ্গ কায় থামসিবা উদয়পুর পৌর পরিষদ নগর পঞ্চায়েত রংনি বিশৃঙ্গ কাইসিথাম খ্লাই বোর্ড কেন্দ্র তঙ্গ অমরপুর পানিসাগর তাই সোনামুরাব কাইথিসা খ্লাই বোর্ড কেন্দ্র তঙ্গ কমলপুর বিশ্রামগঞ্জ তাই জিরানিয়া নগর পঞ্চায়েত সৈগ্রামা বুতাঙ্গ সাবরুম নগর পঞ্চায়েত বোর্ড কেন্দ্র তঙ্গ কাইচুকু হাস্টে চংবাড়ি কমিশনে সাকলাইজাক সালনরগৈ অ সেপ্টেম্বর তালজরা সৈগ্রামা বুতাং তৈ সানমুং তাই কেবেংমুং ইয়াসক জাগানো অ সেপ্টেম্বর তালে নৈশিথাম শালমারি ও সানমুং তাই কেবেমুংনি সামুং পায়ানো ভোট কেন্দ্রনি পাইথাক মুংবুতাং তিখলাই জাগানো নৈশিবা সেপ্টেম্বর আকাশবাণী আগরতলা কেন্দ্রে অকটুমা খনাই তংবায়ু আকাশবাণী ককটুমানে আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাইডি হদালাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার AIR আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটুমা আপডেট মান নাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও সেপ্টেম্বর তালনি বিসকাং সাল নৈচি সিনে ককটি সালো ফুং দাম চিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতর তাই ফাতার হাকতর নিয়ে লুকুরক বাই কগলাম সালায়েন অব মন কি বাত নি ফিল সারা থামচিসার বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরং ন বরংনি ওয়ানসুকমা খাকামা ককটো মন কি বাত রহনানি কবখা মাইগভ.অপেন ফোরাম তাই নমো এপ লুকুরক বরংনি ওয়ানসুকমুংনি কক রক রহরি মানবায়েন
আপনার কারিব টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই বড়।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট আগামী 22 ও 23 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 20তম রোজগার মেলায় ভার্চুয়ালি 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 784টি। রাজ্যের সর্বত্র ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পুজো পালন করা হচ্ছে। এখন খবর বিস্তারিত। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামী 22 ও 23 সেপ্টেম্বর। সংশ্লিষ্ট সমস্ত রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট কর্মী এবং ভিলেজ কমিটি নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত অন্যান্য সংশ্লিষ্ট সমস্ত কর্মীরা ইলেকশন ডিউটি ভোট দেবেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে আজ এই খবর জানা গেছে। এদিকে কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, ভিলেজ কমিটি নির্বাচনের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রিটার্নিং অফিসারদের কাছে

0: ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিদ্যা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এতে পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি এবং জেলা আদালতের বিচারপতিগণ অংশগ্রহণ করেন। এই সম্মেলনে 17টি দেশের বিশিষ্ট বিচারপতি এবং বিচার বিভাগীয় প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী 22শে সেপ্টেম্বর আগরতলার বটতলায় হাওড়া রিভার ফ্রন্টের উদ্বোধন করবেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, হাওড়া নদীকে কেন্দ্র করে নির্মিত এই নান্দনিক রিভার ফ্রন্ট আগরতলা শহরের সৌন্দর্যায়ন, নাগরিক স্বাচ্ছন্দ্য ও পর্যটনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। স্বচ্ছতাই সেবা 2026-এর অংশ হিসেবে আগরতলার এমবিবি বিমানবন্দরে আজ বিমানবন্দরের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বচ্ছতার শপথ গ্রহণ করেছেন। বিমানবন্দরে আজ সাফাই অভিযান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে তিনি সমবেত প্রার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশজুড়ে 45টি স্থানে এই রোজগার মেলা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। নবনিযুক্তরা কেন্দ্রীয় রাজস্ব, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আর্থিক পরিষেবা এবং প্রতিরক্ষা মন্ত্রক সহ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে কাজে যোগ দেবেন। যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের উন্নয়ন যাত্রায় তাদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের প্রতিফলন এই রোজগার মেলা। রোজগার মেলার মাধ্যমে এ পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় মোট প্রায় 12,75,000 নিয়োগপত্র প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার মন্ত্রে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি মানুষের হাতে সরকারি সহায়তা বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ভাবনাকে কীভাবে বাস্তবায়িত করা হচ্ছে সেটাই তুলে ধরছি।
1: বর্তমান সময়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এখন আর মধ্যস্বত্বভোগীর উপর নির্ভর করতে হয় না। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে নির্দিষ্ট সরকারি আর্থিক সহায়তা সরাসরি সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। ফলে কমে সময়, কমে ঝামেলা আর বাড়ে স্বচ্ছতা। কৃষক, ছাত্রছাত্রী, মহিলা কিংবা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন ডিবিটির মাধ্যমে। একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে সরকারি সহায়তা পৌঁছে যায় সরাসরি সুবিধা প্রাপকের কাছে। হ্যাঁ, সরকারি পরিষেবায় স্বচ্ছতা ও সহজতার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি সুবিধা হস্তান্তর। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত হস্ততাঁত শিল্পীদের উৎপাদিত মহিলাদের রকমারি পোশাক 19 জেলাতে বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বনির্ভর দলের লুম ইউনো ক্রাফটস ব্র্যান্ডের এই পোশাক দুর্গাপূজার আগেই বাজারজাত করা হবে, জানিয়েছেন 19 জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা। এর জন্য কুমারঘাটের পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটে 35 দিনের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন আসাম মহিলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান গোল্ডিপ বড়া। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা 784টি। রাজ্য নির্বাচন কমিশন গতকাল ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, 13টি পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। কমিশনের তথ্য অনুযায়ী আগরতলা পুর নিগমে ভোটকেন্দ্র 439টি। পুর পরিষদগুলির মধ্যে সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রয়েছে ধর্মনগরে 45টি। দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর পুর পরিষদ

35টি। নগর পঞ্চায়েতগুলির মধ্যে 13টি করে ভোট কেন্দ্র রয়েছে অমরপুর, পানিসাগর ও সোনামুড়ায়। 11টি করে ভোট কেন্দ্র রয়েছে কমলপুর, বিশ্রামগঞ্জ ও জিরানিয়া নগর পঞ্চায়েতে। খসড়া তালিকায় শাবরুম নগর পঞ্চায়েতে ভোট কেন্দ্র রয়েছে মাত্র 9টি। রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। আগামী 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে আজ আসাম রাইফেলসের উদ্যোগে সামরিক সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে আসাম রাইফেলস কর্তৃপক্ষ NCC ক্যাডেটদের অস্ত্রশস্ত্রের বিস্তারিত ব্যবহার সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। আজ বিশ্বকর্মা পুজো। রাজ্যের সর্বত্র ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। বিভিন্ন কলকারখানা, শিল্প ও কারিগরি প্রতিষ্ঠান আলোকমালায় সেজে উঠেছে। আগরতলা নাগেরজলা, চন্দ্রপুর ISBT, পুরনো মোটর স্ট্যান্ড, রাধানগর বাস স্ট্যান্ড প্রভৃতি স্থানে বিশ্বকর্মা পূজা মণ্ডপগুলোতে সন্ধ্যার পর থেকে প্রচুর দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়। বৈজ্যংনগরে TSR দ্বিতীয় ব্যাটেলিয়ানের জওয়ানরা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে। গোমতী জেলাতেও আজ উৎসাহ উদ্দীপনায় বিশ্বকর্মা পূজা পালিত হচ্ছে। এ উপলক্ষে উদয়পুর মহকুমা শাসকের অফিসে এক অনুষ্ঠানে গোমতী জেলা হাসপাতালের 51 জন সাফাই কর্মীদের হাতে বস্ত্র তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার। মাতাবাড়ি অটো সিন্ডিকেট আয়োজিত বিশ্বকর্মা পূজায় অংশ নেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে আজ উজ্জয়ন্ত প্রাসাদের সামনে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পরিষদের সচিব মিলন চক্রবর্তী। তিনি শরৎচন্দ্রের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। বেআইনি অনুপ্রবেশের দায়ে 3 বাংলাদেশি মহিলাকে পুলিশ আজ আগরতলা MBB বিমানবন্দর এলাকায় গ্রেপ্তার করে। এই সঙ্গে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানার ওসি শ্যামল দেবনাথ জানান, ধৃতদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট আগামী 22 ও 23 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 20তম রোজগার মেলায় ভার্চুয়ালি 51,000েরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 784টি। রাজ্যে সর্বোচ্চ ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পুজো পালন করা হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

গানখানি শুনছিলেন বিভাস ঘোষের কণ্ঠে, সেই সঙ্গে শেষ হলো বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান শিল্পী সুপ্রভা সরকার।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন সুপ্রভা সরকারের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

এতক্ষণ নজরুলগীতি শুনছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে স্পটলাইট।

0: গুণীজন সান্নিধ্যে।
1: আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, 5-6 এরকম, তখন থেকে কিন্তু আমার গান শিক্ষা আরম্ভ হয়। আসল রবীন্দ্রসঙ্গীত যে নিয়ম অনুযায়ী শেখা, ট্রেইনার ছিলেন আমি শ্রীমতী মায়া সেনের কাছে শেখা। তুমি যে আমারে চাও আমি সে জানি, আমার আগরতলা আমার জন্মভূমি মাতৃভূমি, তার সময় তো আমার ফিলিংস থাকবেই, ভালোবাসা থাকবে। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের রোগ।
2: নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি আজকের গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে। সঙ্গীতের জগতে এক উজ্জ্বল নক্ষত্র, যার হাত ধরে এ রাজ্যের তথা পশ্চিমবঙ্গের স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা পেয়েছেন পথের দিশা। তিনি আজ এই মুহূর্তে আমার সামনে বসে আছেন। বিভা সেনগুপ্তকে আমার পক্ষ থেকে, সেই সঙ্গে আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে জানাই আভূমি প্রণাম।
1: কৃষ্ণ কলি আমি তারে বলি।
3: প্রথমেই আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা, আগরতলাতে আপনার জন্ম, জীবনের একেবারে শুরু আগরতলায়, তারপর আপনি চলে গেলেন কলকাতায়। তো প্রথম যে যখন আপনার জন্ম, যখন ছোট্ট বিভা, সে সময়টা কেমন ছিল সেটা একটু জানতে চাই।
1: খুব ভালো, খুব আনন্দদায়ক, কোনো কিছুতে অভাব ছিল না। তারপর তো আমার গানের কথা বলতেই হবে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, 5-6 এরকম, তখন থেকে কিন্তু আমার গান শিক্ষা আরম্ভ হয়। এবং এই গানের পিছনে আমার পরিবার, আমার মা বিশেষত বাবা, সবাই খুব আগ্রহী ছিল এবং আমাকে কোনোদিন ভাবতে হয়নি গান করতে আমার কোনো অসুবিধা হবে, গানের শিক্ষার কোনো শিখতে।

0: গিয়ে কোন অবসর, এই বোধ আমাকে এই জিনিস আমাকে ভাবতে হয়। আমি একদম সহজ সরবরে, কোনো বাধা বিঘ্ন ছিল না, আমি গান শিখতে পেরেছিলাম। এবং এই গান শিখে পরিবার তো আছে, আমার মা, মাই একদিন স্কুল থেকে এসে ছোট্ট একটা হারমোনিয়াম খাটের বিষয় কি কোথা থেকে এলি তো, আমি আগেই বলে আমার কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবার, যখন ইয়েতে যৌল সেবা ইয়েভাবে আমরা মানুষ হওয়ার মানুষ হইনি এবং হওয়ার ইচ্ছেও আমাদের ছিল না, আমরা সাধারণ সাধারণভাবেই চলাফেরা করেছি। আর জানি মা অনেক কষ্ট করে হারমোনিয়াম কিনেছে, এটা বুঝতে পেরেছি, এইটুকু আর বোঝার ক্ষমতা ছিল, কিন্তু তারপরে আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমার পরিবার একটু বলতে হবে, আমার বর্দার কথা না করলে আমার পরিপূর্ণ হবে না। কেন, আমরা পাঁচ ভাই তিন বোন, সবাই কিন্তু গানের গলা ছিল, কিন্তু কারো শেখার সুযোগ তো সম্ভাবনা ছিল না, কারণ আগে কি ছিল মনোবৃত্তি, সবাই এখনো আছে আগে পড়াশোনা, গান টান সেকেন্ডারি, কাজে তাছাড়া ক্ষমতাও ছিল না আমাদের সবাইকে গাঠে। আরেকটা কথা, আমার যে বর্দার স্বনামধন্য পলিটিক্যাল সাফারার দেবপ্রসাদ সেনগুপ্ত, উনি আমার জন্মের আগেই তিনি বেড়ে গেছেন, তিনি অনুশীলন সমিতিতে ছিলেন, বুঝতেই পারে আগে তখন ওই আমল ব্রিটিশ আমল আগরতলা তো রাজ্য ইয়ে, এই যে বেড়ে গেলেন, মা কোনো একদিন নাকি মাকে বলেছিলেন আমি আসবো কি একটা খাওয়ার কথা আনারস, খুব আনসাইটেন আসা, মা চাইতো যে না আসাই ভালো, আসলেই তো দাদা ধরা পড়বে, যাই হোক এসেছিলেন, কিন্তু কোনো এক সাইন পড়াতে দাদা এই যে বেড়ে গেলেন, আর কিন্তু আর দেখা হয়নি মার সঙ্গে মুক্তি পাওয়ার আগে। মা খালি পেপার পড়তেন, হয়তো খোকার ফাঁসি হবে, হয়তো খোকার যাবজ্জীবন দ্বীপান্তর হবে, এই কথাই ভাবতেন। আর এইখানে তো আগরতলা আর কাগজ আসতে একদিন পরে, কারণ তখন তো প্লেন স্বামী অতটা ছিল না, থাকছিল ওই বিকালে, মা আমি দেখতাম প্রতিদিন ওই পেপার করতেন, চোখের জোর ফেলতেন দাদার জন্য, আমি বুঝতে পারতাম না, এখানেই শেষ, পরে বুঝেছি কেন কেন দাদার মার চিন্তায় যদি কিছু হই, এই হলো অবস্থা।
1: আপনার বাবার সঙ্গে রাজ পরিবারের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল, হ্যাঁ, সেই সম্পর্কটার কথা যদি আমাদের বলেন।
0: বাবা খুব অনেস ছিলেন, সেটা প্রকাশ্য, সবাই সবাই জানতেন যে যতীনবাবুর মতো অনেস মহারাজার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এবং বাবার অনেষ্টিতার জন্য, অনেষ্টির জন্য উনি পুরস্কার পেয়েছিলেন, টাকা এবং আজকান কিংখাপের জড়ি আজকান। বাবা খুব অনেস্ত বটে, খুব শান্ত প্রকৃতির ছিলেন, কথা দু একটাতে বললে লোকে বুঝতে পারছো, আর জানত যে উনি খুব স্নিগ্ধ বেশি কথা এবং অপান্তর কথা পছন্দ করতেন, এবং কোনো অনার্য কথা প্রবেশ করতেন এবং সাবধান করে দেন ভবিষ্যতে, এতে অনেক লোকের বলে আমাদের শিক্ষা হয়েছে, অনেকে হয়তো ইয়ে না। আর পাহাড়ে গঞ্জে এই তা বাবার যারা আমিন যারা পার্শ্বত দাদার বাবাকে সাহায্য করতো, আমিন থাকেই তো উলম ক্লার্কে ইয়েটে, তারা সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে যেতেন, এবং পাহাড়িরা বাবাকে বাবা যাওয়ার আগে ওরা সব অ্যারেঞ্জমেন্ট করতেন, আমরাও যেত, অনেক কিছু দিতেন কিন্তু বাবা স্পর্শ করতেন না, আমি দেয়নি অনেক কিছু, যে বাবার পরিচয় সবাই জানত, তাতেই বাবার যেই সম্মান এটা ভাবা যায় না, আমি ভাবতে পারি না, তখন ভাবি আমরা কার সন্তান।
1: রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আপনার পরিচয় অনেকটা পরে, প্রথমে আপনার পরিচয় মানে যেই গানের সঙ্গে যদি বলি শাস্ত্রীয় সঙ্গীত কিংবা টপ্পা গান, তো সেই গানগুলো নিয়ে আপনার সঙ্গীত জীবনের পথ চলা শুরু, তারপর আপনি ধীরে ধীরে এগিয়ে গেলেন রবীন্দ্রসঙ্গীতের দিকে, সেই যে জার্নিটা, সেই জার্নিটা আমাদের বলবেন।
0: আমার তো মা, মা আমাকে গানের শিক্ষক রেখেছেন, তখন গান গাইতে আসার যে যাকে আনবে যাকে বলবে সে, মানে আমাদের তো পরিবারের বাড়িতেই যাওয়ার পারমিশন মানে ওনাকে রিলায়েবল একটা মেয়ে গান শিখবে সেরকম কত রকম, মা ঠিক লোককে ধরে আনলেন, তার নাম স্নেহাংশু চৌধুরী, অনেকদিন শিখলাম, কম্পিটিশানে নিয়ে গেলেন, কম্পিটিশানে আমি আমার জুনিয়র সেকশন ফার্স্ট সব সাবজেক্টে, তখন কি নিয়ম ছিল যারা সিনিয়র জুনিয়র গ্রুপে যারা ফার, তখন ফারদের মহারাজা গান শুনতেন, এটা আমার পরম প্রাপ্তি, মায়েদি আর মায়েদিন স্নেহাংশুদা বললেন যে মহারাজ গান

শুনবেন। আমি তো সাংঘাতিক অবস্থা, যখন শখ করা অবস্থায় গেছি, রাজা তো আর আসে না, সব চিকের উপরে দোতলায় সব মহিলারা বসে আছেন, শুনলো মহারাজ আসবেন, তবে তো ওখানে আমাদের প্রাইজ দেওয়া হবে। মা রাত হয়ে যাচ্ছে, আসার নামে তারপর এলেন, আমাদের প্রোগ্রাম শুরু হল। আমার গান যখন আমার যে শিক্ষক ট্রেনার ছিলেন গানের, তিনি আমার সঙ্গে তবলা বাজাচ্ছেন। মহারাজ থামিয়ে বলি, শ্রিয়াংশু তুমি কেন, ও তুমি কিল্লিগা তবলা বাজাও। তখন বলছে ধর্মবতা, আমি করতে তো হাত জোর ধর্মবতার, আমি ও তো ছোটো, আমি ওর সঙ্গে তবলা বাজাই। হ ঠিক আছে, এটা কার মাইয়া? তখন বলছে যতীন সেনগুপ্ত। ও যতীনবাবুর মাইয়া নি, আচ্ছা গাও। গান শুনলেন খুব মন দিয়ে। এ হচ্ছে ছবি আমার ছোটো বয়সে পর্যন্ত, এইটুক প্রাপ্তি। তারপরে আমাকে যে ছেড়ে কাটে, আমি অসুস্থ হয়ে ফেলে, তখনই আমি লাস্ট যার গান গেছে, আসল সম্পদ আগেও পেয়েছি, এই সম্পদ আলাদা, কিন্তু দুঃখের কথা বলতে আমার চোখের জল, আমরা ওনার কোনো স্মৃতি রাখতে পারিনি। কেন, আমি কি আমি শিখলাম কিশোরী দেববর্মন, তিনি ডাইরেক্ট বিশ্বদীপ চট্টোপাধ্যায়ের ছাত্র, অত বড় উনি আর্মিতে ছিলেন, পোলো খেলতে গিয়ে পড়ে গিয়ে লোয়ার পোর্শন প্যারালাইজ, আর তো আগরতলায় লোয়ার পোর্শন প্যারালাইজ এখানে কী করে থাকবেন, ওর তো বিশাল সম্পত্তি আগরতলায় পদ্মপুকুর কৃষ্ণনগর, যেই প্রসিদ্ধ সেই পদ্মপুকুর আমি দেখেছি। সন্ধ্যার পরে একদিন আমরা আমার বাড়ি থেকেও পদ্মফুল দিয়ে সন্ধ্যার পরে ফুলটা আস্তে আস্তে আস্তে আস্তে উঠে আর ফোটাটা সম্পূর্ণ দেখতে অনেক রাত, সেই তার কাছে আমার লেসেন রাখবো, যে আমার প্রিয় যে ক্লাসিক বেস গান, আর তোমরা জানো সবাই না জানলেও জানতে যে বিশ্বদেবের গান কি সাংঘাতিক অসান কি পরিবেশ, যে আমার ওস্তাদ বলে উনি সিজন চেঞ্জ করে ফেলতে পারতেন ওনার গানে। আমার ভাগ্যক্রমে একদিন আমি জীবনে দেখেছি বিজয়গড় এই কলকাতায়, আমি দেখছি উনি বসে গান গাইছেন, একটু ই হয়ে গেছিলেন যে কোনো কারণে, উনি আপন ভোলা হয়ে গেছিলেন গাইছেন, তাই ওই গান আমি ওনার কাছে, ওনার খুব ইচ্ছা ছিল ওনার গান রেকর্ড করার, ওনার গান রেকর্ড করেছিলেন এখানকারই ছেলে অমল কৃষ্ণ দেববর্মন, উনি কলকাতায় ওনার গানে HMV-তে রেকর্ডিং হলো এবং ভীষণভাবে প্রচার হলো, সবাই বলতো ছোট বর্মন অর্থাৎ শচীনকর্তা। তারপর যাও ভাগ্যিস অন্য কিছু আমার দ্বারা হলো না, কেন জানো আমার কলকাতায় কোনো থাকার জায়গা ছিল না, গান তো আমাকে প্র্যাকটিস করতে হবে, কোম্পানিতে যেতে হবে, কে নেবে? আমার দাদা এলো 50, তখনই এই ঘটনা, আমি তো কিছু করতে পারছি না, গান প্র্যাকটিস বাইরে তবলাকে ডাকবো কে যা বলছি, তখনও চিনি না, এমন কোনো রিলেটিভ ছিল না যে আমার এগুলি সাজস, কারো হয়তো সম্ভব হতো না, কাজেই আমি মন খারাপ তো হলো আমার দাদা, দাদা তো একটা অফিসিয়াল ডিউটি থেকে আমাকে ছেড়ে ওই ডিউটি শেষ আর সম্ভব। তখন আমার এক দিদি এই সিনিয়র ডান্সার বা মিউজিকে অ্যাডভার্টাইজমেন্ট বললো, ওইটা আমাদের ভর্তি, আমি ভাগ্যক্রমে ইন্টারভিউ দিলাম, আমি বললাম আমি রবীন্দ্রনাথ জানি না, আমি জানি না কিছুই, রবীন্দ্রসঙ্গীত দুর্গথা, আমি ত্রিপুরা আগরতলায় বর্ণের বটাম, অনেকের প্রশ্ন আসে, প্রশ্ন করেনি, এটা আমারও প্রশ্ন, গুরুদেব যেখানে চার পাঁচ গেছে সেখানে রবীন্দ্রসঙ্গীতের পুজো, হাও সেই এটা কী করে হয়, কিন্তু প্রশ্ন আমি যাকে যাদের করতে তারা কেউ নেই, তার প্রশ্ন করার মতো একটা কার কাছে দিবস কী করবো। একজন সূর্যদেব বর্মন নাম করা মহিলা কলেজের প্রফেসর করবী দেববর্মন, খুব ইয়ে পরিবার, সুশিক্ষিত পরিবারের মেয়ে, আমার আমাদের সঙ্গে ওদের জানা ছিল, আমার বাবার সঙ্গে ক্লোজ কন্ট্যাক্ট, উনি বললেন যে বিভা শহরে না কিন্তু রাজ পরিবারে ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী আসত। আমি বললাম আমাদের তো কোনো লাভে, আমার তো জানি না, আমি তো রবীন্দ্রনাথ জানি না, আমি বলেছি রবীন্দ্রসঙ্গীত শুনিও না, কোনো ধ্যান ধারণা নেই, সম্ভব না, আমি একটা গান শুনলে তো আমার কিছু কিছু যাবে, এটা আমার ভালোবাসা না ভালোবাসা ইয়ে যাবে, কিন্তু জানি না, হ্যাঁ সেটাই ঠিক যাকবো। তারপরে আমার দাদার কাছে যে ছিলাম, দাদা এই তো 14 মে চলে গেলেন, এই 58 থেকে আমি দাদার কাছে, তখন ওই যে সিনিয়র ডান্সে ভর্তি হয়ে গেলাম, ওখানে আমি রবীন্দ্রনাথের গান শিখেতে শ্রীমতী মা আসেন, আর বড়ো বড়ো শিল্পের যে ক্যালে অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ধ্রুপদ তানসেন পাণ্ডে, বাংলা গানে চিত্ররায়, নজরুল অথরিটি, পঞ্চাননবাবু,
এসব হচ্ছে আর মা এসে

0: হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, আমার খুব ভালো লাগলো। এবার রবীন্দ্রনাথ সঙ্গীত শিখছি, কিন্তু দুর্ভাগ্য আমার ক্লাসে গিয়ে আমি গান তুলতে পারছি না। অন্য সব ছেলেমেয়েরা তুলে ফেলছে, কেন ওরা তো রবি চিত্রগীত বিতান রবিরশি হেনা তেনা স্কুলে রবীন্দ্রসঙ্গীত গিয়েছে, ওরা রবীন্দ্রসঙ্গীত ধারাটা জানে। আমি তো জানি না, আমি তো শুনি না, ধারা হবে কী করে। আমি দেখি ক্লাসে ওরা গেয়ে যাচ্ছে, কিছু অসুবিধা হলো ওরা গাইতে পেরেছে, ধারাটা জানে। আমি তো পারছি না, এক লাইন ধরলেন কিছুই হচ্ছে না। রাগ প্রধানের কাজকর্ম হয়েছে, কাজকর্ম যেগুলো প্লেন টেনে যেতে গেলে রবীন্দ্রনাথের গানে স্বরলিপির বাইরে যাও তো পাপ, সাংঘাতে হচ্ছে এটা চিন্তাই করতে পারিনি। আমি অন্তত আমার প্রফেসরের কাছে এদিকে মা আসেন, উনি একটা দানা এদিক সেদিক করতেন, এই তো এই এটাই তোমাকে গাইতে হবে, তোমার চেষ্টা করতে হবে, তুমি পারবে, নিরুৎসাহ করতে হবে। এই আরম্ভ করলাম আমি। ভর্তি হয়ে গেলে আমি ক্লাসে গিয়ে পারিনি বলে মায়ের দিকে বললাম, মায়ের দিকে আমি আর ক্লাস করতে পারবো, আমি পারছি না, আমার বোধহয় আর শেখা হবে। উনি চুপ করে আছেন, ওনার একটু খারাপ লেগেছে। আর আমি ত্রিপুরা থেকে গেছি, এইটা একটা প্লাস পয়েন্ট, ওনার অনেকক্ষণ থেমে দাঁড়িয়ে আছেন উনি, ওর খারাপ লাগলো, আমাকে কিছু বলতে পারছেন না। তারপরে আমি বললাম, আপনাকে একটা কথা বলো, আমি আপনার কাছে সপ্তাহে যদি দুদিন শিখতে চাই শেখাবেন, বলে তুমি কি খেপেছো, তুমি যাদবপুর থেকে চুপ পারবে? পারবো, আমি ক্লাস করে বাড়ি যাব না, আপনার কাছে চলে যাব। ঠিক আছে, এই আরম্ভ করে কয়েক বছর আমি একাই শিখলাম চিত্রপুর। তারপর উনি ম্যান্ডেভিল গার্ডেন্স কলকাতা চল, তখন আমিও হিন্দুস্তান পার্কে, মানে যাদবপুর থেকে আমার দাদা মাঝখানে চলে গেছিল, আবার দাদা হিন্দুস্তান পার্কে, তখন আমার যা আসা, আমার আর অন্য রাস্তা চেনা শুরু, যে কোথার থেকে এই যে শুধু এইটাই চেনি, এই রাস্তায় এসে আর তার বাইরে না, আমার ক্ষমতা ছিল না, একটু ভয় ভয় করতাম কোথায় রাস্তায়, কিন্তু শেষে অভ্যস্ত হয়ে গেছে।
1: প্রথম রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় সেটা মায়া সেনের কাছে গান শিখে,
0: একদম।
1: তারপর আপনি দেবব্রত বিশ্বাসের সুযোগ্যা ছাত্রী আমরা বলতে পারি।
0: হ্যাঁ, আসল রবীন্দ্রসঙ্গীত যে নিয়ম অনুযায়ী শেখা ট্রেইনার ছিলেন, আমি ওনার কাছেই, শ্রীমতী মায়া সেনের কাছেই শেখা। সবচেয়ে বড় পাওয়া আমি এই ঋণ আর জীবনও আর শোধ দিতে পারি না, এই পাওয়া আমার মতন সাধারণ একটু গ্রামের মেয়েই আগরতলাব, আমার কোনো দিন ইচ্ছেও হয়নি আমি বড় সর্বীর কাছে কেন যাব। আমার তো আমি পেয়ে গেলাম মায়া সেনকে, আমার ওই লোভটা ছিল না, বিশ্বাস করো, যে এই সে চার বাড়িতে গিয়ে একটু পরিচয় করিয়ে নিজে জাহির করতে পারিনি। কিন্তু আমার সৌভাগ্যে কি বাড়িতে সরাসরি স্টুডেন্ট, আমাকে উনি বললেন কেন, এটা আমি আজও আমাকে জিজ্ঞেস করে আপনাকে কেন নিল, আমি এই উত্তর আমি জানি না, উত্তর দিতে পারি জর্দার ট্রায়াঙ্গুলার পার্কে, আমি হিন্দুস্তান ওয়াকিং ডিস্টেন্স, উনি বললেন আমাকে তুমি জর্দার, কারণ মায়ের দিকটা আমাকে এই কথা না বলে ওনার সহস স্টুডেন্ট আমাকে নিয়ে গেল, একটা খপ করে আমাকে টেনে জর্দার বাড়িতে নিয়ে গেল। তো উনি বললেন যে তুমি জর্দা তো একা থাকেন, দুজন লোক থাকে, তুমি ইয়ে করো জর্দাকে একটু, জর্দার কাছে মাঝে আসবে, কী দরকার কিছু বল, যা বলে আমাকে এসে বলতে পারবে, ঠিক আছে। কিন্তু যেদিন প্রথম নিয়ে গেছে সেদিন আমার পক্ষে একটা, যে কারে নিয়ে আইসেন, মানে কারে লই আইসেন করল, আমি বললাম মা এই কি বাঙাল কথা। তারপর বললাম যে ভাবছি যে উনি এরকম বলেন আমি কী করে ঢুকবো, উনি যখনই বললেন আসেন আসেন আউখান বউখান, বললাম অনেক মায় দে বলো আমার ছাত্রী, ও এম এ ওই ইউনিভার্সিটি এম এ এম এ পাস করে পাশার রেজাল্টের বেরোবে, তখন মায়া দি বলছে ও কিন্তু এম এম এ। তারপর আমাকে বলে কোন পণ্ডিত লোকের নিয়ে আসছেন আপনি, আমি ভাবি এরকম কথা বলে। তারপর মায়া দি বলছে ওর নাম বিভাসেন গুপ্ত, ও এম এ এম গুপ্ত, বললো বলে যে ওর কিন্তু জর্দা আগরতলা বাড়ি, আগরতলা তো আমার দেহ, আসলে তো আগরতলা নাইনটি ময়মনসিংহ জায়গা, অনেক কথা বলে ঠোলে। তারপর বলে ঠিক আছে একটা গান করেন, আমি সব বলার দিকে মায়া দিই, এত বড় শিল্পী কিন্তু গান গাইতে হল, গান শুনে বলে যে ভালোই গাইছেন কিন্তু এই যে হাত পা ডাল ফাঁক এটা উনি পছন্দ না, ও এই যাবা যাবি মায়া দিদি এ আমার ভাল লাগে না। জর্দা বলছে যে আর মায়া দি বলছেন জর্দা আপনি না বললে তো হবে না, আমার ট্রেনিং দিচ্ছি, আমি গানটার বিশদ বিবরণ দিব কী করে গাইতে হয়, কোথায় তাল কোথায় ফাঁক কী কী তাল কোন কোন সুরে

0: যদি থাকে কোন কোন রাগে, আমাকে বলতো আমি ওই ফাঁকি দিয়ে গান শিখিয়ে দিও, আমি তো যা পারবো না। বলে ঠিক আছে, আপনি আমাদের আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি ইয়ে করবেন, আপনি তাল ফাঁক দিয়ে শেখেন, আমি পারবো না, আমার কাছে ঠিক চলে তাল ফাঁক হাত পা না হাত পা ছড়াছড়ি করতে পারবো না। তখন তো আমি জানি না উনি কি আমাকে নিয়েছেন নাকি, উনি কিন্তু মনে মনে আমাকে নিয়ে নিয়েছেন, আমি ওনার কাছে আসবো। যাই হোক, এই হলো, তারপর তুমি আরম্ভ করে দিলাম গান। গান আমার উনি বলেছেন, তুমি যে আমারে চাও এরমভাবে না, তুমি যে ওনার আমারে চাও আমি সে জানি, এই হচ্ছে ওনার গান। এইভাবে গেয়ে গাইলে আপনাকে লোকে সব টেনে নেবে। আমি তো না, আমি তো মা এসে মা দিয়ে যা শিখেছি নোটিস অনুযায়ী গেয়ে গেছি। প্রথম দিন, দ্বিতীয় দিন সে রেডিও গান দেখতে গিয়েছিলাম, উনি তো দেখা যায় সাধারণত, আর জিজ্ঞাসা করতেন কবে প্রোগ্রাম, যদি একদিন আজকে গিয়ে কালকে শেখা আমি শেখাবো না পরিষ্কার, কতদিন আমি প্রায় 15-20 হ্যাঁ তার শিখে শিখিয়ে দিলাম। আর আমার ও তো ওই প্রথম বলছে মরিতে একেলা রয়েছে গোপন বিজন, আমি জাগো জাগো যেভাবে বলেছি সেই জাগো জাগোটা ওরা পছন্দ না। আমাকে বলেছেন যে এই জাগো জাগোতে তো প্রিয়তমা জাগবে না, কিন্তু আপনি জাগো জাগো বলুন, জাগো জাগো জা এই এই করবে। আর সঞ্চয় যে মীরাবো নয়ন বলছেন যে আপনার গান শুনে আমার মনে হয়েছে আপনি প্রেম নিবেদন করতে জানেন না, মনে কোনোদিন প্রেম করছেনও না। এই হলো, তারপরে কী করে গাইতে হবে, আমার চোখের দিকে তাকালে চোখের যে কোনো লোকেরই ওনার এক্সপ্রেশন ভাব ভয়েস ট্রোইং যে কথার যে বলছেন বোঝা যাচ্ছে, এই হচ্ছেন জর্দা আমার জীবনে। মা এসে যে কাছে আমি ঋণী, এই লক্ষ্যে তো আমি পেতাম না আগের তলায়। পরে অনেকে এসছে, আমি জানতাম হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় আর আলাউদ্দিন খাঁ, আলাউদ্দিন তো রাজদরবারে প্রতিষ্ঠিত। এই আমার, তারপর তো আস্তে আস্তে ঈশ্বরের কৃপা, আমার মা দেখা যখন প্রকাশ ছড়িয়ে পড়ে তখন কিন্তু কিছু হয়নি, কিন্তু তাতে আমার কোনো ইয়ে ছিল না। পাবলিক আমাকে আপনার কেন আপনার গুরু কী করো, আমি যে গুরুর কথা ফের বলবেন না, আমি গুরুর কথা আমি শুনতে চাই, আমি তো চাইনি আপনাকে বলে, আপনি চান না এটাই তো দোষ, কথা কইতে পারবেন না চাইবেন আপনি, আমি চাইনি তো আপনাদের কাছে, আমি তাতেই সন্তুষ্ট।
1: আজকালকার প্রজন্ম যারা গান গায় তাদের কাছে রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটা খুব সহজ, মানে মনে করে যে রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা খুব সহজ, সেটা আপনি কি মনে করবেন, মানে সেটা সেই ব্যাপারে কি বলবেন?
0: একদম মানে অরাজ্য, কোনো ধ্যান ধারণাই রবীন্দ্রসঙ্গীতে তার জ্ঞান গম্যই নাই। রবীন্দ্রসঙ্গীত আমি মানে সবচেয়ে কঠিন, আমার অন্য গানে স্বাধীনতা আছে, ক্লাসিক বলো নজরুল বলো এই বলো স্বাধীনতা আছে রবীন্দ্রসঙ্গীতে। স্বাধীনতা বলতে তার ওই ওই সুরে ওই কাঠামোতে না গাইলে ওটার মধ্যে তুমি বাহাদুরি করবে। এই লাইনটা গাওয়া পাধা নি গাওয়া পাধা, এই যে গাওয়া পাধা সেই লাইনটা গেছে, এইটা তুমি এদিক ওদিক করতে পারো, ওই নোটের মধ্যে তুমি এক্সপ্রেশন করবে, ভাব দেবে, কথা বলবে যাতে অর্থ বোঝে। এই হচ্ছে রবীন্দ্রনাথ। জানেন আজকাল দেখো হুমড়ি খেয়ে পড়েছে, ক্লাসিক যারা গায় আধুনিক যারা গায় সব একটা না একটা রবীন্দ্র আসে তো কাছে। রবীন্দ্রসঙ্গীতে সহজ, আসরে বসে যায়, একদিন গান শিখেছে আসরে বসে যায়, যে কে বলবে, আর আমার ওস্তাদ দিয়ে আসরে যেতেই দিচ্ছে না পরিপূর্ণ, তারপর আসে আমাকে আসতো আগরতলায় গান গাইছে, আমি যেতাম না ভয়, আমি একদিন বললাম আমাকে দেবে না আমি গান গাইছি, ওরা খুব রাগ করতো, অনেক সময় গিয়ে ওনাকে হয়তো ধরতো পারমিশন দিতেন, এখনই আজকে গান গাই কালকেই এই না।
1: আমাদের শ্রোতাদের কাছে বহুমাত্রিকভাবে রবীন্দ্রনাথকে বা রবীন্দ্রসঙ্গীতকে পৌঁছে দিতে চাই, তাহলে কি করা দরকার বলে আপনার মনে হয়?
0: যেটা করবে সিনসিয়ারলি করবে এবং শুদ্ধ শুদ্ধ। রবীন্দ্রনাথকে বিক্রি যে করেছে এত বড় অন্যায়, রবীন্দ্রনাথের গান গিয়ে ছিনিমে ডেকেলাম কহিটা, আপনি বল বড় নামি শিল্পী তাতে কি, রবীন্দ্রনাথকে তো মানছেন না আপনি, ওই বিশাল পরিমাপের যার তুলনা হয় না কারোর সাথে, মানুষ না ভগবান, আমার কাছে তো তাই মনে হয় কে এই মহালোক তার কোনো দুঃখ কষ্ট কারো কাছে প্রকাশ করেনি, এই স্ত্রী মারা গেছেন ছেলে মেয়ে অল্প বয়সে, উনি কাউকে বিরক্তি করেননি, নিজের কাজ চালিয়ে গেছেন, সব রচনা কাব্য লেখা সবই তো করেছে, এই লোকটার সঙ্গে তো

0: আর গানের নোটেশন এমন কঠোর হতে বলেনি কিন্তু উনি, ওই যে ইনস্ট্রুমেন্টের নিয়ে অনেক কথা হয়েছে, এখন তো সবাই সব, তখন একেবারে বিশ্বভারতী একেবারে পিছনে লেগেছে। বুদ্ধ বলেনি যে আমার ওই যে যন্ত্র চালানোটা এরকম হবে না যাতে আমার গানের মাহাত্মটা, গান যে জিনিসের নষ্ট হয়, এই বলেছেন, এই নয় যেটা না।
1: এই এই কথার প্রসঙ্গ ধরে একটা কথা বলতেই পারি যে এখনকার প্রজন্ম যারা গান গায় তারা নিজের গলা থেকে বেশি বোধহয় এই যে যন্ত্রগুলো রয়েছে পারিপার্শ্বিকভাবে আমাদের সঙ্গে যেগুলো রয়েছে তাদের উপর বেশি বিশ্বাস করে, নিজের গলাটার উপর সেই বিশ্বাসটা নেই। কিন্তু আজকের দিনে 90 বছর বয়সে এসে দাঁড়িয়ে বিভা সেনগুপ্ত আজও সেই হারমোনিয়ামের সাহায্যে গান গাইছে, সেখানে আপনার কি মতামত?
0: না আমার মতো যে প্রয়োজন বোধে এসএসটা প্রধান নেবে, কিন্তু অতিরিক্ত মাত্রাধিক কিছু করা হয় যাতে গান ছাপিয়ে না যায়, এইটা নজর রাখে। একটা দুটো যন্ত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না, আর অনেকে তো খালি গলা গেছে, যদি পারে সুর বসাতে ভাগ্য, কিন্তু অত্যাধিক কোনো কিছু বেড়ে যায়, তুমিও বোঝো আমিও বুঝি, বাড়াবাড়ি কোনোটাই ভালো না। একে ঝংঝং করে বেড়েছে এখন অনেক কিছু হয়, অশ্রাব্য একেবারে আমি মনে করি।
1: রবীন্দ্রনাথের গান গাওয়া খুব সহজ না, রবীন্দ্রনাথের গান নাকি আত্মস্থ করতে হয়।
0: একসময় আমি আত্মস্থ কতটা করতে পারছি জানি না, কিন্তু আনন্দ পাই এবং কোনো অনেক সময় হয় যে আমি ঘটে অনেক সময় কোনো গান এত প্যাঁচা যে চোখের জল চলে আসে, তারপর কোনো দুঃখের ঘটনায় সেরকম গান কাছে আসে কন্ট্রোল করতে পারি না, এই হচ্ছে রবীন্দ্রনাথ।
1: রবীন্দ্রনাথের গান মানে রবীন্দ্রসঙ্গীত দুকলি শুনতে পারি আপনার কাছে?
0: গা

0: বহু ছাত্র ছাত্রী আপনার কাছ থেকে গান শিখেছে, আজ হয়তো তারা অনেকেই প্রতিষ্ঠিত। সেই ছাত্র ছাত্রীদের কথা যদি আপনার কাছে জানতে চাই।
1: ছাত্রছাত্রীরা যার আমার সবাই ধরো মন ভয় সে গান শিখবো, যাই বিহারীর কাছে, ওই আজকে গান শিখলো আবার 7 দিন। আমি বলেছি বাড়িতে তো করনি, ভালোই করছো, ওরা বুঝতে পারেনি, বলে না দিদি একদম আমার ঘর থেকে বেরিয়ে তোমরা ভুলে যাও, তোমরা অন্য কাজে চলে যাও, কিন্তু গান জিনিসটা কি বোঝো তো? বলে হ্যাঁ বুঝতে, প্র্যাকটিস করো না, আমি শেখাই, শুধু তোমরা আমার কাছে আসো, আমি না বলতে পারি না, কারণ আমি গলার দিকে না তাকিয়ে আমাকে মুহূর্তে বলেছিল তুমি এরকম গলা খরচ করবে না। আমি বলে মহোদয় আমি কী করে শেখাবো, কিন্তু অনেকে ভেরি সিনসিয়ার, গিয়েই তারা এটা ইয়ে, এরকম দু রকমের ছাত্রছাত্রী আছে।
0: রেডিওর সঙ্গে আপনার একটা সম্পর্ক রয়েছে, এবং প্রথমেই আপনি মানে যখন আপনি অডিশন দিয়েছেন তারপর বি হাই গ্রেড শিল্পী আপনি, তো সেই ব্যাপারে মানে রেডিওর সঙ্গে আপনার সম্পর্কটা নিয়ে যদি বলেন।
1: সম্পর্ক আমি তো কারো কাছে গিয়ে এই জানি, অনেকেই বলতো তুমি যখন এমনি কিন্তু বি হাই দাও, তারপর এই জন্য উনি বাড়িতে এসেছিলেন এ হওয়ার জন্য। আমি ওর সময় যে আমার আর ভালো লাগে, জাগাইছি তাই ভালো।
0: আপনার কাছে কৃষ্ণকলি আমি তারই বলি, যে গানটা আজও আমরা সকলে শুনতে চাই, সেই গানটা শুনবো এবং সেই গানটা দিয়েই শেষ করব আজকে আমাদের এই অনুষ্ঠান। তবে তার আগে একটা প্রশ্ন, আজকে এই সময়ে 90 বছর বয়সে এসে দাঁড়িয়ে বিভাস সেনগুপ্ত, তার জীবনে তিনি অনেক কিছু করেছেন, গান গেয়েছেন, এমন অনেক প্রশংসা তিনি অর্জন করেছেন, কুড়িয়েছেন, তার পেছনে যদি আমি বলি অনুপ্রেরণা কে, তাহলে কার নাম হবে?
1: প্রথমেই তো আমার মা বাবার উপর আমি গাই, আমার পরিবারের, আমার এই দাদা ছিল, অন্য দাদা দিদিরা বৌদিরা খুব খুব আমাকে সাহায্য করতেন, আর তারপর সর্বোপরি আমার দাদা যে যে আমার জন্মের আগে থেকে জেলে দেশের কাজ করেছে, তিনি জেল থেকে মুক্তি পেয়ে আমার গানের জন্য কি করেছেন সেটা বলা সাংঘাতিক, রাত বেড়াতে ঝড় বৃষ্টিতে আমাকে আনতেছেন যেতে, এইটাই আমার, এদের কাছেই আমি।
0: সকল শ্রোতা বন্ধুর কাছে এবং আমাদের আগরতলা বলুন বা পশ্চিমবঙ্গ বলুন, সেই রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা হবে?
1: কি বার্তা হবে দেখো, আমি তো এখানে থাকি না, ছোটোবেলা যখন আরও বড় বড় বেরিয়ে গেছি, আমার আগরতলা আমার জন্মভূমি মাতৃভূমি, তার সময় তো আমার ফিলিংস থাকবেই, ভালোবাসা থাকবে, সব কিছুই থাকবে।

কাজেই কিন্তু কোনো প্রশ্নের আর ইয়ে হতে পারে না। আলটিমেটলি আমি এখানকার, আমি কলকাতাবাসী হলে আমি এখানকার, এখানকার সম্বন্ধে ফিলিংসটা আমার থাকবেই।

0: কালো চাষে যতই কালো হোক রেখেছি তার কালো দিন চোখ, কৃষ্ণ কলি আমি তারেই বলি।
1: অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন।
0: আমার তো আনন্দ, আমার পেরেছি এখন পর্যন্ত।
2: এতক্ষণ গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি ছিলেন সঙ্গীতের জগতের এক উজ্জ্বল নক্ষত্র বিভা সেনগুপ্ত, যার জীবন বয়ে চলেছে গানকে কেন্দ্র করেই, আর আগামী দিনও তার গানে গানে কাটুক এটাই বলবো। আজকের মতো গুণীজন সান্নিধ্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।
3: গুণীজন সান্নিধ্যে
4: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনে আজ দ্বিতীয় দিনেও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূলে কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে তার প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। ভারত এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। আজ সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। জ্বালানি, প্রতিরক্ষা প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ব্রিক্স শিখর সম্মেলনে সকল সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতি জারি

0: করেছে। তিনি আরও বলেন, এই ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এই ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত এবং এই এলাকায় পুনরায় শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। শ্রী জয়সওয়াল আরও বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
1: পাকিস্তান পক্ষ কো একবার ফির সে ইয়ে সলাহ দি গই হ্যা কি কিসি ভি ঘটনাও কো দুবারা হোনে সে রোকনে কে লিয়ে উনকে সভি সৈন্য ইকাইয়ো কো উচিত সাবধানী বরতনে অর দোনো পক্ষো কে বীচ সম্বন্ধিত সমঝোতো কে প্রধানো কা সম্মান করনে কি জরুরত হ্যা। ইস ঘটনা মে আইএনএস কলকাতা কো কোই বড়া নুকসান নাহি হুয়া হ্যা অর ওয়া আবি ভি সমুদ্র মে হ্যা।
0: নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের আজ দ্বিতীয় দিনে সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। 600 বেশি কোম্পানি এতে অংশ নিচ্ছে। সম্মেলনের অঙ্গ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেন এই 6টি দেশের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 যোগ দিয়ে তিনি বলেন, ভারতে আন্তর্জাতিক কোম্পানিগুলির সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্র সুরক্ষিত রাখতে সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। 10 বছরে ভারত 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতোমধ্যেই 4 বছরে 70,000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী বৈষ্ণব। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দার সিধুর সঙ্গে আজ নতুন দিল্লিতে বৈঠক করেন। ভারত কানাডার সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। দুই পক্ষই আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি সম্পন্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের অর্থমন্ত্রী সার্নিম ওয়াগলের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে অর্থনীতি, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার হাতে এলসিএ তেজসের দুটি FOC-2 বিমানের প্রশিক্ষণ বিমান এবং প্রথম HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমানটির নাম দেন অঙ্কুর। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুও উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত পবন হংস লিমিটেডের হাতে 4টি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তুলে দেওয়া হয়। এর মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারের অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে প্রবেশ ঘটল। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার উপর জোর দেন।
2: আজ হাম এক সাথ তিন ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টস কে সাক্ষী বনে হ্যায়। পহলা ইন্ডিজিয়াসলি ডিজাইন্ড এন্ড ডেভেলপড ধ্রুব নেক্সট জেনারেশন সিভিল হেলিকপ্টার কো ডিজিসিএ দ্বারা টাইপ সার্টিফিকেশন প্রদান কর হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। দূসরা এলসিএ ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স ট্রেনার কে অন্তিম ব্যাচ কো ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। অর তীসরা 40 বেসিক ট্রেনার সিরিজ প্রোডাকশন কা পহলা এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরকে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং বরাদ্দ করা হয়েছে খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে মুর্শিদাবাদের রেজিনগর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই শিবিরের প্রার্থীদের মনোনয়নই বৈধ থাকছে। নন্দীগ্রামে মমতাপন্থী দলের প্রার্থী সঞ্জিতা প্রধান দে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশন এই প্রতীক বরাদ্দের পর তিনি আজ কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকের কাছে নাম প্রত্যাহার করে নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা না গেলেও একে সৌজন্য সাক্ষাৎকার হিসেবে অভিহিত করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুরনো একটি খুনের মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে বলে প্রকাশিত খবর সম্পর্কে তিনি কিছু জানেন না বলে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা আমাদের জেলা সংবাদদাতাকে জানিয়েছেন। উল্লেখ্য, দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রামে আসনে কংগ্রেসকেই সমর্থনের কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত, তবে সঞ্জিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মমতা। রেজিনগর নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। অন্যদিকে দলের প্রধানের জন্য তৃণমূল

0: তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন, নির্বাচন কমিশন বিজেপির অংশীদারের মতো কাজ করছে, কমিশন যে বিজেপির কথাতেই চলে তা প্রমাণিত। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ DEUSCU এর নির্বাচন আজ শেষ হয়েছে। দুই দফায় হওয়া নির্বাচনের জন্য মোট 1000টি ইভিএম এর ব্যবস্থা করা হয়েছিল। সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক এই চারটি কেন্দ্রীয় পদে ভোট নেওয়া হয়। নির্বাচনে ABVP, NSUI এবং AISA ও SFI এর জোট সহ বিভিন্ন ছাত্র সংগঠনের মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এলআইসি বিনিয়োগ জালিয়াতির অভিযোগে মুম্বাইয়ের রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এবং কয়েকজন অজ্ঞাত পরিচয় সরকারি কর্মী সহ অন্যদের বিরুদ্ধে FIR দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। জীবন বিমা নিগমের অভিযোগ অনুযায়ী 2012 থেকে 2018 সালের মধ্যে এলআইসি রিলায়েন্স ক্যাপিটালের জারি করা 5টি নন কনভার্টিবল ডিবেঞ্চার মোট 3900 কোটি টাকা বিনিয়োগ করে। এই অর্থ সাধারণ কর্পোরেট কাজ, অর্থের প্রয়োজন মেটানো এবং পুরনো ঋণে পুনরায় অর্থ যোগানোর জন্য ব্যবহারের কথা থাকলেও অভিযুক্তরা ষড়যন্ত্র করে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং বিনিয়োগের অর্থ আত্মসাতের মতো অপরাধ করেছেন। এর ফলে এলআইসির প্রায় 2685 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর পৈতৃক বাড়ি হুগলির দেবানন্দপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভা ভবনের মূল লবিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন্দ্র বোস তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। আজ বিশ্বকর্মা পুজো। কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে সকাল থেকে চলে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, শিল্পনগরী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলে বিপুল উৎসাহ উদ্যাপনের মধ্যে দিয়ে পুজোর আয়োজন করা হয়। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শটপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দরপাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারত এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। জাপানের করোগি স্পোর্টস পার্কে আজ কোয়ার্টার ফাইনালে ভারত 8 উইকেটে জাপানকে পরাজিত করেছে। সেমিফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হল। পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি এবারে কাজের খবর। গ্রামীণ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার, স্কেল 1, IBPS RRB অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। পদের নাম অফিসার, স্কেল 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। মোট শূন্য পদ 4256টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন, বয়স 18 বছরের বেশি এবং 30 বছরের কম। পহেলা সেপ্টেম্বর 2026 অনুযায়ী এই বয়সের শিথিলতা রাখা হয়েছে। অভিজ্ঞতা, সাধারণত পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। আবেদন শুরু পহেলা সেপ্টেম্বর 2026, শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। আবেদন পদ্ধতি অনলাইন। আবেদন ফি সাধারণ OBC EWS দের জন্য

850 টাকা করে। এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের জন্য 175 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://www.ibps.in। অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেসিক পে প্রায় 48,480, প্রতি মাসে গ্রস স্যালারি ভাতা যোগ হলে প্রায় 80,000-এর কাছাকাছি মাস হতে পারে। জানিয়ে দিলাম একখানি কাজের খবর।

জানিয়ে দিচ্ছি আরও একখানি কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশন দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। পদের নাম ও শূন্য পদের সংখ্যা 1871। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পুরুষ 205টি শূন্য পদ, দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মহিলা 112টি শূন্য পদ, CAPF সাব ইন্সপেক্টর GD 1320টি শূন্য পদ, CISFA সাব ইন্সপেক্টর ফায়ার পুরুষের সংখ্যা 234টি। অনলাইনে আবেদন শুরু হয়েছে 10/9/2026 থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ 30/9/2026। অনলাইন ফি প্রদানের শেষ তারিখ ও সময় 1/10/2026। যোগ্যতার মানদণ্ড, দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর এবং CPF সাব ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। যে সকল প্রার্থী স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারাও আবেদন করতে পারবেন। বয়সসীমা, সাব ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 30 বছর অতিক্রম করা যাবে না। 1/8/2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স 20 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 25 বছর অতিক্রম করা যাবে না। তবে সরকারের নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমা শিথিলতায় প্রযোজ্য। আবেদন পদ্ধতিতে রাখা হয়েছে প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের জন্য অনুগ্রহ করে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল নিয়োগ পেজ ssc.gov.in এই ওয়েবসাইটটিতে দেখে নেওয়া যেতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম কিছু কাজের খবর। এবারে শুনবেন আধুনিক গান শিল্পী সুপ্রতীক দাস।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী মা সারদা দেবীর রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী পূরবী মুখোপাধ্যায়। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 অনুষ্ঠান জাইনক। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন নানা রঙের গান। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:30 ককবরক ও হিন্দি গান। সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মণিজড়া। দুপুর 1:40 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী।

কণ্ঠে। দুপুর 1:50 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন অতুল প্রসাদী গান। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, শিল্পী শ্রেয়া ঘোষাল। বিকেল 5:45 গীত গজল শুনবেন শিল্পী মেহেদী হাসান। সন্ধ্যে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান কিষাণ বাণী। সন্ধ্যে 6:50 লোকগীতি শুনবেন শিল্পী পূর্ণদাস বাউল। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7:00। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 জেলার চিঠি। রাত 8:10 ভক্তিগীতি শুনবেন শিল্পী স্বরাজ রায়। 8:30 অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। রাত 9:00 নজরুল গীতি শুনবেন শিল্পী সুপ্রতীক দাস। রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নানা রঙের গান। রাত 10:00 আকাশবাণী থেকে শুনবেন শনিবাসরীয় সঙ্গীত সম্মেলন, কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের বেহালা পরিবেশনা, শিল্পী এস হরিকুমার। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা, আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30:12। জয় হিন্দ।